Fungalam Shugo, Dogte Boshone FM or Janta Sarsapota Magarzo Kanatumura Panda, Agashbani Agartala. Dogte Bushon, Paris, Hanahatini, Fa Shallow of Fung, Kasanjara Watini Pandano, Jangani Bukak Tanglana Piabin Shika, Jangini, Cogbotama, Nati, Damshanai Abuno. আবানী কগবথমান শাইনে জন্তিনি শাক হামগ্রাইনতি শালাইনে কগবথমা নারখা শাক শিমুংবাই কুপলং তংদি তে কাহাম করং তংদি নিনি শাক নিনি খ্লাই থাই হাইন হাই সাবেনা চিনি তিনি নি কগবথমান খা শাক নতিয়ে শাক হামগ্রাই তং থানি ওতিয়ে Shak hamkraniti shimu by kuplantandi Baike kahamkurun tongani Baike shak no kaham tongani Abuno shidi Te juda juda beram roknutinai shai mandi Abuno learning shakaham tongi mana Tanunke, chini shak, chini shakni barza Abuni pojano tinani chini barza chung শাকা হামতংনি নাইকলনি আবচিনি থানিছে ফাদিকে অবনা আং সাইরিখা ফেবা নরক চিনি কগদুক নাম্বার নকিসা সুইনারদি চিনি কগদুক নাম্বার তেকাশা ও নরক করঙ্গি মানু কগদুক নাম্বার অংখা 9485007172 হাইন হাই সাপি নাই 9485007172 ফাদিকে জি অজরাও Jen Lobmur Samukanami Fajing Tanglen.

পার্টি বুকশন ফারিকে চিংচিনি কবত মনাতে নাই কিসিসা সবা শুক্রবৈ সাইমন লেনে আবনি সেকা হাই নাই আং চিনি কক চিনবাই করমানি গাই আবনি কক দুক নাম্বার হাই নাই সাইরি ফিনাই নারক খানাই তঙ্গ তে আং খাখলাইও খানাই তঙ্কাই সুই নারক দি এবার সেভ খাই নারক দি 9485007172 হাই নাই।

দরকারি যেন খানাকা চিনি কক বর্তমানকা শাক সিদি শাক নতি নাই শাক ন সিদি তে কাহাম করেন তন্দি ও ভাইকে যেন বিথি বরাই চামানি লুমকা হাঙ্কাই এবার বেমার হাঙ্কাই বিথি বরাই চামা বাই সিমি চামানো সিমি শাক কাহাম তঙ্গ হিয়া বিথি চানা নাইয়া তুই আবনো কাতেরি নানি সিমুং বাই সুকাং আবনো হিনো শাক কাহাম তংনানি ফারি কাহানি হাই কক দুক করলায় না হ্যালো হ্যালো হ্যালো হ্যালো

0: ফোন কাহাম আকাশবাণী আগরতলা, তিনি ফাসাল তালুং তালনি শালনৈ চিতক শালমারি চিবরিরা থামচিপা ত্রিপুরা বিশিখ জোলাই তালনি শালসিনী শালমারি নৈশাই নৈ চিতক ইংরেজি বিশি চীন পান্দা নৈরা থামচিতক পয়েন্ট বেড়ে মিটার্স এবার সাসাইনীরা দগচিচক কিলোহার্য আওয়াই দঙ তাবুক চেংজাগ চিনি তিনি ফংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং তিনি হায়ুনি খরাং পান্দ যত খাই তামাই লোকরক লামসব আও যিনি শালগ্রমনি হাই খালায় কক কাহাম তিনি কক কাহাম যায় স্বামী বিবেকানন্দ সালাংমানি কগ্র ব সালাংখা ইক নাহারতি শাল কচা খে কাউই ফাইকা হাইকে নরক নি থাঙ্গই টংনানি এবা বসকাঙই থাঙ্গনানি বাকি মগদ্রই থাঙ্গই তা টংসিদি সিচাদি বাচাদি বসকাঙই থাঙ্গনানি জরা সক ফাইকা নরক হা আমানি বসা নাবলা ভারত হা আমানো হামজাক নাবলা হাইকে এ রেংতা তংবাইসিদি থানসা অংশিদি তা নাশিলে লাইসিদি মুচিসা মেথরসা যতন বোমা গাইসেনি বসাসং সিচানা জরা ফাইকা বতাই বসাকা আং পৈতো খাইও কে বো বিনি মান বান্তা মান্নানি বাকি চোখ যা খনকে বন হায়ংনে জেসে ফান ফান শ্যাম্পলে মাইনিয়া ওয়ানসুক মংন চিনি লাংমা অমনি বাকি লাংমা টংসা যং কাহাম ওয়ানসুক থাই কলাইও কিসা মিশা নাংকুংমানি বাকি তাই শাক শাকনি বাকি সিমি কাইতনি থানি তা সরিদি হনকে বরক তাই বাহিকে অংনাই শাক শাকনি বাকি সরিয়াওই বইনি বাকি বিসা সরিদি আশেক জরা জালাইকে স্বামী বিবেকানন্দ সাইকেলাং মানে কগ্র ফাইদি তাবো খালায় তিনি কগ্র
1: হরি তিনি শালো লাই বোমাও তাম তাম পাতি খাবনো নাইলে তিনি কাইসা নাংকুকমানি শাল তঙ্গ আবং খা ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস এখবা হায়ং গনাঙ্গই যে রাই দা চায়াতেই চায়া খ্লাইজাক তংমানি ন কেরংনি বিশিংতে চারিমানি ন তিনি নি শালো লোকরক ন মুইতো খ্লাইজাগ তে যত বরক ন বরকন ন বাকসা খ্লাইয়ে বড় মাননানি চুগো হই নাই অ সালব মৈতু খ্লাই যাগ অব হাইকে তঙ্গ তে কবনি রক 1950 বিশ্ব ভারত হা কতর পইলা বীরখুং বীরখুং এক্সিডেন্ট এবা বীরখুং দেরাওই নাই ক্রাশেংমানি আব অংখা পাঠানকোট হাস্তেও ন পইলা অঙ্গ তে 1996 বিশ্ব হায়ুং দরবার নগ এবা কেরং নগ ভারত হাকতরনি বখরকসা কেরং ফা চংজাক্ষা জাজ চংজাক্ষাতেই অব বেলাই কাইসা ভারতনি বাকি কুংচুকমানি ককতাম হিনকে অবনি বিশিংতেই যেন বুঝিমানো যে হায়ুংনি বড়রক এবার তে কবনি হাকতরনি বড়রক ভারত হাস্তে নি বড়রক যে কেরং নতুই সিমুং তমানি আব বেলাই চুগ তেই দেশ বাই দেশ তুমুং ওয়ালাই শুক্লা এবা চায়া এবার গসেলাই গসেলাই মঙ্গ ফাইয়াং তংখাং কাই অ হায়ুং দরবার নক নি বিশিংতি খায়

যে দরবার ফাং টং নাই রক বরক বরকনি কেরংনি বিশিংটি খাই চামা চায়ানো সাকলাই মানো আমা এগেন তঙ্গ 2013 বিশিও চিনি ভারত হাস্তেও ন্যাশনাল ফুড সিকিউরিটি বিল এবা চামুং খাদিমুং কেরং ইউনিয়ন ক্যাবিনেট হাপাং বাই গসিমুং মানখা ও কেরংনি বিশিংটি এবা নাহার মুংখা ভারত হাগনাঙ্গই লুকুরক মা চায়া মা নঙ্গিয়া এবার যে নাংমা জরা কাহাম চামুং মানিয়া উই তংমানি ন যতনি থানি ন সগ্রিনানি তে যতন ন চামুং মানরিনানি ফাইডিকে আসু জরা খানালাইখা তিনি সালনি লাইবুমানি কক্রক ফাইডি চিংতাবুক সা খামক্রাই খানানা থাংলাইয়ান তিনি চিং স্পাইনাল মাস্কুলার এট্রফি এবার অবন এস এম এ হেনি বচুং সাইমানো তাবু অবচুং অ বেমার নতিয়াস খনাইয়া তামিঙ্গ অব মানজাক নাই রক বেলাই ন কিসা তামিঙ্গ অব যে বুমা বুফা এবার নক নু খুঙ্গ যাইতে গোষ্ঠী ও কে বো মানজাকি টংখাং কে আজাই গাতাল চেরাই রকব মানজাকি মানো তে চিং সাইমাংখা ও চিনি টিপ্রা হাস্তে ও তাবু খরকসা চেরাই বিনি বুমুং সালি এফিয়াবা খরকসা চেরাই মহাই চি চার চি চি ছা তালনি চেরাই খরকসা ব অ বেমার মানজাগি টঙ্গ তে আপনি বাকি যং খানা লাইখানা এবার নুক লাইখানা যং লোকরক চিনি অতিপ্রা হাস্তিনি লোকরক চুবা লাইমিনি তে অব বেমার অ চেরাই অ বেমার মানজাক তে ও এস এম এ এবার স্পাইনাল মাস্কুলার এট্রফি ইংখা জেফ্রুচিনি বম তম ইয়ারং নাকাডি ইংখা হাংকরা হাংকরাও দেরামুং ফাইমানি চিনি মাসলস দেরামুং ফাইমানি ও হাংকরানো কেবেল খ্লাইও তে চিনি হাংকরা চিকনই থাঙ্গো দিরক দিরক খে চিনি উগ্লকনি বিষ্মা এবার বম তমনি সিমি বিষ্মা তলা জরা ও বেকরেঙ্গ কাইসা সেলস তঙ্গ আর সেলস নি বুমংখা মটর নিউরনস তে যে নি থানিব অ বেমার তঙ্গ ও মটর নিউরন সেল দিরক দিরক খে থুয়ে থাঙ্গো আপনি বাকে চিনি বসাগো জেফ্রু ও সেলস গুড়ি হিনগাই চিনি হাংকরা দিরক দিরক খাই চিকনই কেবেলেঙ্গই তে ইয়াক ইয়াক কং এবার বসাক লরিমানিয়া অঙ্গে থাঙ্গো হাই হাংকর জেফ্রু লরিমানিয়া হাই তাম তাম যালব্রম নিজে সামুং খাইনানি আচুকানি বাজানানি হিমনানি আবরক যং জালফাইসেনাই তেও মাহাইকে এস এম এ বেমার গবং কুক চিনি বসাকনি ব থাই নি হাংকরা রগো অং হাই তাবগ্রম দি বাংরা সাকানি ইয়াকতক বচাং তে ইয়াকুং সাকা নি হাংকরাও দেরামুং উঙ্গ অ থাই রকনি হাংকরা বাই চং আচুগি মানো বাচাই মানো হিমই মানো মানে খনই তিসাই মানো তেই হামানাহারি মানো তেই চামুং রকব মনগি মানো ফিয়া জেফ্র হাংকরা কেবেল অংরগৈ থাঙ্গো আফ্রুকে সালব্রমনি সামুং খাইনানি ও জং জালফাইসেনাই অ এস এম এ বেমারনি ব কাইবা জুদা জুদা টাইপ টঙ্গ হিনি ব সাজাগো অঙ্কাই বিনি সিনেমারি রানানি থাঙ্গাঙ্কাই পুইলা ন তাবুন চং সাইপাইও পুইলা সিনেমারি অংখা হাংকরা কেবেল রগৈ ফাইমানি তে আবনিও ল হংকাই লরিমানি আংমানি হামানানানি জং জালফাইনাই তেও বাহাইকে সাক সাইচুং কেপলেংখে আচুক মানিয়া সোনারি মা তংনাই চামুং মনগি মানিয়াংনাই মোখাংনি হাংকরাবো উল জেফ্রু বারিফ্রুকাই কেবেলং রুগৈ ফাইনাই গেও বাহাই তে কুবুনি বেমারকব তাবুক রমদি মানজাগি মানু অবন রমনানি খাই আমজক মুংনি বিশিংটি সিমি বাহাই হিংকাই সেগাংবাড়িয়া যে সাক নাইনাই ব চেরাইনি এবার যে মানজাকনাই বরকনি বিনি মেডিকেল হিস্ট্রি এবার সিনেমারি রকনতি সঙ্গনাই আবনিও ল থৈনি আমজক মুংনি বিশিংটি সাইমানাই যে বুমা বুফানি থৈনি আমজক মুংতে চেরাইনি থৈনি আমজক মুংনতিব আবো হাইকে রমই মাননাই অ বেমার মানজাক তংখানা

जिर रोगबो चाया थालिगो तै थालिगबो फांगबो मुंसा अंगमानि नगिया बनबागैना ताबुकनि अ जराव हंदै होगवानि रायदातैनि थालिग रोगबो गायजागै दङ आमनि बागैनो टिसु कल्चर खलाइजाक थालिग गायखागै जाखौगोनि साजाक तमनि बागै ताबुक जे थालिग गायनाय रोगबो अमनन गायखौगो फियाबा ककरे थालिगबो संनो थालिगबो दुबै गायमानो फियाबा नायकानि खायदिनि किसा तालफि खायदिनि किसा गाहामकै मा खायनाय जा अब हंगाकै थालिग गायनानि बागै तै बाहेके ताबुक नायकानि खायनाय अब हंगा थालिग गायमानि फुरु हंगाकै जों थालिग याफांनि सिमि फुट गायसा गोचुक खायनो जों हा बलिरना नांनाय তাই গড়ি ওই নেড়া দমে না পন মশক চায়ানি বাকি থালিক ইয়াফাং জাবরা ববরা তাই আবো কিসা বন টাঙে মারে না জাবরা ববরা করে খাইয়ে থালিক নি বলাই কর্ম সাই টাকা আবোন কল খাই চেখরা রায় না ওলো হাই অমহাকে নাইকানি খাইকে য তাল দায়কা বা তালচকুনি বিশিংনো থালিক পতং ফাইমানি নগো তাই যেন তালসা তাই তাল খাকসানি আগুলোকেনো যেন থালিক মনে যাই মানো আশেক জোর যেন খানা লাগে তিনি হোক মানে কগো থালিক গাই মানো নাকি কক তাবো খানা লাগে না ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফ্ল্যাগশিপ প্রোগ্রামনি বুতাঙ যেন তিনি খালাইনে বেটি বাচাও বেটি পড়াও ও সামং বুতাঙর কক আও ভারত হানি হাপাং বরম গুণাং যিনি মজা মন্ত্রী বখর ব বেটি বাচাও বেটি পড়াও এ সামং বুতাঙন নৈশাই জীবানি বিশিং নাহামকাই খলাইটি সানানি বাকে তাই বুড়ি রগ্ন বসকাং বখা ফাইরানি বাকে হরিয়ানানি পানি পথ অক সাকলাই রেখা বেটি বাচাও বেটি পড়াও তাংব তাংনি নাহার মঙ্খা তংখর বুড়ি রগ তাবো আশেক গাহামকাই এবার গাহাম করংখাই তঙ্গই মানিয়া আবুনি বাকেও বরক ছয় ছয়কে বংনি আচক থাই এবার মান থাই রানি বাকে ও সামং বুতাং বিশিংতে বরকনি কগ্ন ওয়ান সুক জাখা তাই বরকনি তমং জামুং সেলাই রানি বাকে ভারত বরকন নি বান্তা বরৈতেই চলা বাই বাক্সা বাক্সা তামহকে চিনি ভারত হাও বরক বাং মাও চলা রক নিশলাই বরে রক কিসা অংরক অংরক আবনি বাকেন তাবুক বরে রকন বহাইকে যেন তরি লগে গাহাম করেন খেতলামান আবন রগৈন সামং বতাং বরে রকন পড়িনানি বাকে রং চুবাচু রোজাকায় তাই অ চুবাচু বুড়ি রংনি পম বাইয়া বংনি বসাক বাইসে রোজাকায় বুড়ি বসানো কাইন ফুরব রং চুবাচু রোজাকায় অ সামু বুতাঙ যতনি সেলাই হামানি গনাং আবংখা থৈদুল টংফ্রুন বুড়ি বসানো বুথারমনি আব মথাগ্রানি বুড়ি তাই চলানি বিশিং খাকলাইমানি এবার অম বুড়ি গাহাম বুড়ি কে হামিয়া চলা গাহাম অ কক ওয়ান সুমুং বাহাইকে কমরানি অবনি ন অসামং বুতাংনি নাহার মং অসামং বুতাংনি নাহার মং কবুনি হাস্তেও সিমিয়া চিনু হাস্তেওব অসামং বুতাং তাবক তাং জাগাই দ অশোক জরা চিনখানা লাইকা ফ্ল্যাগস

0: am ci ñu ngi mané suñu tara
1: hmm
0: ay ko lokko ngi mané
1: ay
0: ay sama matné
1: hmm
0: ya woon bu ngeen ci ni fatar bay bilo tam samane no
1: hmm
0: ara bahike tay ab non balay ko ci won suñu ne di
1: hmm
0: abo ep chapter 5 ni ay 16 ta wax
1: hmm
0: wa dañu porte non ni diskan ko tong lay sam no mu ceka
1: hmm
0: allo 21 no saw 34 baaso
1: hmm
0: ade ko doro sam no mu tongo
1: hmm
0: abu benor ka kobul jagbi hmm sam sam no tongo
1: hmm
0: mu bani tongo abu ceka no hari huske tongen tai to desi
1: hmm
0: ke abu hegena sing tonglai man kan ke sei kusrang কেতিয়াচিনি বলক তাবো খেলের খামনি আবু কেতিয়াচিনি বেমার এটা ইয়ারেন ইয়াক ফ্রাঙ্গৈ চানাই নিজিনো কাইনে নিজিনো মুখিতেন খাইতেন মানসাক আনি ইয়াক নি কাইতে রনো সাইমান খাঙ্কে আবু নো সং কুকরিক মাতা মা ক্লাইনাই যে তিনি সাকবো কাহাম তং এটা আবু কাইদি সং কব তিনি যত সংরক্ষণ মানসাক কুকরিক কাহাম
2: মা ফা কামিও তংলাই হিন্দি আউলি তংলাই হিন্দি কুসাম দি হাই কেস নগো জং সাও হনে চরাই রক সাকাং কেন আবো নং মাইচাইয়া মাইচাই ওই তংমানি জাতরে পরচামানি হনি রগ জং হলাইও আ জাতরে পরচামানি তো তংন ফিয়াবা তমু হাইন হাই বো আবো অঙ্গি আবো হাইন অঙ্গি তংগো সাজাকমানি বালুই তংগো হেঙ্গাই কিসা নাই নাই দি তামনি কি টিউমার দং তংখা অবো হাই কেন কাকসা সিনেমানি তংমানি অবাহাইকে তঙ্গ যে বহক সাও হিনে সামানি আব খিতমা উকলগ যে টিউমার রঙে নাই স্পাইনাল কর্ড অবাহাইকে টিউমার তাবুখাই বেলাই বারে উইনাই ক্যান্সারাস সেল রঙে থাঙ্গাতে ইয়াকুং হিমিদ মান মানি আমহাই কেস রক চ নগো কবং মাহ গামবগিন চরাই রক তুমুং এবার নক নখুনি বরক তুমুং কেব অবাহাই সাও দু নগরকি সাকাঙ্কাই চিসা নাই থাই ফারিকে তিনি নিবাগে আমসঙ্গ সিতং হাইন হাই পাইথাগ কাহাম গরং টংনানি চাইতলায়ন চামুনু মুং হামিয়া মানমানি বিশিন দিখেব ফাইরি জে মানসাকচিনি ফাইজিংতি সিমুং বাই কুপলং খাইনে জং সা কাহাম টংনানি চাইতগনাই যতন কাহাম গরং টংদি হাইন হাই তেসা ফুং কাহাম হনি আনি তিনি শালি বাগে অ রনয়া কালাসিনাই খানাই তমনি এফএম জেন্ট চার্জ পয়েন্ট অফ মেগার সাগাশ বনাগর তুল

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একাধিক পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। তিনি 14,000

কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ের স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয় শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকাশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশন দুটি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুর ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবোট পুনর্বিকশিত স্টেশনের উদ্বোধন করবেন। স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। কেরালায় নবনির্মিত আধুনিকীকরণ করা 6টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের 75টি অমৃত স্টেশনের পাশাপাশি এই স্টেশনগুলির উদ্বোধন করবেন। উদ্বোধন হওয়া স্টেশনগুলি হল চারাকুড়ি, আঙ্গামালি, তিরুর, তালাসেরি, পারাপ্পানানগাড়ি এবং নীলাম্বুর রোড। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলিতে আধুনিক প্ল্যাটফর্ম, উন্নত স্টেশন ভবন, নতুন ওয়েটিং হল এবং বিভিন্ন আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি রেলওয়ে, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচিতে অংশ নিতে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের জনগণের মাঝে উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এই কাজগুলি জনগণের জীবনে বিশেষ করে দেশের যুবশক্তির উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন। তার বাবা আমির শেখ হামিদ বিন খলিফা আল থানির প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, প্রাক্তন আমিরের অবদান ভারত ও কাতারের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। সফরকালে তিনি সীমা সুরক্ষা, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করার পাশাপাশি 18 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলবেন। বিএসএফ সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। বিকেলে তিনি পশ্চিমবঙ্গের সীমান্ত সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে 3টি নতুন ফৌজদারি আইনের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে খবর। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী এটিএস পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। পাটন জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসের 3 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জৈশ জঙ্গি জিজ্ঞাসাবাদের সময় এই 5 জনের নাম করার ফলেই তাদের গ্রেপ্তার করা হয়। এই 5 অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর এম ভাটিয়ার আদালত 24 জুলাই পর্যন্ত এটিএস হেফাজতে রাখার নির্দেশ দেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে আজ এনডিএ এর বরিষ্ঠ মন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আগামী 20 জুলাই শুরু হতে যাওয়া অধিবেশনকে সামনে রেখে এই বৈঠকে জোটের সংসদীয় কৌশল চূড়ান্ত করা হতে পারে। বৈঠকে এনডিএ এর আইন প্রণয়ন সংক্রান্ত কর্মসূচি, জোটের শরিক দলগুলির মধ্যে সমন্বয় এবং অধিবেশন চলাকালীন বিরোধীদের মোকাবিলায় অভিন্ন কৌশল তৈরির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও অন্যান্য বিষয় নিয়ে জোটের অবস্থানও পর্যালোচনা করা হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পনশুল বনসল 720 মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58%-এরও বেশি ছাত্রী। এনটিএ জানিয়েছে 66টি শহর থেকে শীর্ষ 138 জন পরীক্ষার্থী আছেন। 705-এর বেশি নম্বর পেয়ে শীর্ষ 17 জন পরীক্ষার্থী পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার। এছাড়া 19 জন 700-এর বেশি নম্বর পেয়েছেন। 750 বা

0: বেশি নম্বর পেয়েছেন 1492 জন, 600 বা তার বেশি নম্বর পেয়েছেন 10160 জন এবং 500 বা তার বেশি নম্বর অর্জন করেছেন 90780 জন পরীক্ষার্থী। প্রথম 138 জনের মধ্যে 93% বেশি প্রথমবার নিট দিয়েছেন। মধ্যপ্রদেশের ভোপালের একটি জুভেনাইল হোমে অন্য বন্দী কর্তৃক দুটি কিশোরকে শারীরিক ও যৌন নির্যাতনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন মধ্যপ্রদেশের মুখ্য সচিব এবং ভোপালের পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে কমিশন আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে, ওই দুই কিশোরের ডাক্তারি পরীক্ষায় প্রাথমিকভাবে এই নির্যাতনের অভিযোগে সত্যতা মিলেছে। অন্যদিকে বিহারের মুজফ্ফরপুর জেলার কান্তি এলাকায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি নির্মিত অ্যাশ ডাইক লেগুনে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এনটিপিসি দিল্লি চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এবং বিহারের মুজফ্ফরপুরের সিনিয়র পুলিশ সুপারকে নোটিশ পাঠিয়েছে কমিশন। এই ঘটনাতেও দুই সপ্তাহের মধ্যে এক বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা ছয় রাত সামরিক অভিযান চালালো। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়া। ওয়াশিংটন দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলির জন্য তেহরান এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো সাম্প্রতিক মার্কিন হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের হরমুজগান প্রদেশের একাধিক এলাকায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি বিমান হামলায় বন্দর খামির কাউন্টির শোর নদী ও কোহরেস্তান গ্রামের নিকটবর্তী দুটি সেতুকে লক্ষ্য করে হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে অতি বাম সন্ত্রাসবাদীদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নীতি আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক অতি বাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয় তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্বাগত জানানো হবে না। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির লক্ষ্য হল বোমাবাজি, হত্যাকাণ্ড এবং অন্যান্য ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা সফল না হয় তা সুনিশ্চিত করা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক বিনিয়োগ প্রচারের এআই নির্মিত ভিডিওকে সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, 20,000 টাকা বিনিয়োগ করলে প্রতিদিন 1,00,000 টাকা এবং মাসে 30,00,000 টাকা নিশ্চিত আয় করা যাবে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প বা প্ল্যাটফর্মের অনুমোদন দেয়নি বলেও স্পষ্ট বলা হয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই দুই দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই দুই কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খার্সে সহ একাধিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। অমরনাথ যাত্রীবাহী একটি বাসে আগুন লাগলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান 47 জন যাত্রী। রাজস্থান থেকে আসা তীর্থযাত্রীদের নিয়ে স্লিপার বাসে শ্রীনগর থেকে জম্মুর দিকে যাওয়ার সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ, সিআরপিএফ, সেনাবাহিনী, এসডিআরএফ, দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গতকাল ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ 1-1 সমতা ফিরেছে ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের নেতৃত্বে ভারত 44 ওভারে 233 রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ 66 রান করেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলির ব্যাট থেকে আসে 65 রান। 234 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 45 ওভারেই 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা।
2: আচ্ছা, এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
3: বিএলআই আছে তো,
2: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন বিএলআই পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ ভারতীয় নকশা

ক্ষমতা ও প্রকৌশলে তৈরি এবং সংযোজিত এই ট্রেনটি রেলওয়ে প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন হিসেবে দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে। এই হাইড্রোজেন ট্রেনে 10টি কোচ রয়েছে, ফলে এ পর্যন্ত তৈরি হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনগুলোর মধ্যে এটিই হবে অন্যতম দীর্ঘ ট্রেন। ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে চালানো হবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত হওয়ায় ট্রেনটি চলার সময় কোনো কার্বন নিঃসরণ হবে না। ত্রিপুরায় আজ থেকে শুরু হচ্ছে জনগণনা 2027-এর স্বগণনা পর্ব। মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গতকাল জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা সফলভাবে বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী 31 জুলাই পর্যন্ত নাগরিকরা ac.census.gov.in পোর্টালে ঘরে বসেই নিজেদের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এরপর 1 থেকে 30 আগস্ট পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহগণনার কাজ করবেন। তিনি জানান, সংগৃহীত সব তথ্য আদমশুমারি আইন 1948 অনুযায়ী সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ডিজিটাল নিরাপত্তায় উন্নত এনক্রিপশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এদিকে দক্ষিণ উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনও জনগণনা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে পৃথক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের জন্য বিভিন্ন খেলাধুলা এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। টিআইএফটির কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার ও আধুনিকীকরণের লক্ষ্যে আয়োজিত সভায় গতকাল তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রশিক্ষণ নিলে শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর তারা বিভিন্ন কাজ করে রোজগার করতে পারবেন। সংশোধনাগারের আবাসিকদের সঠিক পুষ্টি চিকিৎসা নিয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরের জলাবদ্ধতা ও নগর জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে প্রজ্ঞা ভবনে আয়োজিত 2-দিনব্যাপী আলোচনা চক্র আজ শেষ হচ্ছে। পূর্ত দপ্তর ও জল সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে গতকাল থেকে শুরু হওয়া এই আলোচনা চক্রে নগর জল নিকাশি ব্যবস্থা, বৃষ্টির জল ব্যবস্থাপনা এবং সুস্থায়ী পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞরা মত বিনিময় করেছেন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গতকাল জিবি হাসপাতাল পরিদর্শন করে মেডিসিন ওয়ার্ডে 24 শয্যার আইসিইউ দ্রুত চালু এবং সেন্ট্রালাইজড এসির কাজ শুরুর নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা, রিং রোড নির্মাণ এবং মূল ফটকে মে আই হেল্প ইউ কাউন্টার স্থাপনের নির্দেশ দেন তিনি। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল রথযাত্রা উৎসব যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। আগরতলায় জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, উদয়পুরে মেলাঘরে বিলোনিয়া, জোলাইবাড়ি, বাইখোড়া, সাবরুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। আগামী 7 দিন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন এবং উল্টো রথের দিনে আবার মূল মন্দিরে ফিরে আসবেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস গুজরাটের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। গতকালের বৈঠকে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধ চাষীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে জোলাইবাড়ি ব্লকে গতকাল এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এমডিসি কেনারাম রিয়াং, ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। সভায় জোলাইবাড়ি ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খেলার খবর, বিশ্বকাপ ফুটবলে 2 সেমিফাইনালের লড়াই শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল ফ্রান্স মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি হরিয়ানা বেড়াইমাও থাঙ্গানো আরও জিন রেলওয়ে স্টেশন নিসিমি জিন তৈ সুনিপত নিবিসঙ্গ ভারতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ানো ভারতনি ডিজাইন তৈ তাংসেপ নিবিসং তৈ স্নামজাক অ ট্রেন হাকতনি হামসাজাক রেলওয়ে তাং বেখ্রেপনি বাবায়ও ভারতনি হামক্রাই ইংমানী ফুরুকমারি অ হাইড্রোজেন ট্রেন কাইচি কোর্স তঙ্গানো আবনো কারিব অ ট্রেন কবংমা বেরেমনি নাইমথাংনি সেপ তঙ্গো অ ট্রেন চেঙ্গজাক মাবাই ভারত হাকতর হাইড্রোজেন বাই ট্রেন চলিনাই সেপনি মুংরেমো ফায়ানো অ মুংরেম আমেরিকা জার্মানি জাপান চীন বোগদালজাক তঙ্গো তিনি সিমি হাস্তেও চেংজাগানো লুকুলেখামং নৈসাই নৈজিসিনি আবু উঙ্গানো হাকতনি পুইলা ডিজিটেল লুকুলেখামং আবু মোবাইল এপ্লিকেশন তৈ ওয়েব নিবিসিং তৈ মনিটরিং বাই ককথুম নাহারনানি তৈ আমযোগী নাইজাগানো আবু বাই লুকুলেখামং স্রাই স্রাই উঙ্গানো লুকুলেখামং নাইখুংনি দাগিফাং রতন বিশ্বাস মিয়া তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুম অকগ্ন শাখা বসাকা হাস্তেও শাকবাই থাংলেখানানি সামং তিনি সিমি চেংজাগানো আবু চলিবানো অ জুলাই তালনি সালথামচিসা সালমারি জরা আবুনি উলো আগস্ট পুইলা সালমারি নিসিমি আগস্ট সালথামচিসা সালমারি জরা নগ্নগ থাঙ্গই লেখামুংনি সামুং তাংজাগানো হাস্তেনি লুকু লেখামানি ফিল নৈ বেরেম বিশি নৈ সাই নৈ চিসিনি ফেব্রুয়ারি তালো চেংজাগানো আবন চাসারানানি বাকে হাস্তে হাপাং তৈ লুকু লেখামুং নাইখুং কথাউই তিয়ার ইংলাই দঙ্গো তিনি নিসিমি অ তালনি সালথামচিসা সালমারি জরা শাকবাই থাংলেখানানি বেরেম বরক রগ্নগ আচুগুইন অনলাইন পোর্টাল এসই ডট সেন্সাস ডট গভ ডট ইন নিবিসিং তৈ জানিজা ককথুম শাকবাইথাং ফিলাপ খাই মানানো দাগিফাং তৈ বসাকা শাকবাইথাং লেখানানি সামঙ্গ বরক রকবাইথাংনি মোবাইল নাম্বার বাই ওয়ান টাইম পাসওয়ার্ড নিবিসিং তৈ পোর্টাল লগ ইন খাই মানবায়ানো আয়ঙ্গ সালগ্রাতৈ সালচি ত্রিপুরা হাঙ্গ নাইকল ফাংব লুকুলেখামুংন রগৈ বেবাক বেরেমনি যুগালিমুং নাহার কাহানী ককমা থুমনাই রকনি থুমো শাকা বীরখুং বেড়াইখিরি মন্ত্রী কিঞ্জারাপুর রামমোহন নাইডু সাকা উড়ান তাংবুতাংনি উলনি বেরেম নাহারমুং অংখা কতাল সারা নৈচি থায় বীরখুং লাইসুরমা মানজুনানি তৈ বস্কাং বিশিচিও খরক ব্রী রোজাক বেড়াইনাই রকনি সেবরুনানি দিল্লি কতালো উড়ান তাংবুতাংনি উলনি বেরেম মুঙ্গুই লয় খ্লাইমুং কাইসব কক নারকথানি মোজাং নাইডু অ ককন সাকা হা কতরবাই বাক্সা হাস্তেও বমিয়া যাই যাইখে রথযাত্রাতের পালাই যাখা আগরতলা জগন্নাথ জিউ মান্ডব ইস্কন মান্ডব হরে কৃষ্ণ মান্ডব উদয়পুর মেলাগড় বিলোনিয়া জুলাইবাড়ি বাইখুড়া সাবরুম মনুবাজার নখবই হাস্তেনি জুদা জুদা থায় চিঠিজাক রড্রক কারি যাখা বস্কাং শালসিনি জগন্নাথ সুভদ্রা তৈ বলরাম গুন্দিচা মান্ডব তঙ্গানো তৈ কিফিলমা রত্নি সাল হাইনহাই বাইথাংনি মান্ডব কিফিলি ফায়ানো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচিদক সালমারি ককটি সালনি ফুংদামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতর নিলুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ফিল ছাড়া থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরক ওয়ানসুকমুং রকন রহরই মানবায়ানো মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাসমিয়া গুজরাট ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডনি অফিসার রকবাই ককলাম সালাইমাও আচুখা ককলাম সালাইমাও হাস্তিনি দুধ মান থগ্রনানি বাংরনা তে দুধ মান থগ্রমাও গদালজাক রকন রাংথং তৈ ছুকজাক খ্লাইনার নাহারে শুক্রবুই ককলাম অংখা তাবুক হায়ুংকাপ ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুংকাপ সেমিফাইনেল কনৈ বাতাইলাইমং পাইখা পুইলা সেমিফাইনেল স্পেন নৈ বুক যা গোল বাই ফ্রান্স ন মেচে নৈ ফাইনেল কাসাকা তৈ কাইসা সেমিফাইনেল হায়ুং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ড নৈসা গোলনি ফেরবাই মেচে নৈ তৈ বৈসা হায়ুংকাপনি ফাইনেল কাসাকা আয়ঙ্গ উল্টাম থাইনি বাকে অ তালনি সালচিচার সালমারি ফ্রান্স বাই ইংল্যান্ড থাইনে অ তালনি সালচিচুকু সালমারি নিউ জার্সিনি ম্যাটলাইফ স্টেডিয়াম সংসার জাগানো ফাইনেল ম্যাচ আর চ্যাম্পিয়ন ইংনানি বাকে স্পেন বাই আর্জেন্টিনা থাইনে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়ানি থংলাইমাও ফ্রেন্স ইউনিয়ন কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থংলাইমাও ফ্রেন্স ইউনিয়ন নৈবুক জাক গোলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাবনো মেচেনখা তাবুক নবাটিবানি ককতুমা তিনি দিবর জরা নখামনাকজাক তঙ্গানো হাস্তে গনাঙ্গই কিচানি সিমি বুং খর খরকে ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াউই মানুহনৈ হজাক মংরেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈয়ানো আগরতলা তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি নৈচি বা দশমিক চুকুদ্রিগিরি সেলসিয়াস তংমানি কক্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসিনি তামৈ সতী ব্রীচিবাও

0: নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে। শ্রোতা বন্ধু, আজ অত্যন্ত এক পবিত্র এবং ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে আমরা কথা বলব, রথযাত্রা। এই রথযাত্রার পরবর্তী অধ্যায় নিয়ে আমরা প্রত্যেকেই জানি যে রথযাত্রার দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রথে চড়ে মন্দির থেকে বেরিয়ে আসেন। কিন্তু অনেকেই জানি না এর পরের দিনগুলিতে ঠিক কি ঘটে এবং কেন গুন্ডিচা মন্দিরে তাঁদের অবস্থান এত গুরুত্বপূর্ণ।
1: একদম ঠিক বলেছ, রথযাত্রা শুধু একটা দিন নয়, এটি একটি ধারাবাহিক আধ্যাত্মিক যাত্রা। ভগবান জগন্নাথ যখন মন্দির ছেড়ে গুন্ডিচা মন্দিরে যান, তখন সেটি কেবল স্থান পরিবর্তন নয়, এটি ভক্তদের সঙ্গে ভগবানের এক গভীর সম্পর্কের প্রতীক। আজ আমরা সেই ইতিহাস, তাৎপর্য এবং ভক্তির অনুভূতিকে বিশদভাবে জানার চেষ্টা করব।
0: গুন্ডিচা মন্দির, যা অবস্থিত পুরী শহরে, যা ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত, এই মন্দিরটি মূল জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত এবং রথযাত্রার সময় ভগবান এখানে আগমন করেন। ইতিহাস অনুযায়ী এই মন্দিরটির নামকরণ করা হয়েছে রানী গুন্ডিচার নামে, যিনি এই মন্দির প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন বলে মনে করা হয়।
1: পুরাণ এবং লোকবিশ্বাসে এই মন্দিরকে ভগবান জগন্নাথের মাসির বাড়ি বলা হয়। এই ধারণার মধ্যে রয়েছে এক গভীর মানবিকতা, যেখানে ভগবানও মানুষের মতো আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। রথযাত্রার মাধ্যমে ভগবান যেন তার ভক্তদের কাছে আরও কাছের হয়ে ওঠেন। গুন্ডিচা মন্দিরে তাঁর অবস্থান প্রায় 7 দিন স্থায়ী হয় এবং এই সময় ভক্তরা বিশেষভাবে তার দর্শন লাভের সুযোগ পান, যাকে অদাপা দর্শনও বলা হয়।
0: গুন্ডিচা মন্দিরে ভগবানের অবস্থান শুধুমাত্র একটি ঐতিহাসিক বা সাংস্কৃতিক ঘটনা নয়, এটি গভীর ধর্মীয় তাৎপর্য বহন করে। এই সময় ভগবানকে সাধারণ মানুষের আরও কাছাকাছি মনে হয়। মন্দিরের কঠোর নিয়মকানুনের বাইরে এসে তিনি যেন ভক্তদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেন।
1: আর হ্যাঁ, এই সময় ভক্তদের মধ্যে এক বিশেষ আনন্দ ও ভক্তির আবহ তৈরি হয়। অনেকেই বিশ্বাস করেন গুন্ডিচা মন্দিরে ভগবানের দর্শন লাভ করলে জীবনের পাপ মোচন হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। এই সময়ে আরাধনা খুবই সরল, আন্তরিক এবং হৃদয়গ্রাহী। এখানে কোনো আড়ম্বর নেই, বরং আছে এক গভীর ভক্তি ও ভালোবাসার প্রকাশ।
0: শ্রোতা বন্ধু, তাই বলা যায় রথযাত্রা এবং গুন্ডিচা যাত্রা আমাদের শেখায় যে ভগবান শুধু মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি সর্বত্র বিরাজমান এবং সকলের জন্য সমানভাবে উন্মুক্ত।
1: এটি আমাদের সমাজে সমতা, ভালোবাসা ও ভক্তির বার্তা ছড়িয়ে দেয়। ভগবান যখন নিজে ভক্তদের কাছে আসেন, তখন সেটি এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়ে ওঠে।

0: শ্রোতা বন্ধুরা, আজ আবার বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস, যা আন্তর্জাতিক ফৌজদারি বিচার দিবস বা আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস হিসেবেও আমাদের কাছে সুপরিচিত। এটি একটি আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয় যা মূলত আন্তর্জাতিক ফৌজদারি বিচার ব্যবস্থার উদীয়মান ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিবছর আজকেরই দিনে অর্থাৎ 17ই জুলাই বিশ্বজুড়ে পালিত হয়। প্রতিবছর বিশ্বজুড়ে মানুষ আন্তর্জাতিক ফৌজদারি বিচার ব্যবস্থার প্রসারের জন্য, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত করে থাকে।
1: শ্রোতা বন্ধু, এছাড়াও আজকের দিনটি কিন্তু বিশেষভাবে স্মরণীয়। যেমন 1823 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল জন এডামসের প্রস্তাবে কলকাতায় সাধারণ শিক্ষা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আজকের দিনে। আর আজকের দিনে 1855 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্দেশ্যে নর্মাল স্কুল স্থাপিত হয়েছিল। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন মনমোহন বসুর, যিনি বাঙালি নাট্যকার এবং লেখক, আর সালটা ছিল 1831। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1900 খ্রিস্টাব্দে খ্যাতনামা সেতার বাদক নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1906 খ্রিস্টাব্দে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্য। আর আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1912 খ্রিস্টাব্দে সঙ্গীত, নৃত্য এবং অভিনয়ে পারদর্শিনী অমিতা সেনের।
0: আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত চিত্রনাট্যকার শচীন ভৌমিক 1930 খ্রিস্টাব্দে। আবার 1949 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ফুটবলার মোহাম্মদ হাবিব। তাছাড়া আজকের দিনে আমরা আমাদের মাঝখান থেকে কিছু গুণী ব্যক্তিত্বদের হারিয়েছিও বটে। 1835 খ্রিস্টাব্দে মেঘালয়ের খাসি নেতা তিরোট সিংহের মৃত্যু হয় আজকের দিনে। তাছাড়া 1931 খ্রিস্টাব্দে কবি, ঔপন্যাসিক এবং রাজনীতিবিদ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আজকের দিনে পরলোক গমন করেন। আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মালতী ঘোষালের মৃত্যু হয় 1984 খ্রিস্টাব্দে। তাছাড়া আজকের দিনে প্রখ্যাত অভিনেত্রী গায়িকা কানন দেবীরও মৃত্যু হয় 1992 সালে। এবং সর্বশেষে আজকের দিনে 2019 খ্রিস্টাব্দে বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা স্বরূপ দত্ত পরলোক গমন করেন।
1: আর শ্রোতাবন্ধু, আমাদের মধ্যে আজ জাতির বিশেষ কোনো দিন রয়েছে বা যে কোনো শ্রোতাবন্ধুর বিশেষ কোনো দিন বা প্রিয় মানুষের বিশেষ কোনো দিন, তাদের জন্য রইল আজকের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতাবন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে আজকে আমাদের চিঠিপত্রের পালা শুরু করতে হবে। তো প্রথম যে চিঠিখানি পড়ে শোনাবো, সেই চিঠি পাঠিয়েছেন নদিয়া জেলা থেকে হীরামন শেখ। বন্ধু কি লিখেছেন শোনাবো আপনাদের। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের বিখ্যাত একটি ব্যঙ্গাত্মক এবং রম্য রচনা হল অত কিম। 1952 এটি তার রচিত একটি জনপ্রিয় গ্রন্থ। এই রচনার মূল বিষয়বস্তু অত কিম। এই বইটিতে মূলত মধ্যবিত্ত বাঙালি সমাজের চালচিত্র, তাদের চিন্তা ভাবনা এবং হাস্যকর দৈনন্দিন সমস্যাগুলিকে খুব সুন্দর এবং মজাদার ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। মূল ভাব কোনো একটি সমস্যা সমাধানের পর বা জীবনের কোনো একটি ধাপ পার হওয়ার পর মানুষ যখন ভাবে এবার কি হবে,

0: সেই পরিস্থিতিকে কেন্দ্র করেই এই রচনার গল্পগুলো বোনা হয়েছে। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা এই জাতীয় রচনাগুলি পাঠকদের মনে একাধারে আনন্দ দেয় এবং সমাজকে নতুন চোখে দেখতে শেখায়। হীরামন শেখ, গ্রাম গোংরা, পোস্ট রানাবন্ধ, জেলা নদিয়া।
1: আর আমাদের এই লিখছে তোমায় পর্বে পরবর্তী অনুভূতি জানার পালা। এবারে চিঠিখানি লিখে পাঠাচ্ছেন ক্রান্তিহাট

গভীরে লুকিয়ে আছে এক অনন্ত জীবনের দর্শন। জীবনের কোনো এক কঠিন চড়াই পেরিয়ে যখন মনে হয় এই বুঝি চূড়ান্ত প্রাপ্তি, ঠিক তখনই অন্তরের গহীন থেকে জেগে ওঠে প্রশ্ন, এরপর কি? কর্মজীবনের শুরুতে যখন সাফল্য আমাদের দুহাত ভরে দেয়, তখন বিশ্রাম নেওয়ার পরিবর্তে নতুন কোনো দিগন্ত ছোঁয়ার তাগিদিত অত কিম। আবার জীবনের পরন্তু বিকেলে বার্ধক্যের নিঃসঙ্গ প্রহরেও এই প্রশ্নটি এক নতুন পথের সন্ধান দেয়। এটি কেবল কোনো জিজ্ঞাসা বা হতাশা নয়, এটি হলো নিরন্তর এগিয়ে চলার এক অপ্রতিরোধ্য চালিকা শক্তি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই শব্দ দুটি হতাশার অন্ধকারে এক নতুন ভোরের আলোর মতন কাজ করে। যখনই মনে হয় পথ চলা হয়তো শেষ হলো, তখনই অত কিমের জেঁদকারী ছোঁয়ায় মনের ভেতরে এক নতুন স্বপ্নের বীজ অঙ্কুরিত হয়, পুরনো লক্ষ্যকে পেছনে ফেলে নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায়। এই প্রশ্নটি মানুষকে থামতে দেয় না, বরং তাকে নবীন উদ্যমে বাঁচার অর্থ খুঁজে নিতে শেখায়। সুতরাং জীবনের প্রতিটি মোড়ে, প্রতিটি কঠিন পরিস্থিতিতে অত কিম আমাদের নতুন করে স্বপ্ন দেখার সাহস যোগায়। সব জয়ের পরও আরও বড় জয়ের লক্ষ্যে ধাবিত হওয়ার প্রেরণা হল এই দুটি শব্দ। বিশ্বকবির সেই কালজয়ী গানের অমল সুরেই মন গেয়ে ওঠে, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। এই অন্তহীন জাগরণের সুরকে পাথেয় করেই মানুষের এগিয়ে চলার জয়যাত্রা সার্থক হোক। ভবতীয় ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

শ্রোতাবন্ধু, এই চিঠিখানি আপনাদের এবারে পড়ে শোনাব, যে চিঠি পাঠিয়েছেন মঙ্গলপ্রসাদ মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় অভিজ্ঞাপন, বাড়িতে আনন্দ, খুবই আনন্দ। বইতে শুরু করেছে একটি খুশির হাওয়া। আমি চাকরি পেয়েছি, না খুব বড় মাপের চাকরি নয়, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি। কিন্তু তাতে কি, চাকরি তো, আরো আনন্দ, চাকরিটা আমার অঞ্চলের মধ্যেই হয়েছে, বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। বাইসাইকেলে চড়ে ঘর থেকে বেরিয়েই সুন্দর যাতায়াত করা যাবে। অসুবিধা যেটা, তা হলো রাস্তাঘাট মোটেই ভালো নয়, বেশিরভাগটাই মেঠো আলপথ। তার মধ্যে আছে শিলাবতী নদীর বিধ্বংসী খাল, অথকিম। আমি সকাল 8টার মধ্যে স্নান করে খাওয়া দাওয়া সেরে ফেলি, 9টার মধ্যে রওনা হয়ে যায় স্কুলের পথে। পথঘাট ভালো নয় বলে অনেক আগেই রওনা হয়ে যায়। স্কুল যাতায়াতের পথে প্রতিদিনই আমার নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়।

রাস্তাঘাট যে কি বিভৎস তা বলার নয়। একটুখানি বৃষ্টি হলেই সেই রাস্তায় আর চলাচল করা যায় না, তার মধ্যেই আমি যাতায়াত করি। খালে জল কখনো হাঁটুর উপরে, কখনো কোমর অবধি, কখনো বা গলা পর্যন্ত, আর এখানে ওখানে নালা। আমি ব্যাগে গামছা রাখি, গামছা বের করে পরি, সাইকেলটাকে মাথার উপরে উঁচিয়ে গামছা পরে খাল এবং নালা খানা খন্দ পার হই। সাইকেলের উপর আমি নই, সাইকেলই আমার ঘাড়ে মাথায় চড়ে বসে। আর বর্ষাকালে যে কি অবর্ণনীয় অবস্থা তা বলার নয়। নৌকা করে কোনোক্রমে খালটা পার হই, তারপরেই কাদা ভরা রাস্তা, সাইকেলের চাকা গড়ায় না, কাঁধের উপর চড়ে বসে আমার বাহন সাইকেল। শরীর থেকে ঘাম ঝরে কুলকুল করে, গেঞ্জি ভিজে জামা ভিজে আমি হাঁপিয়ে উঠি। অনেকটা কাদা রাস্তা ভেঙে তবে মোরাম রাস্তার সন্ধান মেলে। কষ্টের গল্প বুকের ভেতরে দানা বাঁধে। অতকিম আমি এগিয়ে যাই কর্মস্থলের দিকে। স্বপ্ন একটাই, আমার জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনা যেন সামান্যতম নষ্ট না হয়। সশ্রদ্ধ নমস্কার আন্তি, ইতি বিনীত মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর।

0: এইবারের চিঠিখানি অর্থাৎ আমাদের আজকের মতো শেষ চিঠিখানি লিখে পাঠাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা থেকে রাত্রি ভট্টাচার্য। কি লিখছেন বন্ধু চলুন আপনাদের পড়ে শোনাই। প্রিয় ভিজ্ঞাপন অত কিম, এই শব্দটার সঙ্গেই জুড়ে আছে এক অনুসন্ধিৎসা। এরপরে কি আছে, তারপরে কি, এইভাবেই মানুষ জীবনের শুরুর থেকে শেষের দিকে এগিয়ে চলে। প্রকৃতপক্ষে যদি এই অনুসন্ধিৎসা না থাকত, এই জানার আগ্রহটা না থাকত, তাহলে জীবন এগিয়ে যেত না। প্রতিটা জীবনের মোড়ে দাঁড়িয়ে আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করি, অত কিম, এরপর কি, রাস্তার কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে নয়। কখনো কখনো দিকভ্রষ্ট হই, কখনো বা কেউ এগিয়ে এসে জানিয়ে দেয় সেই পথ। অত কিম শুধু একটা অনুসন্ধিৎসা নয়, অনেক আবিষ্কারের জনক বলা যায় তাকে। এরপরে কি, খুঁজতে খুঁজতে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে, সভ্যতা এগিয়ে গেছে, মানব জীবন উন্নত থেকে উন্নততর হয়েছে। কিন্তু জীবন পথে চলতে চলতে কখনো কখনো ওই অত কিম, এরপরে কি, এর উত্তরটা পাওয়া যায় না। আর তখনই হয়ে পড়ে মানুষ কিং কর্তব্য বিমূর, কি করতে হবে ভেবে পায় না। যখন সারা বিশ্ব করোনার গ্রাসে পড়েছিল তখন আমাদের অনেকটা এরকমই অবস্থা হয়েছিল, কিন্তু তার থেকে আমরা ফিরে আসতে পেরেছি শুধুমাত্র এই অনুসন্ধিৎসা দিয়ে, প্রতিষেধক আবিষ্কার করে। আমাদের জীবন জুড়ে জয় পরাজয়ের খেলা চলে, আজ যে জিতেছে কাল সে হারতেও পারে, আবার আজ যে হেরেছে কাল হয়তো সে জয়ীর সিংহাসনে বসবে। কিন্তু সে যদি না জানে এরপরে সে কি করবে, অর্থাৎ জিতলে সে কি করবে বা হারলে সে কি করবে, তাহলে তো তার জীবনের পথে চলার পথটাই কণ্টকাকীর্ণ হয়ে যাবে। শেষে এসে শুধু এটাই বলবো, জীবনে অত কিম, এরপরে কি আছে ভেবে স্থবির হয়ো না, বরং এরপরে কি আছে জানার অনুসন্ধিৎসা বাড়াও এবং যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার শক্তি রাখো। শুভেচ্ছা আনতে রাত্রি ভট্টাচার্য, পোস্ট অফিস বরানগর, উত্তর চব্বিশ পরগনা।
1: শ্রোতা বন্ধু, এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। 77তম রাজ্যভিত্তিক বন মহোৎসব আগামীকাল অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়া টাউন হলে, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এবং অন্যান্য বিশিষ্টজনেরা। দুপুর 2:30 এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে রাজ্য বন দপ্তরের পক্ষ থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে জানিয়ে রাখছি। নির্ধারিত সূচি অনুসারে আজ থেকে রাজ্যে শুরু হবে জনগণনা 2027। 17ই জুলাই অর্থাৎ আজ থেকে ত্রিপুরা জুড়ে প্রথম ধাপের স্বগণনা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, যা চলবে আগামী 31শে জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে নাগরিকেরা ঘরে বসেই অনলাইন পোর্টাল sec.census.gov.in এর মাধ্যমে নিজেদের তথ্য নিজেই পূরণ করতে পারবেন। তার পরবর্তী পর্যায়ে 1 আগস্ট থেকে আগামী 30শে আগস্ট সময়কালে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মূল কাজটি পরিচালনা করবেন।
1: শ্রোতবন্ধু, আরও একটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি। উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এর গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে 2026-27 যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশ, বেত, কাঠ, খোদাই, যাত্রা, মুখোশ ইত্যাদি তৈরিতে, বিশেষ করে এই অঞ্চলের লুপ্তপ্রায় সংস্কৃতির বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সহকারী নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্যকে 15 থেকে 25 বছরের 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। আরও বিস্তারিত জানতে আপনারা www.nezccindia.org.in আপনারা দেখে নিতে পারেন। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ কিন্তু 31শে আগস্ট।

0: শ্রোতা বন্ধুরা, এইবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। ত্রিপুরা স্টেট রাইফেলস অর্থাৎ টিএসআর এর বিভিন্ন ব্যাটেলিয়ানে 11 মাসের চুক্তিভিত্তিক মেয়াদে 12টি মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি, ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং চিকিৎসক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 65 বছর। মাসিক সম্মানী 60,000 টাকা। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, TSMC রেজিস্ট্রেশন অভিজ্ঞতার শংসাপত্র, PRTC প্রযোজ্য ক্ষেত্রে SC ST OBC সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার ও প্যান কার্ড এবং ইমেল আইডি ও মোবাইল নাম্বার জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 25 জুলাই 2026। আবেদনপত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার, ফায়ার ব্রিগেড চৌমনি কার্যালয়েও জমা দিতে পারেন। যোগ্য প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকা হবে।
1: শ্রোতা বন্ধু, আরও একখানি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা আধার সুপারভাইজার অপারেটর নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। পদের নাম আধার সুপারভাইজার অপারেটর, কর্মস্থল পশ্চিম ত্রিপুরায়। নিয়োগের ধরন কিন্তু 1 বছরের চুক্তিভিত্তিক, আর আবেদনের শেষ তারিখ আগামী 20 জুলাই। শিক্ষাগত যোগ্যতা আপনাদের হতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক পাশ সঙ্গে ITI পাশ হতে হবে 2 বছরের জন্য, অথবা মাধ্যমিক সঙ্গে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকতে হবে। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট csc.gov.in আপনারা দেখে নিতে পারেন।

0: আবেদনের বিভিন্ন ধরন রয়েছে। সর্বোচ্চ বয়স 45 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারেন, twd.tripura.gov.in আপনারা দেখতে পারেন, এবং আবেদনের শেষ তারিখ আজ পর্যন্ত রয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, বাইরে যখন বৃষ্টি পড়ছে অনবরত, তখন রাস্তাঘাটের কাদা জল আর বাতাসে অত্যাধিক আর্দ্রতা আমাদের শরীরের জন্য নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো সেই নিয়েই থাকছে আজকে একটি ছোট্ট করে সুস্থ থাকার টিপস। বৃষ্টিতে ভিজার পরবর্তী সতর্কতা, অফিস থেকে ফেরার পথে বা কাজের প্রয়োজনে বৃষ্টিতে ভিজে গেলে বাড়িতে ফিরেই প্রথম কাজ হবে স্নান করা। কেন? বৃষ্টির জলে বায়ুমণ্ডলের ধুলিকণা বা দূষণ মিশে থাকে যা ত্বকের র্যাশ বা অ্যালার্জি তৈরি করতে পারে। পরামর্শ, হালকা গরম জলে একটু নিম পাতা বা অ্যান্টিসেপটিক লিকুইড মিশিয়ে স্নান করে নিন। স্নানের পর মাথা এবং শরীর খুব ভালো করে শুকনো তোয়ালে দিয়ে অবশ্যই কিন্তু মুছে নিতে হবে। রইল বৃষ্টির দিনে একটা ছোট্ট সুস্থ থাকার টিপস।
0: শ্রোতা বন্ধু, আপনারা হয়তোবা ভাবছেন যে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য কি রয়েছে আজ। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আজ কিন্তু রাজ্যের পশ্চিম খোয়াই, সিপাহীজলা, গোমতি এবং দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 32.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 65%। আর গত 24 ঘণ্টায় আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 2.2 মিলিমিটার। তো শ্রোতা বন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে আজকের মতো অভিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হবে। আজকে আপনাদের সঙ্গে এই পর্বে ছিলাম আমি রাহুল,
1: আর আমি অপরাজিতা।
0: আজ এই পর্যন্তই, নমস্কার। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিই। ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্টের জন্য মোট শূন্য পদ 10টিতে পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে।

নমস্কার, শুভ সকাল। আকাশবাণী আগরতলার যুবাণীর আজকের পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে রয়েছি আরজে রিমা। আজকের অনুষ্ঠানে রয়েছে দুটি বিশেষ পর্ব, গল্পপাঠ এবং একটি বিশেষ আলোচনা পর্ব। শুরুতেই থাকছে বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক সত্যজিৎ রায়ের লেখা জনপ্রিয় গল্প হাউই। গল্পপাঠে থাকছে আরজে কর্মিতা ও আরজে দেবরপ্রীত। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প হাউই।

0: বালিগঞ্জে ছোটদের পত্রিকা হাওড়ে থাকত। ঘরের মাঝখানে একটা টেবিল, তার পেছনে একটা চেয়ারে সম্পাদক যন্ত্রনন্দী বসে আছে। যন্ত্রের বয়স বছর 35। তার উল্টো দিকে দুটো চেয়ারের মধ্যে একটাই তার বন্ধু তরুণ সান্যাল হাতে একটি সিগারেট নিয়ে বসে। ঘরের এক পাশে দেখা যাচ্ছে বেয়ার আলম নতুন হাওড়ে পত্রিকা ডাকে দেওয়ার জন্য সেগুলো ব্রাউন কাগজের প্যাকেটে ভরছে। জয়ন্ত আর তরুণের সামনে চায়ের পেয়ালা। তরুণ তার কাপে চুমুক দিয়ে সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ে। তরুণ বলে উঠল,
1: তাই 13,000 সাবস্ক্রিপশন, স্টল থেকে 1,000 চারিক বিক্রি হয়, খারাপ আর কি করে বলি বল। আর বিজ্ঞাপন থেকেই তো খরচা উঠে আসে। এই মাসে তো 4 রঙিন বিজ্ঞাপন আছে, তার মধ্যে 2 রেগুলার আর 2 ওকেশনাল। ছাপাও খারাপ হচ্ছে না, আগের প্রেস তো সুবিধা ছিল না, গত বৈশাখ থেকে প্রেস বদলেছি, এখন বেশ ঝরঝরে হয়েছে। এই যে এই এই দেখ না, এই দেখ।
0: জয়ন্ত একটা পত্রিকা টেবিলের উপর থেকে তুলে তরুণকে দেয়। তরুণ সেটা উল্টে পাল্টে দেখে। জয়ন্ত বলে উঠল, তোর তো লেখার হাত বেশ ভালোই ছিল, এত লেখ না আমাদের কাগজের জন্য। তরুণ বলছে, পয়সা দিচ্ছিস লেখকদের? জয়ন্ত বলছে, তা দিচ্ছি বইকে, নেহাত খারাপ নয়। একটা গল্পের জন্য 100, উপন্যাস হলে 500। অবশ্য লেখক নতুন না নামে তার উপর রেট খানিকটা নির্ভর করছে। তরুণ বলছে, নামটিও কাগজে বেশ ভালো হয়েছে, হাওড়ে, ভেরি অ্যাট্রাকটিভ। জয়ন্ত বলছে, এই পুজোর জন্য একটা উপন্যাস পেয়েছি, সম্পূর্ণ অপরিচিত লেখক, নাম নবরণ চট্টোপাধ্যায়। তোকে বলছি, এমন ট্যালেন্টেড লেখক সচরাচর চোখে পড়ে না, বুঝলি? আমি তো লেখাটা পড়ে বেশ তাজ্জব। ভদ্রলোক থাকে না আবার বাগ বাজারে, না হলে একবার ডেকে নিয়ে আলাপ করার খুব ইচ্ছে ছিল। তরুণ বলছে, কি ধরনের উপন্যাস রে? অ্যাডভেঞ্চার, যেমন সব চরিত্র তেমনি পরিবেশ, তেমনি সাসপেন্স, মানে লাদাখের পুরো ব্যাকগ্রাউন্ড। লোকটা হয় নিজেই গেছে না আমার প্রচুর পড়াশোনা করে লিখেছে। আমি তো লেখাটা মানে বেশ করে মোহিতই হলাম।
1: ডান দিকে দপ্তরের রাস্তার দিকে পর্যায়ে পোকা পড়ে একজন বেটে নিরীহ ভদ্রলোক, মাথায় টাক, পরনে গেরুয়া পাঞ্জাবি এবং খাটো ধুতি, দরজার মুখটা এসে দাঁড়িয়েছে। এনার নাম তিনকড়ি ধারা।
2: বলছি, এটা কি হাওড়ে পত্রিকার অফিস?
1: জয়ন্ত বলে উঠল, আগে হ্যাঁ।
2: আমার একটু সম্পাদক বসার সঙ্গে দরকার ছিল।
1: হ্যাঁ, আমি সম্পাদক, বলুন আপনার কি দরকার?
2: সেটা মানে ওই বসে বলতে পারলে ভালো হতো।
1: ও হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি আসুন আসুন আসুন, ভেতরে আসুন ভেতরে আসুন, ভেতরে এসে বসুন। তিনকড়ি বাবু ভেতরে আসেন। তখনই জয়ন্ত বলে উঠল, আপনি আপনি ওই চেয়ারটায় বসুন, আমি আমি একটু ব্যস্ত আছি। তিনকড়ি বাবু টেবিলের চেয়ে একটু দূরে রাখা একটা কাঠের চেয়ারে বসে ধুতির খুঁট দিয়ে খাম মুছেন। জয়ন্ত তরুণ দিকে ফেরে,
2: হ্যাঁ তোকে যা বলছিলাম, এখন সমস্যা হয়েছে আর্টিস্ট নিয়ে। এই গল্পের বেশ জোরদার ছবি না হলে চলবে না। এই তোর তো অনেকেই বই আছে লাদাখ সম্পর্কে, কেউ আছে কি ছবির বই?
1: তরুণ বলে উঠে, থাকতে পারে, আমি দেখবোক্ষণ। আচ্ছা, আমাকে যদি দিন সাতেকের জন্য ধার দিতে পারিস তাহলে খুব ভালো হয়, বুঝলি? এখন ছবিতে গোজা মন্দির না চলে না, ভালো রেফারেন্স দিয়ে আঁকা চাই। আশিস মিত্র ছেলেটির হাত তো বেশ ভালো, তোর কাছ থেকে যদি বইটা পেয়ে যাই তাহলে ওই ইলাস্ট্রেশন সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায়। তরুণ বলল, আরে তুই যেরকম বলছিস তাদের তো লেখাটা আমার এখনই পড়তে ইচ্ছে করছে। সত্যি বলতে কিশোরদের লেখা পড়তে না আমার বেশ ভালো লাগে। তখনই রঘুনাথ মুচ্ছুদ্দির প্রবেশ। তরুণের পাশেই আরেকটা চেয়ারে বসে ঘাম মুছলেন। তখন রঘুনাথ বাবু বলে উঠেন,
3: ভেরি সাকসেসফুল মর্নিং, শারদীয় সংখ্যার জন্য কোনো চিন্তা নাই।

0: ছটা কালার বিজ্ঞাপন পাওয়া যাচ্ছে আর এখন অব্দি ২৪টা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে। ভারত ইন্স্যুরেন্স আর পোদ্দার বিস্কিট কথা দিয়েছে, মনে হয়ে যাবে। তখন জয়ন্ত বলল, রেট নিয়ে কেউ বলছি ঝামেলা করেনি তো?
1: না,
0: আজকাল তো সব কাগজই এরকমই রেট হয়ে গেছে, আমাদেরটা যে খুব একটু অতিরিক্ত বেশি তা তো নয়, তাদের আপত্তি করার তো কোনো কারণই নেই।
1: না, ম্যাটার গুলো সব ঠিক সময় পাঠিয়ে দেবে তো? গতকাল বিজ্ঞাপন প্রমিস করে পাঠাতে লেট করেছিল বলে আমাদের কাগজ বেরোতে কিন্তু দেরি হয়ে গেল।
0: আরে আমি তো বই বই করে বলে এসেছি, এখন দেখা যাক। ধনঞ্জয় চট করে একটা চা করো তো।
1: তখনই লেখক তন্ময় সেনগুপ্ত রাস্তার দিকে দরজা দিয়ে ঢুকে,
2: তন্ময়বাবু, জয়ন্তবাবু, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আমার লেখাটার বিষয়ে জানতে এসেছিলাম, আপনার উপন্যাসটা। হ্যাঁ, কেন ওটা আপনি এখনো পাননি? ওটা তো ফেরত চলে গেছে, আপনার তো স্ট্যাম্প দেওয়া ছিল। তার মানে কি পছন্দ হল না? হ্যাঁ, দিনা, ভ্যারি সরি, ওতে আপনার বিস্তর গন্ডগোল, বিশ্বাসযোগ্যতার একান্ত অভাব। দশ বারো বছরের ছেলেরা ওরকম ভাবে কথা বলে না, বুঝলেন? আর অত সাহস ওদের নেই, কিছু মনে করবেন না। কিন্তু এই গল্প ছাপলে আপনার শুনেন ঠিক হতো না। আমি পাণ্ডুলিপির সঙ্গে একটা স্লিপ অ্যাটাচ করে আপনার কি কি বিষয় দরকার আমার মন্তব্য দিয়ে দিয়েছি। আপনার তো দুটো লেখা এর আগে ছাপা হয়েছে, এটা না হয় নাই হলো। তাহলে আপনার কি এবার উপন্যাস দিচ্ছেন না? দিচ্ছি বই কি, আমি জোর দিয়ে বলতে পারি এরকম উপন্যাস এবারে আর কোনো সংখ্যা পুজোয় ছাপা হয়নি। তন্ময়বাবু বলে উঠলেন, নাম করে লেখক? জয়ন্তবাবু বলছেন, একই বাড়ি না, আমার তো মনে হয় এটি আমার প্রথম লেখা। কি নাম লেখকের? নবারুণ চট্টোপাধ্যায়, শুনেছিলেন? না, তা শুনিনি বটে, আমি নামই শুনেছি আর লেখা পড়েছি, পরিচয় হয়নি। ভদ্রলোক থাকেন সেই বাগবাজারে, ভ্যারি লাকি বলতে হবে। এটা আর লাকের হয় না, ভেতরে ক্ষমতা থাকা চাই। ইদানিং কিশোরদের লেখা যা দেখছি তার মধ্যে এটাই যে বেস্ট বাই ফার, তাতে কোনো সন্দেহ নেই। আমি তাহলে উঠি। ও হ্যাঁ, আসুন, আপনার লেখা দু একদিনই পেয়ে যাবে, কলকাতার ডাক তো। বালিগঞ্জ টু শ্যামবাজার চিঠি যেতে একটু সাত দিন সময় লাগে।
0: তখনই তিন কুড়ি তার জায়গা থেকে গলা খাকরানি দেন। তখনই জয়ন্তবাবু ব্যাপারটা বুঝতে পেরে বলে উঠে, আচ্ছা আপনি একটু বসুন না, শুনছি আপনার কথা।
3: না মানে যদি একটু খাবার জল পাওয়া যেত।
0: হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি ধনঞ্জয়কে বলে দিচ্ছি আপনাকে এক গ্লাস জল দেবার জন্য। ধনঞ্জয় জল এনে দেয়। ভদ্রলোক ঢক ঢক করে গেলা শেষ করে আবার ধুতি খুর দিয়ে কপালের ঘাম মুছেন। জয়ন্ত টেবিলের উপর একটা পাখা চলছে বটে, কিন্তু তার হাওয়া তিন কোটি বাবুর কাছে পৌঁছচ্ছে না। জয়ন্ত আবার তরুণের দিকে মন দেয়। হ্যাঁ ভাই, তোকে যেটা বলছিলাম, কাগজের কথা বলতে গিয়ে আর কথাই ভুলে যাচ্ছিলাম, তোর ভাগ্নির তো বিয়ে। তরুণ বলল, হ্যাঁ এ তো আসছে মাসে, তোরা আসিস কিন্তু, তোর নামে চিঠি যাবে। তা তো যাব, কিন্তু এই পুজোর সংখ্যার চাপে টাইম করে উঠতে পারবো কিনা জানি না রে। এই ওসব আমি শুনছি না, একটা সন্ধে দুটি ঘন্টা তোর কাজের মধ্যে থেকে বার করে নিতেই হবে। কি বলছিস ভাই, এখন যে ক্রিকেট তাই দেখা হল না টেলিভিশনে? এই ওয়ান ডে খেলাটা দেখিস নি? কোথায় আর দেখলাম। এ ভাই, খুব মিস করেছিস রে, এরকম খেলা চট করে দেখা যায় না। তোর উপন্যাসের সাসপেন্স কোথায় লাগে? দেখে তো আমি ওই আমি আর তোর সময় নেবো না, আমি চলি। হ্যাঁ, জয়ন্ত বলে উঠলে, বলছি লেখার কথাটা বলবি না তো? আরে ভাই দেবো লেখা, তবে পয়সা কিন্তু দিতে হবে, বন্ধু বলে হবে না। তা দেবো কখন, তোর এক প্যাকেট সিগারেট খাইয়ে দেবো, তাহলে তো হবে। আসি। তরুণ দপ্তর থেকে বেরিয়ে যায়। জয়ন্ত তিন কোটি বাবুর দিকে ঘুরতে যাবে এমন সময় দপ্তরে আরেকজন প্রবেশ করেন, ইনি অর্ধেন্দু রায়। জয়ন্ত তার বাঁ দিকে ফেরে,
2: আপনার কি দরকার? আমি এসেছিলাম আপনাদের ওই ওই কাগজের চাঁদা দিতে, আমার ছেলেকে গ্রাহক করতে চাই। এই যে এই কাগজে

পার্টিকুলার্স পাবেন, আর এই হলো টাকা। অর্ধেন্দু বাবু পকেট থেকে কাগজ আর টাকা বার করে জয়ন্তকে দেন। জয়ন্ত সেগুলো নিয়ে নেন। জয়ন্ত বাবু বলে উঠলেন, থ্যাংকস, দাঁড়ান আমি রসিদ দিয়ে দিচ্ছি। এমনকি পেছন দিকে ঘর থেকে একজন তরুণ বেরিয়ে আসে, দপ্তরের কর্মচারী মুকুল। জয়ন্ত বাবু বলে উঠলেন, একে একটা রসিদ করে দাও তো, এক বছরের চাঁদা, এই যে পার্টিকুলার্স। জয়ন্তের হাত থেকে কাগজটা নিয়ে মুকুল রসিদ লিখতে ব্যস্ত হয়ে পড়ে। লেখাটা জয়ন্ত দেরাজ খুলে ভিতরে লিখে দেয়। অর্ধেন্দু বাবু বলে উঠলেন, আপনাদের পত্রিকা ডাকে পাঠাতে হবে না, আমি প্রতি মাসে এসে হাতে করে নিয়ে যাব। এটা অবশ্য আমার কাজের জায়গায় খুব কাছে পড়ে। তো জয়ন্তবাবু বলছেন, আপনি বসুন না। ঠিক ঠিক আছে, আসলে আমার ছেলে অনেকদিন ধরে ওকে গ্রাহক করে দেওয়ার জন্য বলছিল। তো বয়স কত আপনার ছেলে? এই দশে পড়ল। মুকুল রসিদ লিখে দেয়, সেটা নিয়ে অর্ধেন্দুবাবু বেরিয়ে যান। মুকুল পেছনের ঘরে চলে যাবার পর জয়ন্ত তিন করে দিকে ঘোরে। জয়ন্তবাবু বলে ওঠেন, আপনি কি লেখা দিতে এসেছেন? আগে না, তবে লেখা আমার আগেই দেওয়া আছে, তো সেটা মনোনীত হয়েছে তো? চিঠি এখনো পাইনি, তবে আপনার কথা শুনে মনে মতো হচ্ছে হয়ে যাবে। তার মানে আমার আসল নাম তিনকড়ি ধারা, কিন্তু লেখায় নাম ছিল নবরণ চট্টোপাধ্যায়। জয়ন্তের চক্ষু জড়াতে আছে। জয়ন্তবাবু বলে উঠলেন, বলেন কি? হ্যাঁ, ওই না দেখার উপন্যাস আপনার লেখা? হ্যাঁ, অনেক মেহনতি ফসল ফল আমার, অনেক পড়াশোনা করতে হয়েছে উনিয়তা লেখার জন্য। কি আশ্চর্য, আপনি নবরণ চট্টোপাধ্যায় না বলে তিন করে ধারা বলতে গেলেন কেন? ওই নাম বললে কি কোনো ফল হয়? অবশ্য ঠিক, ও নামে লেখা পাঠালে আপনি হয়তো সে লেখা পড়তেনই না, কিন্তু আপনার যখন লেখাটা ভালোই লেগেছে তখন আমি আমার নিজের নামই ব্যবহার করতাম।

ভাবারুন চট্টোপাধ্যায়ের প্রয়োজন হয়েছিল শুধু আপনাকে লেখাটা পড়াবার জন্য, এখন সেটার প্রয়োজন ভুলে গেছে। দেখুন তো, আমি না জেনে আপনাকে কতক্ষণ বসিয়ে রাখলাম, তাতে কি হয়েছে? সে না হয় এবার যখন আপনি আমার কাছে লেখার জন্য তাগদা দেবেন, তখন আমি আপনাকে বসিয়ে রাখবো।

0: একটি অসাধারণ গল্প পাঠ আমরা শুনলাম। সত্যজিৎ রায়ের লেখা জনপ্রিয় গল্প হাউই, এই গল্পটির গল্প পাঠে ছিল আরজে কর্মিতা ও আরজে দেবরপ্রীত। এবারে অনুষ্ঠানের পরবর্তী পর্বে আমরা চলে যাব। এই পর্বে আমরা রেখেছি একটি বিশেষ আলোচনা পর্ব, 17 জুলাই বিশ্ব ন্যায় বিচার দিবস। এ উপলক্ষে আজকের বিশেষ আলোচনায় আমরা জানব নারী ও শিশুদের ন্যায় বিচার, অধিকার, আইন ও বাস্তবতা। এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রণশ্রী পাল। কথোপকথনের সঙ্গে রয়েছে আর জে শেষাদ্রি। চলুন শুনে নেওয়া যাক আজকের সেই বিশেষ সাক্ষাৎকার পর্ব।
1: বিশ্ব ন্যায় বিচার দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ডে অফ ইন্টারন্যাশনাল জাস্টিস আজ আমরা পালন করছি। আকাশবাণী আগরতলার যুবাদের প্রিয় অনুষ্ঠান যুবমানিতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং এক আকাশ ভালোবাসা। নারী ও শিশুদের ন্যায় বিচার, অধিকার, আইন ও বাস্তবতা বিষয়ক আমরা আমাদের এই আয়োজনটি রেখেছি। ন্যায় বিচার শুধু আদালতের রায় নয়, এটি একটি মানুষের মর্যাদা, নিরাপত্তা এবং সমান অধিকারের নিশ্চয়তা।

কিন্তু বাস্তবতায় নারী ও শিশুরা এখন নানা ধরনের সহিংসতা, বৈষম্য, নির্যাতনের শিকার হচ্ছেন। বিশ্ব ন্যায় বিচার দিবসে আজ আমরা আলোচনা করব আইনের চোখে অধিকার কতটা সুরক্ষিত, বিচার পেতে কি কি বাধা রয়েছে এবং সমাজে সমাজকর্মী হিসেবে আমাদের কি কি করণীয়। আজ আমাদের সঙ্গে রয়েছে রাজ্যের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গণশ্রী পাল। আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলা।

0: কি করণীয়। আজ আমাদের সঙ্গে রয়েছে রাজ্যের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রণশ্রী পাল। আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলাতে।
1: থ্যাংক ইউ, নমস্কার।
0: প্রথমে যেটা আপনার থেকে জানতে চাইব ম্যাডাম, যে আজ আমরা বিশ্ব জাস্টিস ডে পালন করছি, বিশ্ব ন্যায় বিচার দিবস পালন করছি, এই দিবসের তাৎপর্য কি, এই দিনটি আমাদের কি বার্তা দেয়?
1: বিশ্ব ন্যায় বিচার দিবস মানে এটা নিজেই নিজের মধ্যে পরিপূর্ণ একটা ওয়ার্ড আমার যেটা মনে হয়। তো যদি আমি এটাকে সিম্পলিফাই করে বলি, তাহলে এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে জাস্টিস ইজ দ্য ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি। এই দিনটি আমাদের শিখায় যে নো ওয়ান ইজ অ্যাভাব দি ল, ঠিক আছে, এবং প্রত্যেক নাগরিকেই ইকুয়াল অ্যাক্সেস টু জাস্টিস আছে। কিন্তু ভারতের কনস্টিটিউশন আমাদের রুল অফ ল এবং ইকুয়ালিটি বিফোর ল এর উপর জোর দিয়েছে, আর বিশেষ করে মানে আমাদের যে পিছিয়ে পড়া যে আমাদের মানুষগুলো আছে আমাদের সোসাইটিতে, হ্যাঁ, তাদেরকে কিভাবে ডিগনিটি, সেফটি, প্রোটেকশন দেওয়া যায় তার উপরে কিন্তু বেশি করে মানে গুরুত্বটাও দিয়েছে। তাই আমি যদি সিম্পল ভাষায় বলতে চাই, মানে এটা আমাদের একটা বেসিক অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে জাস্টিস পাওয়া, আইনের সামনে সবাই মানে একসাথে ইকুয়ালিটি পাওয়া, এই দিনটা এটাই বোঝায়।
0: বেশ, নারী ও শিশুদের ক্ষেত্রে ন্যায় বিচার বলতে আর শুধু কি আদালতে বিচার বোঝায় নাকি এর পরিধি আরো বিস্তৃত?
1: আমার কাছে তো একদম সেটা মনে হয় না যে ন্যায় বিচার বলতে শুধু কোর্টের জাজমেন্ট, সেটা না একদম। আমার মতে কোর্টের জাজমেন্ট হচ্ছে জাস্টিসের একটি অংশ মাত্র।
0: আচ্ছা,
1: ট্রু জাস্টিস মানে প্রিভেনশন, প্রোটেকশন, ইনভেস্টিগেশন, ফেয়ার ট্রায়াল, কম্পেনসেশন এবং রিহ্যাবিলিটেশন। এই পুরো প্রসেসটা যদি একজন নারী বা শিশু নিরাপদ পরিবেশ, শিক্ষা, হেলথ কেয়ার, লিগেল এড এবং সব মানে একদম ইকুয়ালিটি না পায়, তাহলে শুধু কোর্টের জাজমেন্ট দিয়ে জাস্টিস ইজ ইনকমপ্লিট। এটা আমার ব্যক্তিগত ব্যাপার।
0: বেশ, ভারতের সংবিধান নারী ও শিশুদের কোন কোন মৌলিক অধিকার নিশ্চিত করেছে?
1: আমরা যদি দেখি যে আমাদের কনস্টিটিউশন নারী ও শিশুদের অনেক ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইট গ্যারান্টি করে, যেটার মধ্যে হচ্ছে আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 15 জেন্ডার ডিসক্রিমিনেশন প্রোহিবিট করে এবং মানে উইমেন অ্যান্ড চিলড্রেনদের জন্য স্পেশাল প্রভিশনের অনুমতি দেয়। আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যা সুপ্রিম কোর্ট ইন্টারপ্রিট করে রাইট টু লাইফ উইথ ডিগনিটি, প্রাইভেসি অ্যান্ড সেফটি পর্যন্ত নিয়ে গেছে। আর্টিকেল 21A চিলড্রেনদের ফ্রি এডুকেশন এনশিওর করে, তার কনস্টিটিউশন শুধু রাইট দেয় না, স্টেটের উপর একটা ডিউটিও ইম্পোজ করে। কিন্তু
0: অবশ্যই অবশ্যই অনেক নারী সামাজিক লজ্জা বা পারিবারিক চাপে অভিযোগ করেন না, এই বিষয়টার উপর আপনি কি বলতে চাইবেন?
1: দেখুন, এটার মধ্যে আমি বলতে পারি যে এটার মধ্যে ফ্যামিলি প্রেশার, কিছু কিছু সময় সোশ্যাল স্টিগমা ব্যাপারটা থাকে, অনেকেরা ফাইন্যান্সিয়াল মানে ডিপেন্ডেন্ট না হওয়াতে তারা হয়তো বা সেই জিনিসটা নিয়ে একটু ভয় পায়। বাট মানে আমরা যেটা বলি যে অনেকেরা ভাবে যে এই প্রসেসটা অনেকটা লেন্দি, যেহেতু লিগাল প্রসেস, কমপ্লেন করতে বাধা আসে মনে, এই ব্যাপার এই কিছু কিছু ব্যাপার নিয়ে ওদের মনে সেই বাধাটা আসে। তাই সোসাইটির রেসপন্সিবিলিটি হলো ভিকটিমকে জাজ না করে সাপোর্ট করা, আর লিগাল অ্যাওয়ারনেস যে ব্যাপারটা, আমাদের লিগাল অ্যাওয়ারনেস মানে যতটা মানে বেশি আমরা প্রচার করতে পারি, মানে করতে পারি লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা বেটার হয়। তাহলে মানে এই যে পিছিয়ে পড়া মানুষেরা, তারা বুঝতে পারে যে আইনি সাহায্য নেওয়াটা সেটা কিন্তু আগের মতন সে এত একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়নি।
0: বেশ, এই যে আমরা শুনি প্রায় সময় গার্হস্থ্য হিংসা, যৌন হয়রানি, ধর্ষণ বা পণের মতো অপরাধের ক্ষেত্র, বিভিন্ন বিভিন্ন বিষয় রয়েছে সেই ক্ষেত্রে, এই যে বিষয়গুলো, এগুলো কি বাড়ছে, গ্রাফটা কি বাড়ছে নাকি কমছে?
1: দেখুন, যতদিন যাচ্ছে আমাদের কিন্তু গ্রাফটা কমতে আমরা দেখছি না, দিনকে দিন সেটা বাড়ছে। আর এই যে বাড়ছে ব্যাপারটা, সেটার কিন্তু আরেকটা বড় রিজন হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের আমাদের সোসাইটি, আমাদের সোসাইটিটা কিন্তু আমরা প্রোগ্রেসিভ হচ্ছি না, আমাদের মাইন্ডসেটটা আমরা এডুকেটেড হচ্ছি কিন্তু আমরা আমাদের যে মানসিকতাটা সেটা কিন্তু এখনো পিছিয়ে পড়াই রয়ে গেছে। সেই কারণে হয়তো বা আমরা এখনো এইগুলো দেখতে পাচ্ছি প্রত্যেক দিন প্রতিনিয়ত।

0: এডুকেটেড ফ্যামিলি বলুন, আন এডুকেটেড ফ্যামিলি বলুন, সবখানে এই জিনিসগুলো আমরা ক্রমশ বাড়ছে, আর সেটার কমার কোনো আমাদের কোনো দিকে দেখতে পাচ্ছি না কম।
1: তারপর ধরুন একটি ব্যক্তি বা একটি একজন মহিলা অভিযোগ দায়ের করলেন, তারপর বিচার প্রক্রিয়ায় সেই নারী কি ধরনের সমস্যার সম্মুখীন হন, পরিবার দ্বারা, সমাজ দ্বারা, বিভিন্ন ক্ষেত্রে?
0: দেখুন, এটা তো একটা ব্যাপার আছে, যেমন একটা কমপ্লেন যখন একটা নারী করেন, কিংবা সে যেই হোক, আমি ঠিক আছে, আমি স্পেসিফিক্যালি যদি নারী বলি, তাহলে কমপ্লেন ফাইল করার পর যে সার্ভাইভার একটা মেন্টাল ট্রমাটা ফেস করছে অলরেডি, আর তারপরে ওকে রিপিটেড কোয়েশ্চেনিং, ইনভেস্টিগেশন, মেডিকেল এক্সামিনেশন, এভিডেন্স কালেকশন, কোর্ট অ্যাপিয়ারেন্স, এবং একটু তো লং জুডিশিয়াল প্রসেস আছে, সেটা আমাদের মানতে হবে। হ্যাঁ, আর যদিও আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে, যেখানে যত তাড়াতাড়ি নারী সঙ্গত ব্যাপারগুলোতে আমরা তাড়াতাড়ি জাস্টিস দেওয়ার চেষ্টা করছি, তারপরেও একটা মানে ব্যাপার থাকে একটা, কিছু ক্ষেত্রে ইন্টিমিডেশন বা সেটেলমেন্টের প্রেশারও থাকে। তাই কিন্তু আমাদের যে আইন, সেটার এখন অবজেক্টিভ হলো যেটা বিএনএসএস, এটার অবজেক্টিভ হলো কিন্তু ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে আরো এফিসিয়েন্ট করা, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট।
1: ঠিক তাই। শিশু নির্যাতনের ক্ষেত্রে আমি যদি বলি, সেখানে পস্কো আইন রয়েছে, সেই পস্কো আইনের ব্যাপারে আমরা অনেকেই জানি না, এই আইনের গুরুত্ব কতটা একটু বলবেন?
0: পক্সো যেটাকে বলি আমরা, এটা কিন্তু একটি, এই পক্সো অ্যাক্ট ইন্ডিয়ার অন্যতম স্ট্রংগেস্ট চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট। এই অ্যাক্ট চাইল্ড ফ্রেন্ডলি রিপোর্টিং, ইনভেস্টিগেশন এবং ট্রায়াল এনশিওর করে। সুপ্রিম কোর্টও রিপিটেডলি এমফাসাইজ করেছে যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের ক্ষেত্রে ম্যান্ডেটরি রিপোর্টিং এবং বেস্ট ইন্টারেস্ট অব দি চাইল্ড সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি সব প্যারেন্টসদেরকে বলবো, যদি কোনো সাসপিশিয়াস ইনসিডেন্ট ও মনে হয়, মানে তাহলে দেরি না করে কম্পিটেন্ট অথরিটির কাছে রিপোর্ট করুন। আর্লি রিপোর্টিং একটা শিশু ফিউচার বাঁচাতে পারে কিন্তু।
1: বেশ, আমার আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করার মন চাইলো, তাই আমি রাখছি আপনার কাছে প্রশ্নটা। যদি কোনো শিশু অভিযোগ জানাতে না পারে, তাহলে আইন কিভাবে তাকে সুরক্ষা দেবে?
0: দেখুন, এটা তো আমাদের জানাতে তো হবে, যদি না জানাই তাহলে আইন কিন্তু আমাদের, আমি মানে আইনের পক্ষে যদি আমি কথাটা বলি, তাহলে কিন্তু আইন জানতে পারবে না যে শিশুটির কি সমস্যা হচ্ছে। এবার তার জন্য যে প্যারেন্টস গুলো আছে, ওদের কিন্তু, প্যারেন্টসদের কিন্তু খুব সচেতন হতে হবে যে ওদের বাচ্চাদের মধ্যে কি ওরা কোনো ধরনের কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছে, ওদের বাচ্চাদের মধ্যে কি আগের থেকে একটু ডিফারেন্ট কিছু অ্যাক্টিভিটিস ওরা লক্ষ্য করতে পাচ্ছে, তাহলে ওই অ্যাক্টিভিটিস কে কাউন্সেলিং করান দরকার। অ্যান্ড দেন যদি সাসপিশিয়াস মনে হয় কোনো অ্যাক্টিভিটি, দেন আমরা কিন্তু একটা কমপ্লেন লজ করার দরকার কম্পিটেন্ট অথরিটির কাছে।
1: একেবারে মানে বিষয়টা নিয়ে কথা বলছি, আজ ইন্টারন্যাশনাল জাস্টিস ডেতে আমরা বলবো যে অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোর জাস্টিস আমরা এখনো পাইনি, আরো পাওয়া অনেক বাকি রয়েছে। তবু ছোট্ট করে আমি একটু আপনার থেকে জানতে চাইবো, সোশ্যাল মিডিয়ার যুগ, সকাল থেকে উঠি স্ক্রিনে আমাদের চোখ, রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন চোখ বন্ধ করি তখনও স্ক্রিনের দিকেই থাকে, এই যে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে শিশুদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে, সেটা অনেক রিসার্চার বলছে কথাটা, এই ক্ষেত্রে আইন কতটা কার্যকর?
0: দেখুন, আইন কিন্তু আইনের কাজ করছে, আইন বারবার সাইবার সিকিউরিটি সেল যেটাকে আছে আমাদের, এটাকে কিন্তু আরো বেশি স্ট্রং করে দাঁড়া করাচ্ছে। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে কি জানেন, সাইবার সিকিউরিটি যদি আমরা বাচ্চাদের জন্য বলি, তাহলে কিন্তু সেটার মধ্যে আবার এসে যাচ্ছে প্যারেন্টসের একটা বড় ভূমিকা। প্যারেন্টসের যে বড় ভূমিকাটা, সেটা হচ্ছে কি, এই যে আমাদের বাচ্চাদের হাতে হাতে এখন মোবাইল ফোন, সব বাচ্চাদের হাতে মোবাইল ফোন, আর ওরা কি স্ক্রল করছে, কি অ্যাক্সেস করছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কারণ আমরা কিন্তু সে এনভায়রনমেন্টটা ওদেরকে, মোবাইলের মধ্যে এখন নানা রকম জিনিস আসছে যেটা দিয়ে বাচ্চারা অনেক কিছুতে ফাঁদে পড়ছে। যেভাবে আমরা কিছুদিন আগে কিছু কিছু গেমস এর মাধ্যমে বাচ্চারা সুইসাইড অ্যাটেম্প করেছে, যেটা আমরা অল ওভার ইন্ডিয়াতে দেখতে পেরেছি, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের প্যারেন্টসদের প্রথম দেখা উচিত, বোঝা উচিত অ্যান্ড লক্ষ্য করা উচিত। আমরা এখন সবাই ওয়ার্কিং, তাই হয়তো বা আমাদের বেশিরভাগ টাইমটা আমরা সেদিকে যাই, বাচ্চাদের উপরে নজরটা কম দিই। আমাদের, আমার মনে হয় আইন তো অনেক কাজ করবে, কিন্তু এর আগে কিন্তু আমাদের প্যারেন্টসদের সবচেয়ে বড় একটা ভূমিকা রয়েছে এই কাজগুলো করার।
1: অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রমেশ পালকে, একেবারে যেতে যেতে এই কথাগুলো বললে হয়তো বা শেষ হবে না, তবুও শেষ করতে হয়, কারণ সময় বলছে আমাদের শেষ করতে হবে।

0: আপনার তরফ থেকে কি বার্তা থাকবে প্যারেন্টস এবং স্টুডেন্টসদের ক্ষেত্রে?
1: দেখুন, আমি যেহেতু আজকে যে যে উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রামটা, সেটা নিয়ে আমি বলতে চাইছি, জাস্টিস মানে শুধু পানিশমেন্ট নয়, জাস্টিস মানে প্রোটেকশন অফ রাইটস, হিউম্যান ডিগনিটি, ইকুয়ালিটি, অ্যাকাউন্টেবিলিটি, যেটা হচ্ছে মেইন জিনিস, অ্যান্ড রুল অফ ল। আমাদের সবার রেসপন্সিবিলিটি হলো এমন একটি সোসাইটি তৈরি করা যেখানে নারী ও শিশুরা নির্ভয়ে বাঁচতে পারবে এবং প্রয়োজনের সময়ে জাস্টিস সিস্টেমের উপর বিশ্বাস রাখতে পারবে। জাস্টিস ডিলেড শুড নেভার বিকাম জাস্টিস ডিনাইড।
0: বাহ, অসাধারণ কথা বললেন। আজকের কথোপকথন আমরা এখানেই শেষ করছি এবং অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রমশ্রী পালকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আমরা আবারও আপনার সঙ্গে জড়িত হব, হয়তো বা অন্য কোনো বিষয় নিয়ে।
2: ধন্যবাদ বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রণশ্রী পালকে এবং তার সঙ্গে কথোপকথনে আর জে শেষাদ্রিকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য। বিশ্ব ন্যায় বিচার দিবসে আজকের আলোচনায় আমরা জানলাম, নারী ও শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আইন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া। আজকের যুববাণী পর্ব থেকে এখানেই আমাদের বিদায় নিতে হচ্ছে। আবারও নতুন বিষয় ও নতুন কোনো আয়োজন নিয়ে আবারও আমরা ফিরে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শুনতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ ভারতীয় নকশা এবং প্রকৌশলে তৈরি এবং সংযোজিত এই ট্রেনটি রেলওয়ে প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন হিসেবে দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে। ত্রিপুরায় আজ থেকে শুরু হচ্ছে জনগণনা 2027-এর স্বগণনা পর্ব। মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গতকাল জনগণনা দফতরের অধিকর্তা রতন বিশ্বাস একথা জানিয়েছেন। আগামী 31 জুলাই পর্যন্ত নাগরিকেরা se.census.gov.in পোর্টালে ঘরে বসেই নিজেদের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের জন্য বিভিন্ন খেলাধুলা এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। TIFT-র কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার এবং আধুনিকীকরণের লক্ষ্যে আয়োজিত সভায় গতকাল তিনি এই নির্দেশ দেন। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরের জলাবদ্ধতা এবং নগর জল নিকাশী সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে প্রজ্ঞা ভবনে আয়োজিত দুদিন ব্যাপী আলোচনা চক্র আজ শেষ হচ্ছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল রথযাত্রা উৎসব যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। আগরতলায় জগন্নাথজিও মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, উদয়পুরে মেলাঘরে, বিলুনিয়ায় জুলাইবাড়ি, বাইখোড়া, সাবরু, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস গুজরাটে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। গতকালের বৈঠকে আছে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং দুগ্ধ চাষীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল

11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। স্বাস্থ্য সচিব কিরণ গীতে গতকাল জিবি হাসপাতাল পরিদর্শন করে মেডিসিন ওয়ার্ডে 24 শয্যার আইসিইউ দ্রুত চালু এবং সেন্ট্রালাইজড এসির কাজ শুরুর নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা, রিং রোড নির্মাণ এবং মূল ফটকে মে আই হেল্প ইউ কাউন্টার স্থাপনের নির্দেশ দেন তিনি। চলতি ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স এবং ইংল্যান্ড মুখোমুখি হবে এবং 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে নামবে স্পেন ও আর্জেন্টিনা। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আর এই বৃষ্টি স্নাত সকালের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর তারই সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের বড়ই পছন্দের পর্ব বলছি তোমায় পর্বে। আজকে অবশ্যই আবারও নতুন একটি অনুভব, অনুভূতির, ভাবনার বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আর আপনারা সঙ্গে আছেন এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চলেছি। সকাল 11টা পর্যন্ত আমি আপনাদের বন্ধু অপরাজিতা থাকছি আপনাদের সঙ্গে। অনুষ্ঠান সাজিয়ে রেখেছি এক ডালি আপনাদের জন্য। আর প্রথমে বলছি তোমায় পর্ব নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে জুড়ে। বলছি তোমায় পর্বে অবশ্যই আপনাদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, তাই ফোন করতে ভুলবেন না 03-81-232-6253 এই নম্বরে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও খোলা রয়েছে। যদি মনে করছেন এই বৃষ্টি বাদলার দিনে কোনোভাবে ফোন লাইনটাকে সংযোগ করতে পাচ্ছেন না, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম ও ঠিকানা সহ আপনার মনের ভাবনার কথাটি আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, তবে ফোন করার জন্য কিংবা লিখে বার্তা পাঠানো সব কটার জন্যই আগে দরকার আমরা কোন বিষয়ে আজকে কথা বলছি সেই বিষয়টি। চলুন তাহলে আর অপেক্ষা করাই না, জানাই আপনাদের বিষয় সম্পর্কে। আজকের এই ব্যস্ত প্রযুক্তি নির্ভর জীবনে আমরা মুহূর্তের মধ্যেই হাজার হাজার শব্দ একে অপরের কাছে পৌঁছে দিতে পারি। একটা ছোট্ট বার্তা, একটা ইমোজি কিংবা একটা ভিডিও কল, সবই যেন হাতের মুঠোয়। কিন্তু এই দ্রুততার মাঝেও কোথাও যেন হারিয়ে গেছে অপেক্ষার সেই মধুর অনুভূতি। ডাকপিয়নের সাইকেলের ঘন্টির শব্দ, খামের ভাঁজে লুকিয়ে থাকা আবেগের গন্ধ, আর কাগজের পাতায় হাতে লেখা অক্ষরের সেই অনন্য উষ্ণতা। একটা সময় ছিল যখন একটি চিঠি শুধু কয়েকটি বাক্যের সমষ্টি ছিল না, সেটি ছিল মানুষের হৃদয়ের দরজা খুলে দেওয়ার এক নিঃশব্দ ভাষা। দূরে থাকা প্রিয়জনদের ভালোবাসা, মায়ের আশীর্বাদ, বাবার উপদেশ, বন্ধুর অভিমান কিংবা প্রথম ভালো লাগার লাজুক স্বীকারোক্তি, সবকিছুই জায়গা পেত একটি ছোট্ট খামে। আর আজকের আমাদের বলছি তোমায় পর্বের আলোচনার বিষয় চিঠির যুগ। আপনার জীবনের সেই প্রথম চিঠিটার কথা কি আপনার মনে আছে? মনে থাকলে ভাগ করে নিন সেই স্মৃতির কথা আমাদের সঙ্গে। 03-81-232-6253 এই নম্বরে ফোন করে জানাবেন আপনার জীবনের সেই প্রথম চিঠির স্মৃতি। আজকে কথা বলছি চিঠির যুগ, এই বিষয় নিয়ে থাকছি আপনাদের সঙ্গে। আর একটা ছোট্ট অনুরোধ, যেটা আপনারা সবাই জানেন

0: নিয়ম যেটা বলে যে যারা গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন তারা এই সময় বলছে তোমায় পর্বে অবশ্যই শ্রোতার ভূমিকায় থাকবেন, ফোন করবেন না। তবে যারা ফোন করেননি গতকাল রাতে তারা অবশ্যই কিন্তু অংশগ্রহণ করবেন বলছে তোমায় পর্বে। আপনাদের বন্ধু আমি অপরাজিতা রয়েছে, আপনাদের সঙ্গে আজকে কথা বলছি চিঠির যুগ, আপনার জীবনের সেই প্রথম চিঠির স্মৃতি মনে পড়ে কি, মনে পড়ে কি কে লিখেছিল আপনাকে সেই প্রথম চিঠিখানি? যদি মনে পড়ে অবশ্যই ফোন করে সেই স্মৃতিটুকু ভাগ করে নেবেন, আমি আপনার বন্ধু অপরাজিতা রয়েছে আপনার সেই গল্প শোনার জন্য। শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, কিন্তু একটু চোখ বন্ধ করে ভাবুন তো আপনার জীবনের প্রথম চিঠিটি কেমন ছিল, কি লিখেছিলেন, কোথা থেকে এসেছিল সেই চিঠিটি, কি আজও কোনো পুরনো ডায়েরির ভাঁজে, আলমারির ডয়ারে কিংবা বুকের গোপন কোণে যত্ন করে রেখে দিয়েছেন, নাকি সময়ের স্রোতে হারিয়ে গেছে অথচ তার স্মৃতিটুকু আজও একটুও মলিন হয়নি। চিঠি মানেই তো ছিল অপেক্ষা, দিনের পর দিন, কখনো সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হতো, ডাক পিও নিলেই বাড়ির সবাই ছুটে যেত দরজার কাছে, যদি কোনো চিঠি আসে সেই অপেক্ষায় ছিল একটা আনন্দ, একটা উৎকণ্ঠা, ছিল অদ্ভুত একটা টান। সেই বিষয় নিয়ে আজকে কথা বলছি চিঠির যুগ, সেই বিষয় নিয়ে ফোন করবেন অবশ্যই। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে বন্ধু কিন্তু জুড়ে যেতে চাইছেন, কে রয়েছেন বন্ধু? নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু, বলুন।
1: চিঠি লেখার একটা বিশাল হবি ছিল আমার, জানেন।
0: আচ্ছা।
1: আমি চিঠি লিখতে খুব ভালোবাসি, এখন তো আসলে ঘটনা হচ্ছে ডায়েরি লিখি, চিঠিটা মানে স্মৃতির অন্তরালে চলে গেছে।
0: হ্যাঁ, সেটা তো আর এখন মানে ইয়েতে নেই।
1: ঘটনা হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলছি, একদম মোবাইল দানবের দাপাদাপি, আমি দানব বলবো কেন, অনেক কিছু মোবাইল খেয়ে নিয়েছে, চিঠিপত্র থেকে শুরু করে ঘড়ি পর্যন্ত, টিভি পর্যন্ত যে খেয়ে নিতে পারে, একদম যন্ত্র দানব, অথচ ছোট্ট, সে কিন্তু দখল করে নিয়েছে চিঠির সাম্রাজ্যটাকে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে বলি, যারা বাইরে থাকি, বিশেষত আমিও একসময় বাইরে ছিলাম, বাবা চিঠি লিখতো, বাবার কাছে চিঠি লিখতাম, পরিবারের কাছে চিঠি লিখতাম, আমার আবার প্যান প্রিন্ট করার খুব ইচ্ছে ছিল।
0: আচ্ছা।
1: প্যান প্রিন্ট মানে বুঝতে পারছেন তো, পত্রমিতালি বন্ধু।
0: আচ্ছা আচ্ছা।
1: যাকে কখনো দেখিনি ওর কাছে চিঠি লিখতাম, সেও জবাব দিত, বাড়তি পাওনা হিসাবে কিন্তু চিঠির অপেক্ষায় পোস্টম্যান পর্যন্ত চিনে প্রতি মুহূর্ত আমার আনাগোনা দেখে বুঝে নিত যে নিশ্চয়ই আর চিঠির জবাব আসবে। আসলে প্রতি আগে তো ডাকঘর ছিল, ডাকঘর এখনো আছে,
0: তবে অনেকটাই
1: এখন ঘটনা
0: অফিসিয়াল চিঠি আসে এখন।
1: এখন ঘটনা হচ্ছে কি, আমি আপনাকে বলি, এমন দুর্গম এলাকায় অনেক বন্ধুরা থাকে যারা ফৌজি ভাইদের কথাই আমরা বলছি বিশেষভাবে, যারা হয়তো মনের সব কথা লিখে কাগজের মধ্যে লিখে পাঠানো, এটা কিন্তু ম্যাডাম আলাদা একটা কিন্তু অপেক্ষা, যে আপনি বললেন না চিঠিটা কখন আসবে, এই অপেক্ষা করা, ডাক পিয়ন কখন ডাক দেবে, চিঠি বেল বাজাবে, এটার কিন্তু একটা আলাদা প্রতীক্ষার সময় কিন্তু দারুণ ভাবে কাটত। প্রেমিক প্রেমিকার কাছে চিঠি পাঠাবে সেটাও কিন্তু ছেলে পোস্ট অফিস মারফত বারবার দেখতো জানলা দিয়ে ছেলে মেয়েরা যে চিঠি আসছে কিনা। আসলে ঘটনা হচ্ছে গিয়ে এখন মোবাইলের কি একটা ভিডিও কলিং,
0: প্রযুক্তির সঙ্গে তো আমাদের বদলাতে হবেই, সেটার আসলে কোনো,
1: আমি আমি সেটাই বলছি, লাস্ট কথাটা বলছি, কথাটাই যে যন্ত্র দানবের যে একটা বিরাট ভূমিকা, ছোট্ট মোবাইলের এত বড় ক্ষমতা কেউ কিন্তু ভাবিনি ম্যাডাম, আমরা
0: সেই সেই
1: আমরা ভাবতেই পারিনি এই মোবাইল আমাদের ঘরের প্রয়োজনীয় টর্চ লাইট থেকে, ঘড়ি থেকে, টিভি থেকে, ভিডিও থেকে, অডিও থেকে, কাকে খায়নি বলুন, সবকে গিলে একদম গণেশের মতো প্যাক ফুলিয়ে এখন আমাদের আনন্দ দিচ্ছে। সেই বলবো এই যন্ত্রদানব চিঠিকেও খেয়ে নিয়েছে, কিন্তু প্রতীক্ষা আলাদা মজা ছিল।
0: সেই স্মৃতিটাকে নিয়েই আমাদের হয়তো এগিয়ে যেতে হবে, আর একটু ভালো থাকা যায় এই স্মৃতিটাকে নিয়ে।
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, খুব ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, অবশ্যই।

0: এজন্যই তো আসলে স্মৃতির সাগরে ডুব দেওয়া, কারণ চিঠি তো এখন আর সেইভাবে আমরা পাই না। ওই যে ভাবুন তো, মানে কতটা যান্ত্রিক হয়ে যাচ্ছি, কতটা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, যে এখন ওই যে চিঠি তো আসলে অনেক ধরনের হয়। চিঠি তো বাবা মার উদ্দেশ্যে লেখা যেতে পারে, বা মনের অভিব্যক্তি প্রকাশ করে লেখা যেতে পারে, বা অফিসিয়াল কোনো চিঠি হতে পারে, বা ওই যে বিয়ের নিমন্ত্রণ পত্র সেইগুলি হতে পারে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই যান্ত্রিকতার যুগে আস্তে আস্তে ওই যে বাড়িঘরে এসে বিয়ে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করার যে ব্যাপারটা, সেটাও কিন্তু আস্তে আস্তে ঘুচে যাচ্ছে। সেটাও এখন ই কার্ডে পরিণত হয়ে গেছে, একটা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু নিমন্ত্রণ পাঠিয়ে দিতে পারি, এবং সেই নিমন্ত্রণ আমরা যেমন গ্রহণ করি, আপনারাও, আমি যদি আপনাদের নিমন্ত্রণটা পাঠাই সেটা আপনারাও গ্রহণ করবেন। তো আসলে মানে বিষয়টা এটা কোনোভাবেই খারাপ নয়, তবে হ্যাঁ, যেটা ছিল সেটা হয়তো আরও অনেকটা বেশি হৃদয়গ্রাহী বিষয় ছিল, এবং আমাদের জন্য অনেকটা ওই যে একটা পারস্পরিক সৌহার্দ্য, ওই বিষয়টা একটা ছিল। একটা চিঠির প্রতিটি অক্ষরে লেখা থাকতো মানুষের স্পর্শ, হাতের লেখা ভঙ্গি দেখেই বোঝা যেত লেখার মানুষটি কি সেই সময় হাসছিলেন, নাকি চোখের জল মুছতে মুছতে লিখছিলেন। কোথাও কালি একটু ছড়িয়ে গেছে, কোথাও শব্দ কেটে আবার নতুন করে লেখা হয়েছে, কোথাও ফুলের পাপড়ি শুকিয়ে রয়ে গেছে। এইসবই যেন চিঠিকে জীবন্ত করে তুলত। আজকে কথা বলছি চিঠির যুগ। আপনার সেই প্রথম চিঠিটির কথা কি মনে রয়েছে, আপনার জীবনের সেই প্রথম চিঠি? বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
1: নমস্কার, আমি মণিপাল বলছি।
0: স্বাগত আপনাকে মণি দেবী, বলুন।
1: স্বাগত। এই চিঠির কথাটা বলতে গেলে, এখনো আমার মার চিঠিগুলো আমি খুলে খুলে পড়ি। আমার মা চিঠি লিখতেন, আগরতলা এসছে, আজ 40 বছর হয়েছে। তখন আগে তো কলকাতায় ছিলাম, চিঠি লেখার কোনো প্রশ্ন ছিল না, কাছাকাছি ছিলাম, যাতায়াত করতাম, দেখাশোনা করতাম। আর বিবাহিত জীবনের পরে আগরতলায় যখন এসছি, তখন মা প্রত্যেক মাসে আমাকে একটা করে চিঠি লিখতেন। মার চিঠি বয়ামগুলো এত সুন্দর ছিল যে ভাষায় বলা যায় না। তো আমার মা আগের দিনে ক্লাস 7 অবধি পড়েছিলেন, মার চিঠির ভাষাগুলো খুব সুন্দর ছিল। তো যাই হোক, এই মার চিঠিগুলো এখন আমি সযত্নে রেখে দিয়েছি। এখন মাঝে মাঝে, মা নেই এখন, মা গত হয়েছে, তো এখনো চিঠিগুলো খুলে খুলে পড়ি। প্রতিদিনই প্রস্তাবই সে মাস্টারমশাই যখন আসতেন, আমার মেয়ে মানি অর্ডার করত, তখন বলতাম আমার মায়ের চিঠি আছে, মানে না আপনার মার চিঠি তো আসেনি। আবার যখন নিজে আবার প্রতি মাসে আসতেন, এই যে আপনার মার চিঠি, এই যে একটা আনন্দ হতো, মায়ের চিঠি, মানে চিঠির মধ্যে মায়ের গন্ধ পেতাম, এরকম একটা ভাব ছিল মনের মধ্যে। যাই হোক, চিঠি যখন খুলে পড়তাম, ইংল্যান্ড লেটারে পাঠাতেন, তো প্রথম কথাই মা বলতেন তোমরা আমার আশীর্বাদ নিও, লাস্টে বলতেন তোমাদের ধর্ম লাভ হোক। এই যে কথা দুটোর মধ্যে এত মূল্যবান জিনিস লুকিয়ে আছে, ভাষায় প্রকাশ করা যায় না। তারপর তো বিস্তারিত লিখতেন, কেমন আছো, কি করো, শরীর খারাপ হলে কলকাতায় আসো, ডাক্তার দেখাও, এগুলো তো লিখতেন। প্রথম লাইনটা যে লিখতেন যে কল্যাণিয়া মণি, তোমরা দুজনে আমার আশীর্বাদ গ্রহণ করবে, আর লাস্টে লিখতেন যে তোমাদের ধর্ম লাভ হোক। এখনো এই কথাগুলো মনে পড়লে চোখ দিয়ে জল আসে। মার এই যে আশীর্বাদটুকু আমি পেয়েছি, এটা আমার কাছে অনেক মূল্যবান জিনিস, এটাকে ভাষায় প্রকাশ করা যায় না। তারপর আমার কর্তা প্রতি যিনি চিঠি লিখতেন, গুরু ভাই বোন ছিলেন, আত্মীয় স্বজন সব আমার কলকাতায়,
0: মানে সেটাই
1: লিখছিলেন একটা।
0: ওই চিঠিগুলো এখনো আপনার কাছে আছে, সেই আবেগটাকে আপনি জড়িয়ে আছেন, সেটাই তো সবচেয়ে ভালো দিক।
1: এখনো আছে আমার মায়ের চিঠি, এখনো আমার কাছে আছে। তো আমি আমার কর্তা প্রতি বছর বিজয়া দশমীতে অনেক চিঠি লিখতেন, পয়লা বৈশাখে অনেক চিঠি লিখতেন। তাই পোস্ট অফিসে যখন পোস্ট করতে যেতাম, তখন কল্যাণী বলে একটা মেয়ে ছিল, বলছে কাকিমা এত চিঠি আপনার কাকে লেখেন? আমি তোমার কাকু, আমাদের আত্মীয় স্বজন সব কলকাতায়। সবাইকে আমরা চিঠি

0: এই বছরে দুবার উনি লিখছেন। তো যাই হোক, চিঠি লেখা এখন আমরা ভুলে গেছি, ভুলে যাওয়ার কারণ ফোন মোবাইলে সব কথা,
1: সেটা তো হ্যাঁ প্রযুক্তির সঙ্গে এগিয়ে যেতে হবে।
0: যে যুগে যেটা, তবে আমার মায়ের চিঠিগুলো এখন আমি খুলে খুলে পড়ি, মাঝে মাঝে যখন মন খারাপ হয় তখন মায়ের চিঠিগুলো আমি পড়ি, মায়ের গন্ধ পাই চিঠির মধ্যে, এটুকু বললাম, রাখলাম।
1: ভালো থাকবেন মণিদেবী, আর আপনি এইভাবেই যেভাবে আমরা ভালো থাকতে পারি, যেভাবে আমরা আমাদের প্রিয়জনদের আঁকড়ে ধরে রাখতে পারি সেটাই থাকুক না, এতে খারাপ কি? আপনি যদি সেই চিঠিগুলিকে আঁকড়ে ধরে কিছুক্ষণের জন্য হলেও আপনার মাকে অনুভব করতে পারেন, তার থেকে আর ভালো কি হতে পারে? ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা অনেকেই হয়তো প্রথম চিঠি এসেছে বাবা মার কাছ থেকে যখন পড়াশোনার জন্য বাইরে বেরিয়ে গিয়েছিলাম, কারোর হয়তো প্রথম চিঠি এসেছে কোনো বন্ধু বা সহপাঠীর কাছ থেকে, কারোর জীবনে প্রথম চিঠি হয়তো পরীক্ষার ফল নিয়ে শুভেচ্ছা, আবার কারোর কাছে প্রথম চিঠি মানেই প্রথম ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। কেউ হয়তো কখনো নিজের মনের কথা মুখে বলতে পারেননি, কিন্তু একটা চিঠিতে লিখে ফেলেছিলেন সব কিছুই, সেই কথা, সেই সরলতা, সেই আবেগ আজও কি আর খুঁজে পাওয়া যায়? আজকের প্রজন্মের অনেকেই হয়তো হাতে লেখা চিঠি কখনো লেখেননি বা পাননি, তারা জানেন না একটা খাম খুলে কাগজের ভাঁজ মেলতে মেলতে হৃৎস্পন্দন কিভাবে বেড়ে যেতে পারে, জানেন না একটা চিঠি কতবার পড়া যায়, কত বছর ধরে আগলে রাখা যায়, আর কতবার পড়লেও কেন সেটি কখনো পুরনো লাগে না, কারণ চিঠি তো শুধু পড়া হয় না, ওই যে মণিদেবী বলছিলেন সেটাকে অনুভব করা হয়। বন্ধু, আজকের বলছি তোমায় পর্বে কথা বলছি চিঠির যুগ, মনে পড়ে কি আপনার জীবনের সেই প্রথম চিঠির স্মৃতির কথা? যদি মনে পড়ে অবশ্যই ফোন তুলে ডায়াল করতে হবে 03-81-232-6253 এই নম্বরে। আর যদি মনে করছেন এই মুহূর্তে ফোন করতে পারছেন না, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও খোলা রয়েছে 9402169965, সেখানেও আপনি আপনার মনের কথা আমাদের লিখে পাঠাতে পারেন। আমি আপনার বন্ধু অপরাজিতা রয়েছি আপনার অপেক্ষায়।

বন্ধুরা, আজ আমরা চলুন সেই হারিয়ে যাওয়া অনুভূতির কাছেই ফিরে যাই। আজকের এই সকালটা হোক স্মৃতির জানালা খুলে বসার সকাল। আপনার জীবনের সেই প্রথম চিঠির গল্প, কে লিখেছিলেন, কি লেখা ছিল, সেই চিঠি পড়ে আপনার কেমন অনুভূতি হয়েছিল, আজও কি সেই চিঠি আপনার কাছে আছে নাকি নেই, কিন্তু তার প্রতিটি শব্দ কি আজও হৃদয়ে গেঁথে আছে। এমন হতে পারে আপনি নিজেই কাউকে প্রথম লিখেছিলেন চিঠি, সেই গল্পটাও শুনতে চাই, কারণ প্রতিটি চিঠির পেছনেই লুকিয়ে থাকে একটা মানুষ, একটা সম্পর্ক, একটা সময় আর এক টুকরো জীবন। তাহলে আর দেরি কেন, ফোন করুন আমাদের স্টুডিওতে আর ভাগ করে নিন আপনার জীবনের সেই প্রথম চিঠির গল্প। আপনার সেই স্মৃতি হয়তো আজ অন্য কোনো শ্রোতার চোখে জল এনে দেবে, কারোর মুখে হাসি ফোটাবে, আবার কাউকে অনুপ্রাণিত করবে প্রিয় মানুষটিকে একটি হাতে লেখা চিঠি লিখতে।

চিঠি, গুনলে মাত্র চারটি অক্ষরের একটি শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে অসংখ্য আবেগ, অগণিত স্মৃতি আর অমূল্য সম্পর্কের গল্প। চিঠি কখনোই শুধু কাগজে লেখা কিছু শব্দ নয়, চিঠি হলো হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ স্থাপনের এক নিঃশব্দ সেতু, এমন এক অনুভূতি যা উচ্চারণের আগেই অনুভব করা যায় আর পড়া শেষ হওয়ার পর যার রেশ অনেক দিন ধরে মনের ভেতরে থেকে যায়। একটা হাতে লেখা চিঠির মূল্য কখনোই তার কাগজ বা কালির দামে মাপা যায় না।

0: তার মূল্য লুকিয়ে থাকে লেখকের সেই আন্তরিকতা আর অনুভূতিতে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো, হ্যাঁ শ্রীতি দেবী, স্বাগত আপনাকে, বলুন।
1: প্রথম চিঠি, প্রথম চিঠি পেয়েছি বাবার কাছ থেকে, বাইরে পড়াশোনা করতাম, আমি ক্লাস নাইনে পড়ি, তখন বাবা পোস্ট কার্ডে চিঠি লিখতেন, তো চিঠির জন্য অপেক্ষা করে থাকতাম, এটাই হলো প্রথম চিঠি। আর চিঠি আমাদের সময় চিঠি লেখা এটা পরীক্ষা সিলেবাস, পরীক্ষার মধ্যেও ছিল, পরীক্ষার সিলেবাস, টাকা চেয়ে পিতার নিকট পত্র লিখো বা বন্ধুর কাছে তোমার দুর্গা পূজা কেমন কাটলো
0: সেই চিঠি লেখো, সেটা
1: এরকম আমাদের সময়, আমাদের এটা 10 মার্কস বা 12 মার্কস এরকম আমাদের চিঠি থাকতো। আমরা পড়াশোনার জন্য আমরা চিঠি পড়তাম, লিখতাম, পরীক্ষায় পাশ করার জন্য ছিল, যেহেতু সিলেবাস ছিল, চিঠি আমার বহু চিঠি লিখেছি, পড়েছি। এই তো গেল আমাদের চিঠির কথা। এছাড়া আমরা যদি সাহিত্যের দিক দিয়ে দেখি যে আমাদের মহাপুরুষদের মধ্যেও যে সমস্ত চিঠিগুলি লিখে গেছেন সেগুলি আমাদের সাহিত্যের একটা বিশাল সম্পদ। আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু অনেক চিঠি লিখেছেন ওনার পরিবারের কাছে, ওনার দাদার কাছে, শিশির বসুর কাছে, এগুলি আমাদের একটা বিশাল সম্পদ। আমাদের স্বামী বিবেকানন্দ চিঠি লিখতেন, চিঠি লেখা তৎকালীন সময়ে যেহেতু সকলে চিঠি লিখতেন এবং আমাদের মহাপুরুষরা যে সমস্ত চিঠিগুলি লিখে গেছেন সেগুলি এখনো আমাদের সংরক্ষিত আছে, এগুলি আমাদের সাহিত্যের একটা বিশাল সম্পদ। আর চিঠি লেখার যে অনুভূতি, যে আনন্দ, যে আবেগ, সেটা সত্য কথা বর্তমান যুগে আমাদের যে টেকনোলজি সেটাতে অনেকটাই কমে গেছে, তো যাই হোক সেটা মানতেই হবে। তবে চিঠি লেখাটাও কিছুটা হলো, যদি আমাদের পরবর্তী বা বর্তমান প্রজন্ম যদি এটা একটু হলো যদি চর্চা করে তাহলে বোধ হয় ভালোই হবে, এটুকুই বললাম।
0: ভালো থাকবেন শ্রুতি দেবী, অনেক ধন্যবাদ সঙ্গে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের সবার জীবনেই ওই যে প্রথম চিঠির অনুভূতিটা, আমার মনে পড়ে তখন খুব ছোট ছিলাম এবং আমার দাদা বাইরে পড়তে গেছিলেন, সেখানে পরবর্তী সময়ে চাকরিও পেয়ে যান, আমি তখন অনেকটা ছোট, আমাকে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন, এখনও ডায়েরির ভাজে সেই চিঠিটা রয়েছে, হয়তো কাগজটা অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু আমি জানি সেই চিঠিটা সারা জীবন এইভাবেই আমার মনের খুব কাছে থাকবে, কারণ সেটা যে বারবার পড়ার যা একটা অনুভূতি, একটা যে উন্মাদনা আমার মধ্যে কাজ করে, সেই থেকেই আশা করলাম যে আপনাদের মধ্যেও হয়তো সেই উন্মাদনাটা কাজ করে। আর চিঠি যখন আদান প্রদান হতো তখনের সময়টা ছিল না কোনো ফোন, ছিল না কোনো তাড়াতাড়ি যোগাযোগের কোনো মাধ্যম, তাই অপেক্ষা করতে হতো, তাই ধৈর্যকে গ্রহণ করতে হতো, আন্তরিকতা এবং সম্পর্কের মূল্য দিতে হতো, কারণ একটা চিঠি লিখতে সময় লাগতো, ভাবতে হতো, শব্দ বেছে নিতে হতো, তাই চিঠিতে তাড়াহুড়ার বিষয় একটা থাকতো না, থাকতো মনের গভীরতা। হয়তো এই কারণেই বহু বছর পরেও মানুষ পুরনো চিঠি খুলে পড়ে, চোখের কোণে জল আসে, ঠোঁটে হাসি ফোটে, আর মনে হয় এই কাগজের পাতার মধ্যেই যেন জীবনের একটা সময় বন্দী হয়ে আছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বলছি তোমায় পর্ব, আজকে কথা বলছি চিঠির যুগ, আপনার জীবনে সেই প্রথম চিঠির স্মৃতি কি আপনার মনে পড়ে, সেই বিষয় নিয়ে আমি আপনার বন্ধু অপরাজিতা রয়েছি আপনাদের অনুভব কথার শোনার জন্য। তবে এই মুহূর্তে চলুন একটা ছোট্ট গান বিরতিতে যাই। আজকের সকাল থেকেই একটা বৃষ্টির আবহ, বৃষ্টি পড়ছে বাইরে, চলুন একটা মিষ্টি বৃষ্টির নতুন গান শোনাই আপনাদের সবাইকে।

0: এই নম্বরে ফোন করতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও খোলা রয়েছে 9402169965, সেখানেও আপনি আপনার মনের কথা আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন। আজকের দিনে আমরা হাজার হাজার ছবি তুলছি, অসংখ্য বার্তা পাঠাচ্ছি, কিন্তু কয়েক বছর পর হয়তো সেই বার্তাগুলোর বেশিরভাগই আমাদের হারিয়ে যাবে। অথচ একটা পুরনো চিঠি বছরের পর বছর ধরে একইভাবে যত্নে রয়ে যায়, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ সেই চিঠি পড়ে, সংরক্ষণ করে আর অনুভব করে এ যেন শুধু কাগজ নয়, এটি একটি মানুষের জীবন থেকে রেখে যাওয়া অমূল্য কিছু স্মৃতি। চিঠি আমাদের ধীর হতে শিখিয়েছিল, আজ আমরা খুব দ্রুত সব কিছুই চাই, কিন্তু চিঠির যুগ আমাদের শিখিয়েছিল সবচেয়ে সুন্দর জিনিসগুলোর জন্য একটু হলেও অপেক্ষা করতে হয়, যেটা বর্তমানে আমরা কেউই করতে চাই না। অপেক্ষার মধ্যেও একটা সৌন্দর্য আছে, আর সেই সৌন্দর্যকে সবচেয়ে বেশি সম্মান জানিয়েছিল হয়তো ওই চিঠি লেখার যুগটাই। হয়তো প্রযুক্তির এই যুগে চিঠির ব্যবহার অনেকটাই কমে গেছে, কিন্তু তার প্রয়োজন শেষ হয়ে যায়নি। বরং আজকের জীবনের যে ব্যস্ততম জীবনটা চলছে, যখন মানুষ কাছাকাছি থেকে অনেক দূরে সরে যাচ্ছে, তখন হয়তো আবার একটা ছোট্ট হাতে লেখা চিঠি সম্পর্কের ভাঙা সেতু জুড়ে দিতে পারে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি নাগরদোলা থেকে রেখা দেবী বলছি।
0: স্বাগত আপনাকে রেখা দেবী, বলুন।
1: চিঠি চিঠি বলতে প্রথম চিঠি এত কিছু মনে নেই। হ্যাঁ,
0: আচ্ছা।
1: তবে আমার পিসামশাই একজনই, আপন পিসামশাই কলকাতা থাকে, ওই ওনার একটা চিঠি আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, চিঠিটা আমার কাছেই থাকে সব সময়। এখন বলছি আলোচ্য বিষয় হচ্ছে চিঠি নিয়ে যত্ন হচ্ছে, তখন আমি কিছু কথা বলি।
0: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
1: আমি বেশি বলবো না, অল্পই বলবো। আমার পিসামশাই যখনই চিঠি লিখতেন, চিঠির মধ্যে তারিখ এবং অ্যাড্রেস মানে ঠিকানা সবকিছু দিয়েই লিখতেন।
0: আচ্ছা।
1: পিসামশাই চিঠিটার তারিখ হচ্ছে 20/3/98। সংক্ষেপে লিখতেন ডি কে চক্রবর্তী, 117A DJ রোড, দারিক জঙ্গল রোড, ভদ্রকালী, হুগলি। ঠিক আছে, ফোন নাম্বার টাম্বার সবকিছু দিয়েই লিখতেন। তো প্রথম চিঠিটাই মানে একটা লাইন বলছি, কয়েকদিন হয় তোমার 5/3/98 পোস্ট কার্ড খানা পেয়ে খুব খুশি হয়েছি, আর কিছু বলবো না, কিন্তু চিঠির ভিতরে যে কথাগুলি পিসামশাই লিখে গেছেন, আমার ইচ্ছে করে আমি সবাইকে দেখাই, এত মূল্যবান কথা। ঈশ্বর পাঠশালায় পড়তেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারপরে ওই যে শান্তি সুনীতি নামে দুজন ওই যে ইয়েতে প্রথম যাকে গুলি করেছিলেন, এ সমস্ত ঘটনা অনেক কিছু বিস্তারিত লিখেছেন। এবং ইয়েতে ঈশ্বর পাঠশালায় পড়ে যে মাস্টার মশাইয়ের একটা গল্প লিখেছেন, হ্যাঁ, গল্পটা পড়ার সময় নেই বা এখন বললেও হবে না, যে এত সুন্দর, আমার ইচ্ছে করে এই 11 পাতার চিঠিটা,
0: হ্যাঁ 11 পাতা
1: এখনো আমি খুব যত্ন করে রেখেছি। রেঙ্গুনে আমার বিষমসর জন্ম। আজকে তোমাদেরকে পড়াবো না, আজকে হাসির গল্প করব, তোমরা মনের ভেতর থেকে যা পারো তোমরা বলবে। এই ঘটনাটা যদি বলি, এখন তো অনেক কিছু লেখা, হ্যাঁ, বলাও সম্ভব না, কারণ অনেকেই তো আছেন ফোন করার জন্য, তার জন্য আমি বলছি চিঠিটা কিন্তু এখন মানে আমি এখন বের করেছি আমার মানে সামনে থেকেই, মানে আমার খাতে অনেক বই ইয়ে থাকে, তার ভিতর থেকেই বের করেছি চিঠিটা শুধু বলার জন্য, যে পিসামশাই হয়তো 98 তো আর দুই তিন বছর পরেই পিসামশাই গত হয়েছেন, কিন্তু ভালো ইয়েতে ব্যাংকে চাকরি করতেন, হাতের লেখাও এত সুন্দর, যদি কোনোদিন সম্ভব হয় আপনাদেরকে আমি চিঠিটা দেখা আমি দেখাতে পারবো।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো লাগলো শুনে ব্যাপারটা খুব।
1: 28 বছর যাবৎ এই চিঠিটা আমি যত্ন করে রেখেছি, যখনই ইচ্ছে হয় তখনই

0: করি ভিতরের যে মাস্টারমশাইয়ের মানে ইয়েতে যে গল্পটা ক্লাস টেনের ছেলেদের কথা মানে বলেছেন, সবাই দেখলে অবাক হয়ে যাবে, মানে এইরকম আর কি, মানে কি বলবো, 11 পাতার চিঠি এখনো আমি রেখেছি।
1: অনেক ধন্যবাদ রেখা দেবী, আপনি আপনার এত সুন্দর একটি স্মৃতির কথা আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলেন, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, এইভাবেই খুব ভালো থাকবেন আর ফোন করবেন, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই কথাটাই বলছিলাম, এই যে রেখা দেবী আমাদের বলছিলেন ওনার অভিজ্ঞতার কথা কিংবা ওনার জীবনের এই সুন্দর স্মৃতিটার কথা শুনতে পাচ্ছিলেন, ওনার এই যে কণ্ঠস্বরের মধ্যে কতটা উন্মাদনা লুকিয়েছিল, এই যে স্মৃতিগুলো, এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো যেগুলো স্মৃতি হয়েই থাকবে, এখন এখন আর সেগুলিকে চাইলেও ফিরিয়ে আনাটা সম্ভব না, এই স্মৃতিগুলো কি সুন্দর, কিছুটা মুহূর্তের জন্য আমাদের হাসি, আমাদের এতগুলো অনুভূতিকে একসঙ্গে জাগিয়ে তুলতে পারে, এই সুন্দর জিনিসটাই আশা করছিলাম আপনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ রেখা দেবী, আপনি ভালো থাকবেন খুব। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপেও কিন্তু কিছু কিছু বার্তা চলে আসছে, শুক্লাদি লিখে পাঠাচ্ছেন, প্রিয় অপরাজিতা আশা করি ভালো আছো। হ্যাঁ দিদি আমি ভালো আছি, আমিও আশা করছি আপনিও খুব ভালো আছেন। অনেকবার চেষ্টা করেও ফোন লাইনটি সংযোগ করতে পারিনি, তুমি বিষয় রেখেছো চিঠি, চিঠি আমাদের আবেগ অনুভূতি আর সাহিত্যের ধারক ও বাহক, চিঠি নিয়ে কত গল্প, কত কবিতা, কত উপন্যাস, কবি সুকান্তের বিখ্যাত রানার কবিতা, জগন্নয় মিত্রের সেই বিখ্যাত গান চিঠি লিখে যাই, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম আজও মনটাকে কেমন করে, আমার প্রথম লেখা চিঠি কলেজ শেষ করে যখন বন্ধুরা সবাই যে যার বাড়িতে বসে রইলাম, তখন কুমারঘাটের এক বান্ধবীকে লিখেছিলাম কেমন আছিস, এখন কি করছিস, সময় কি করে কাটে সারাদিন ইত্যাদি। এখন চিঠি লিখি সেই চিঠির বিষয় অনুভূতি আবেগ ও আনন্দ অন্যরকম। আজ এখানে ইতিটা আনলাম, তুমি ভালো থেকো অপরাজিতা, আমি ভালো আছি, শুভেচ্ছা আনতে শুক্লাদি। অনেক ধন্যবাদ দিদি, আপনি আপনার এত সুন্দর একটি আবেগের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। হ্যাঁ যদি সরাসরি কথা হতো আরও ভালো লাগতো, তবে আজকে বৃষ্টির দিন, হয়তো সেই জন্যই ফোনটাও একটু কম আসছে আর লাইনটাও কোনো না কোনোভাবে হয়তো সমস্যা সৃষ্টি করছে, তবে ভাল লাগলো আপনার কথা শুনে, ভাল লাগলো, অনেক ধন্যবাদ আপনি আপনার অনুভূতির কথাটা আমাদের লিখে পাঠালেন। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি লীলা কর্মকার বলছি, যোগাযোগের মাধ্যমে ছিল ব্যক্তিগত ভাবে বা অন্য ভাবে তো, কিছুক্ষণ আগে রেখা দেবী যে বললেন খুব মনোযোগ দিয়ে শুনলাম, সত্যি খুব সুন্দর। যাই হোক, আমার ব্যক্তিগত জীবনেও চিঠি যথেষ্টই মানে ইয়ে আছে, চিঠি লিখেছি, চিঠি পেয়েছি। আমি যখন কলকাতা কলেজে পড়তাম, আমার মা বাবা চিঠি লিখতেন, আমিও চিঠি লিখতাম, মানে খুব উদ্গ্রীব হয়ে থাকতাম চিঠির জন্য। তারপর আমার ছেলে মেয়েরা যখন রাজ্যের বাইরে পড়াশোনা করেছে, ওদের চিঠি দিয়েছি, সেই চিঠি তো হচ্ছে শরীর কেমন আছে, ভালো করে খাবি, তারপরে উপদেশমূলক সব সেই চিঠি তো আছেই। তো আমার জীবনে একটা বিশেষ মানে মানে চিঠির একটা বিশাল ভূমিকা আছে। আমার সাথে আমার স্বামীর বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, পরিবারের সবাই জানতো।
1: আচ্ছা আচ্ছা।
2: তো আমি তখন কলকাতা কলেজে পড়ি, আর আমার হাজবেন্ড তখন কলকাতা পড়াশোনা, উনি কলকাতারই ছেলে, পড়াশোনা শেষ করে আগরতলা চাকরিতে এসে জয়েন করেন। হ্যাঁ
1: আচ্ছা।
2: তো উনি চিঠি লিখতেন বিয়ের আগে আর কি, উনি জয়েন করার প্রায় 6 মাস পরেই আমাদের বিয়ে হয়ে গেছে অবশ্য। তো তখন উনি চিঠি লিখতেন, আমিও লিখতাম। একদিনের চিঠির কথা মনে আছে, উনি একটা চিঠি লিখেছেন, সেটা তখন আমাদের ওই বাড়ি কলকাতা ওখানে এক আত্মীয় বিয়ের বাড়ি, সেখানে বিয়েটা নিয়ে সেখানে চিঠিটা পৌঁছেছে। তো পৌঁছেছে যে আমি কিভাবে পড়বো, মানে লুকিয়ে লুকিয়ে, সবাই জানতো যদিও, তবু বিয়ের আগে ব্যাপার আছে না, সেটা মানে আমি ভুলতেই পারি না আর কি, লুকিয়ে লুকিয়ে সবাই হাসছে, মুসকি মুসকি হাসছে, সেই স্মৃতিটা আমার খুব মনে পড়ে। তো বিয়ের পরেও আমি চিঠি, আমার হয়তো আমার মেয়ে হয়েছে রঘুদ্বীপে, উনি আছেন আগরতলায়, ওনার কাছে এইরকম চিঠি আদান প্রদান হতো। সেই

0: চিঠির মানে আমার জীবনে বিশাল একটা ভূমিকা রয়েছে। তবে হ্যাঁ, আগে যে আমাদের যে মনীষীদের চিঠি, সে বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে লিখেছেন, খুব সুন্দর চিঠি। আমি নিজের সেই চিঠিটি, অনেক চিঠি লিখেছেন, একটা চিঠি আমি সৌভাগ্য করে পড়েছি, এটা পাঠ্য পুস্তকে আছে।
1: আচ্ছা,
0: তারপরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিং এর পত্র, সে তো বিশাল ব্যাপার। তারপর নেতাজি চিঠি লিখতেন তার বাড়িতে, তাদের দাদার কাকা এদের কাছে। তো এই সমস্ত চিঠিগুলি তো সব দলিল সহ আমাদের লাইব্রেরিতে এখন মানে সংরক্ষিত আছে, মানে অত্যন্ত মূল্যবান চিঠি।
1: সেই
0: আমাদের চিঠি সাধারণ হলেও সেই চিঠিগুলিও কিন্তু যথেষ্টই, তখনের সময় আমাদের কাছে যথেষ্ট মূল্য ছিল না। চিঠির জন্য অপেক্ষা করে বসে থাকতাম, এখন তো মোবাইলেতে কথা বললাম বা ভিডিও করলাম, এরকম তো ছিল না। না, সেই যথেষ্ট চিঠির যথেষ্ট মূল্য সেই সময় ছিল, এটা মানে যারা সেই সময়ের তারা সবাই জানে এবং বুঝতে পারে। যাই হোক, এইভাবেই আমার চিঠি লেখার অভিজ্ঞতা প্রকাশ করলাম।
1: খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর অপেক্ষমান ছিলাম এই ধরনেরই কিছু স্মৃতি যদি আমরা আজ আমাদের আজকের অনুষ্ঠানে শুনতে পাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ লীলা দেবী, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। একদম, মানে চিঠি যে ব্যাপারটা, এটা ওই যে প্রথম থেকে বলছিলাম, একটা ছোট্ট কাগজের টুকরোই শুধু নয়, এটা যে কতগুলো অনুভূতির সংমিশ্রণে গড়ে ওঠা একটা বস্তু, একটা মাধ্যম ছিল বা আমাদের কারোর কারোর জন্য এখনো আছে, সেটা সত্যি ভাষায় প্রকাশ করাটা তো একটু কঠিন। আর যদি ভাষায় প্রকাশ করতে চাইও, সেক্ষেত্রে আবেগটা কিন্তু তার সঙ্গে নিজে থেকে এসে মিলেমিশে যায়, তাই হয়তো সেটাকে তেমনভাবে প্রকাশ করা আমাদের পক্ষে, কারোর পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। আজকের এই আড্ডার একেবারে শেষ প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, আলোচনা করতে করতে, আপনাদের এত সুন্দর সুন্দর স্মৃতির গল্প শুনতে শুনতে, তবে একেবারে শেষ প্রান্তে এসে এটাই মনে হচ্ছে আমরা যেন সবাই মিলে একটু সময়ের স্রোত বেয়ে পিছিয়ে গেলাম, ফিরে গেলাম এমন এক পৃথিবীতে যেখানে ভালোবাসার ঠিকানা ছিল একটা খাম, অপেক্ষার আরেকটা নাম ছিল ডাকপিয়ন, আর হৃদয়ের ভাষা খুঁজে নিত একটা সাদা কাগজের বুক। প্রযুক্তির অগ্রগতির এই যুগে দাঁড়িয়ে হয়তো আমরা অনেক কিছু পেয়েছি, গতি পেয়েছি, সুবিধা পেয়েছি, মুহূর্তের মধ্যে যোগাযোগের অসাধারণ ক্ষমতাও পেয়েছি, কিন্তু সেই সঙ্গে অজান্তেই যেন কিছু অমূল্য অনুভূতি আমাদের হাত ছাড়াও হয়ে গেছে। বন্ধু দেখতে পাচ্ছি একজন ফোন করছে, দেখি কি রয়েছে। নমস্কার,
2: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: অপরাজিতা।
1: হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ, আমি শিবলি দেবুরমা বলছিলাম, চিঠি নিয়ে কথা হচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ
2: চিঠি, অনেক চিঠি লিখেছি গো।
1: আচ্ছা,
2: আমার হাজবেন্ড যখন কি ট্রেনিং এ গেল, বিয়ের পর পরই আমাদের অল্প বয়সে বিয়ে হয়েছিল।
1: আচ্ছা,
2: বিয়ের পর পরে 6 মাসের জন্য ট্রেনিং এ মাউন্ট আবুতে গিয়েছিল, তখন চিঠির মাধ্যমে আমাদের যোগাযোগ হতো, মানে সপ্তাহে 7টা তো চিঠি আসে, প্রত্যেক দিন আমরা এমন হয়ে যায় সপ্তাহে 8-9টা চিঠি হয়ে যায়। যখন স্কুল থেকে আমি ফিরতাম, তখন ওই যে পিয়নের সঙ্গে, পোস্ট অফিসের পিয়নের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল, রোজ চিঠি থাকতো। আমি যখন ফিরতাম তখনও পিয়ন সঙ্গে দেখা হতো আর কি, আজকে চিঠি আছে আমার, একদম করে বস্তা, মানে বস্তা চিঠি হয়ে গিয়েছিল সারা জীবনে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতো, তো বাইরে বাইরে থাকতো বেশি,
1: আর মাধ্যম একটাই ছিল, চিঠির মাধ্যমে কথা বলা।
2: হ্যাঁ, চিঠি মানে কথা বলা, এবং সেই চিঠিগুলির মধ্যে এখনো কয়েকটা আমি বেঁচে বেঁচে রেখে দিয়েছি। আর তাছাড়া ছেলে মেয়েরাও বাইরে পড়াশোনা করেছিল, তাদের সঙ্গে চিঠিতেই যোগাযোগ হতো আর কি, চিঠির মাধ্যমে। ওদের চিঠিগুলি যেগুলি ভালো লেখা টেখা কয়েকটা চিঠি এখনো আমার কাছে জমা আছে। আমার শাশুড়িও, আমি যখন কি ছুটি চাতায় আমার স্বামীর এখানে যেতাম, তখন আমার শাশুড়িও আমাকে চিঠি দিতেন, উনার হস্তাক্ষর ছিল খুব সুন্দর, মুক্তার মতো। হ্যাঁ, উনি যে চিঠি লিখতেন আমিও তাকে চিঠি লিখতাম, ওনাকে বাড়িতে রেখে যেতাম মাসখানেকের জন্য ছুটি নিয়ে।

0: বা গরমের ছুটিতে তখন চিঠি লেখালেখি আমাদের মাধ্যম ছিল আর কি, যোগাযোগ।
1: একদম একদম একদম,
0: এই কথাটা একটু শেষ মুহূর্তে শেয়ার করলাম।
1: একদম, খুব ভালো লাগলো আপনার ফোনটা পেয়ে একেবারে শেষ মুহূর্তে এসে। শিউলি দেবী অনেক ধন্যবাদ, এইভাবেই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আমাদের। আর সত্যি বলতে যে আজকে যারাই ফোন করেছেন সবাই সবার এত সুন্দর সুন্দর স্মৃতির কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, মন তো চাইছে না অনুষ্ঠানটা শেষ করতে, কারণ মনে হচ্ছে আরও যদি কিছু শ্রোতা বন্ধু ফোন করে এইভাবেই তাদের কথা আমাদের সামনে তুলে ধরতো তাহলে

বাধা ধরা, আমাদের সময় বলছে এখন অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, ইতি তো টানতেই হবে। আসলে এত আলোচনার পর সার সংক্ষেপ যদি করতে হয় সেটাই করতে হয়, মানুষ আসলে শব্দ নিয়ে নয় অনুভূতি নিয়েই সবচেয়ে বেশি বেঁচে থাকে, আর এই অনুভূতিগুলিকে যদি আঁকড়ে ধরে আমরা থাকতে পারি মানুষ সত্যি মন থেকে ভালো থাকতে পারে। বিশ্বাস নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা এই রইল, আর আপনাদের সঙ্গে আবারও কথা হচ্ছে খানিকক্ষণ পরেই, তুমি অনন্যা পর্বে, তবে গান ছাড়া তো বিদায় নেওয়া যায় না, তাহলে চলুন একটা গানে গানেই আজকের পর্বখানি থেকে বিদায় নিই। আপনারা শুনতে থাকুন এফএম উচ্চায়ন্ত।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদের স্বাগত জানাই। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:01। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আছে অপরাজিতা। আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আপনাদের সঙ্গে আলাপচারিতায়।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়,
3: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

প্রতিটি দিনও বয়ে আনে কিছু স্মরণীয় মানুষের কথা। ক্যালেন্ডারের পাতায় লেখা একটি তারিখ কখনোই শুধু একটি সংখ্যা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে কিছু জীবন, কিছু সুর, কিছু সংগ্রাম, কিছু স্বপ্ন এবং এমন কিছু মানুষের অবদান যাদের আলো সময়ের সীমানা পেরিয়ে আজও আমাদের পথ দেখায়। নারী মানেই শুধু একটি পরিচয় নয়, নারী মানেই সৃষ্টির শক্তি, সাহসের প্রতীক, শিল্পের সাধনা এবং আত্মপ্রকাশের এক অনন্ত যাত্রা। বাংলা সংস্কৃতি, সঙ্গীত এবং চলচ্চিত্রের ইতিহাসে এমন অসংখ্য নারী আছেন যারা প্রতিভা, অধ্যাবসায় এবং নিষ্ঠা দিয়ে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন। তাদের কণ্ঠ, তাদের শিল্প, তাদের জীবন সংগ্রাম আজও আমাদের অনুপ্রেরণা দেয় স্বপ্ন দেখতে, নিজের পথ তৈরি করতে এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যেতে। আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই FM উচ্চান্তের 101.6 মেগাহার্জের অনুষ্ঠান তুমি অনন্যায়, আমি অপরাজিতা। আজও আপনাদের সঙ্গে রয়েছি এমন দুজন অসাধারণ নারীর জীবন এবং কর্মকে স্মরণ করতে যারা তাদের শিল্পী সত্তা দিয়ে বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। আমরা বরাবরই চেষ্টা করি তুমি অনন্যা পর্বে এমন কিছু মহিয়সী, এমন কিছু বীরঙ্গনাদের কথা আপনাদের সামনে তুলে ধরার যারা তাদের জীবনের মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়েছেন যে কোনো কিছুই অসম্ভব নয় যদি সৎ ইচ্ছা থাকে, যদি আপনারা নিজের মধ্যে আত্মবিশ্বাসকে গড়ে তুলতে পারেন তাহলে কোনো বিষয়ই কঠিন বলে আপনার সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। আর সেই মূলেই আজকে আমরা স্মরণ করব একদিকে বাংলা চলচ্চিত্র সঙ্গীতের জগতের কিংবদন্তি শিল্পী কানন দেবীকে, যার আজ পরলোক কামনের দিন। আবার একই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রখ্যাত কণ্ঠশিল্পী অমিতা সেনকে, যার আজ জন্মদিন। একজন তার অভিনয় ও গানের মধ্যে দিয়ে এক যুগের ইতিহাস সৃষ্টি করেছেন, আর অন্যজন তার মধুর কণ্ঠে বাংলা গানের ভুবনকে দিয়েছেন এক অনন্য সুরের আবেশ। আজকের এই পর্ব তাই শুধু দুজন শিল্পীকে স্মরণ করার অনুষ্ঠান নয়, আজকের এই আয়োজন তাদেরই শিল্প সাধনা, তাদের সংগ্রাম, তাদের সাফল্য এবং বাংলা সংস্কৃতির প্রতি তাদের অমূল্য অবদানকে শ্রদ্ধা জানানোর এক আন্তরিক প্রয়াস। চলুন আজ আমরা ফিরে যাই সেই সুরের ভুবনে যেখানে শিল্প মানে ছিল সাধনা, জনপ্রিয়তা মানে ছিল মানুষের হৃদয়ে স্থায়ীভাবে আসন করে নেওয়া, আর সাফল্য মানে ছিল নিষ্ঠা, পরিশ্রম আর আত্মনিবেদনের এক অনবদ্য উদাহরণ। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের আজকের এই পর্ব শুরু করি দুই গুণী, দুই প্রজন্মের দুই অনন্য শিল্পীকে স্মরণ করার মধ্যে দিয়ে।

বাংলা সঙ্গীতের ইতিহাসে এমন কিছু শিল্পীর নাম রয়েছে যারা হয়তো আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময় থাকেন না, কিন্তু তাদের অবদান নীরবে গভীরভাবে বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। অমিতা সেন সেই বিরল ব্যক্তিত্বদের একজন। তিনি ছিলেন একাধারে রবীন্দ্রসঙ্গীতের সাধিকা, শান্তিনিকেতনের আশ্রমকন্যা, সাহিত্যপ্রেমী, লেখিকা এবং বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জননী। কিন্তু এই পরিচয়গুলির বাইরেও তার একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে। তিনি ছিলেন এমন এক নারী যার জীবন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ, শান্তিনিকেতনের সংস্কৃতি এবং সঙ্গীত সাধনার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। তার জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করা মানে শুধু একজন শিল্পীকে স্মরণ করছি তা কিন্তু নয়, বরং এমন একটা সময়কে আমরা

সবাই মিলে স্মরণ করছি যখন শিল্প ছিল জীবন চর্চার অংশ, শিক্ষা ছিল মানবিকতার সাধনা, আর সঙ্গীত ছিল আত্মার ভাষা। অমিতা সেন 1912 সালের আজকের দিনে অর্থাৎ 17 জুলাই শান্তিনিকেতনের এক সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিজ্ঞ এবং ভারতীয় দর্শনের গবেষক ক্ষিতিমোহন সেন, যিনি বিশ্বভারতীয় অন্যতম প্রধান শিক্ষক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার মা লীলা সেনও ছিলেন সংস্কৃতি মনস্ক এবং শিল্পচর্চার অনুকূল পরিবেশে গড়ে তুলেছিলেন। এমন একটি পরিবারে বেড়ে ওঠার ফলে ছোটবেলা থেকেই অমিতা সেনের চারপাশে ছিল সাহিত্য, দর্শন, সঙ্গীত, সংস্কৃতি এবং মুক্ত চিন্তার আবহ। শান্তিনিকেতন তখন কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ছিল এক নবজাগরণের কেন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বিদ্যালয়ে শিক্ষা মানে ছিল প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে শেখা, শিল্পকে জীবনের অংশ করে নেওয়া এবং মানুষের ভেতরের সৌন্দর্যকে জাগিয়ে তোলা। সেই পরিবেশেই অমিতা সেনের শৈশব কেটেছে। গাছের ছায়ায় পাঠ, ঋতু উৎসব, প্রার্থনা, নৃত্য, সঙ্গীত, কবিতা আবৃত্তি, এই সবই ছিল তার প্রতিদিনের জীবনের স্বাভাবিক অংশ। তাই সঙ্গীত তার কাছে কখনোই আলাদা একটি বিষয় ছিল না, সঙ্গীত ছিল তার জীবন যাপনের ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর শিশু কিশোরদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতেন। তাদের প্রতিভা, কৌতূহল এবং সংবেদনশীলতাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন। অমিতা সেনও গুরুদেবের স্নেহধন্য ছাত্রীদের একজন ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার গান শুনেছেন, উৎসাহ দিয়েছেন এবং শিল্প চর্চায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন। এই সান্নিধ্য অমিতা সেনের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। পরবর্তীকালে তিনি তার স্মৃতিচারণায় শান্তিনিকেতন, গুরুদেব এবং সেই সময়ের নানান অভিজ্ঞতা অত্যন্ত আন্তরিকভাবে লিপিবদ্ধ করেন, যা আজও শান্তিনিকেতনের ইতিহাস বোঝার একটি মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হয়। তবে আমরা যদি আজ থেকে 100 বছরেরও বেশি আগে ফিরে তাকাই, তাহলে বুঝতে পারব একজন নারীর সঙ্গীত চর্চা তখন মোটেই সহজ বিষয় ছিল না। আজকের মতো মঞ্চ, গণমাধ্যম, রেকর্ডিং স্টুডিও কিংবা সামাজিক স্বীকৃতি তখন এতটা সহজলভ্য ছিল না। সমাজের বহু অংশে এখনও ধারণা ছিল মেয়েদের প্রধান পরিচয় হবে সংসার, শিল্পচর্চা নয়। বিশেষ করে প্রকাশ্যে গান গাওয়া নিয়ে নানা ধরনের সামাজিক সংকোচ এবং কুসংস্কারও ছিল। অনেক পরিবারে মেয়েদের গান শেখানো হলেও তা ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হতো। এই প্রেক্ষাপটে শান্তিনিকেতন ছিল এক ব্যতিক্রমী জগৎ। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন নারী পুরুষ সমানভাবে শিল্প শিক্ষার অধিকারী। তার প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে মেয়েরা গান শিখতেন, নাচ শিখতেন, অভিনয় করতেন, সাহিত্য চর্চা করতেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সমানভাবে অংশ নিতেন। এই মুক্ত পরিবেশই অমিতা সেনের মতো বহু প্রতিভাবান নারীকে আত্মপ্রকাশের সাহস দিয়েছিল। তারা বুঝেছিলেন শিল্প কোনো লিঙ্গের সীমায় আবদ্ধ নয়, শিল্প মানুষের আত্মার ভাষা আমাদের সামনে প্রকাশ করে। এভাবেই অমিতা সেনের জীবনের প্রথম অধ্যায় গড়ে ওঠে, যেখানে পরিবার তাকে দিয়েছিল মূল্যবোধ, শান্তিনিকেতন দিয়েছিল মুক্ত চিন্তার শিক্ষা, আর রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন শিল্পকে জীবন হিসেবে গ্রহণ করার প্রেরণা। এই তিনটি শক্তিই পরবর্তীকালে তার সমগ্র জীবন, শিল্প সাধনা এবং ব্যক্তিত্বের ভিত তৈরি করে দেয়। চলুন পরপর দুখানি গান আপনাদের শোনাই শিল্পী অমিতা সেনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তুমি অনন্যা অনুষ্ঠান, আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:31 হয়ে 25 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আজকে কথা বলছি সঙ্গীত শিল্পী অমিতা সেনের জন্মবার্ষিকী নিয়ে, ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বলছিলাম প্রাথমিক জীবনের কথা। অমিতা সেনের জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয় এক নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক এবং নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে। কিন্তু জীবনের এই পরিবর্তন তার শিল্পসত্তাকে কখনোই ম্লান করে দিতে পারেনি, বরং সংসার, সংস্কৃতি এবং সঙ্গীত এই তিনটিকে তিনি এমন সুন্দরভাবে একই সূত্রে বেঁধেছিলেন যে তার জীবন হয়ে ওঠে এক অনন্য দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছিলেন একজন নারী একই সঙ্গে একজন স্নেহময়ী কন্যা, নিবেদিত প্রাণ শিল্পী, দায়িত্বশীল স্ত্রী, স্নেহশীলা মা এবং সংস্কৃতির ধারক হতে পারেন। পরবর্তীকালে অমিতা সেনের বিবাহ হয় শিক্ষাবিদ এবং রসায়নবিদ আশুতোষ সেনের সঙ্গে। আশুতোষ সেনও ছিলেন জ্ঞান চর্চা এবং শিক্ষা জগতের মানুষ, ফলে তাদের সংসারেও বিদ্যা, সাহিত্য, সঙ্গীত এবং সংস্কৃতি চর্চা ছিল প্রতিদিনের একটা স্বাভাবিক অংশ। এই সংসারেই জন্ম নেন অমর্ত্য সেন, যিনি পরবর্তীকালে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কার প্রাপ্ত চিন্তাবিদ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। অমর্ত্য সেন বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন তার শৈশবের শিক্ষা মুক্ত চিন্তার পরিবেশ এবং মানবিক মূল্যবোধ গঠনে শান্তিনিকেতন এবং তার পরিবারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরিবেশ নির্মাণে অমিতা সেনের অবদান ছিল অনস্বীকার্য। তিনি শুধু সন্তানকে পড়াশোনার জন্য নয়, তাকে মানুষকে ভালোবাসতে, প্রশ্ন করতে, যুক্তি দিয়ে ভাবতে এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছিলেন মন প্রাণ দিয়ে। অমিতা সেনের জীবন আমাদের মনে করিয়ে দেয় সমাজে এমন বহু মানুষ আছেন যাদের অবদান

এখন হয়তো সব সময় সংবাদপত্রের শিরোনামে আসে না, কিন্তু তাদের নীরব সাধনা একটি জাতির সংস্কৃতি, শিক্ষা এবং মূল্যবোধকে সমৃদ্ধ করতে পারে। তিনি সেই বিরল মানুষদেরই একজন, যাদের জীবন আলো ছড়িয়েছে নিঃশব্দে কিন্তু গভীরভাবে। শেষ পর্বে এসেও, জীবনের একেবারে শেষ পর্বে এসেও অমিতা সেন কখনোই তার সংস্কৃতিকে বা সাংস্কৃতিক চেতনা থেকে বিচ্ছিন্ন হননি। সময় বদলেছে, সমাজ বদলেছে, প্রযুক্তি মানুষের জীবনকে নতুন গতি দিয়েছে, কিন্তু তার বিশ্বাস ছিল যে সমাজ তার সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীতকে সম্মান করতে জানে, সেই সমাজই প্রকৃত অর্থে সমৃদ্ধ হতে পারে। তিনি দেখেছেন ভারতবর্ষের স্বাধীনতা, দেশভাগের বেদনা, সমাজের পরিবর্তন, শিক্ষার বিস্তার এবং আধুনিকতার অগ্রযাত্রা। এই দীর্ঘ জীবনের প্রতিটি অধ্যায় তাকে আরও পরিণত, আরও মানবিক এবং আরও গভীর চিন্তার মানুষ হিসেবে গড়ে তুলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে থাকার সৌভাগ্য তাঁর জীবনের সবচেয়ে বড় সম্পদগুলির একটি। গুরুদেবের কাছ থেকে তিনি শুধু গান শেখেননি, শিখেছিলেন মানুষকে ভালোবাসতে, প্রকৃতিকে শ্রদ্ধা করতে এবং শিল্পকে জীবনের সঙ্গে একাত্ম করে নিতে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন, শিক্ষা যদি মানুষকে আরও উদার, আরও সহানুভূতিশীল, আরও মুক্ত না করে, তবে সেই শিক্ষা পূর্ণতা পায় না। অমিতা সেন তার জীবন দিয়ে সেই দর্শনেরই বাস্তব রূপ আমাদের সামনে তুলে ধরেছিলেন। আজকের প্রজন্মের কাছে অমিতা সেনের জীবন বিশেষভাবে প্রাসঙ্গিক, কারণ আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে গতিটা অনেকটা বেড়েছে কিন্তু ধৈর্য কমেছে, তথ্য বেড়েছে কিন্তু প্রজ্ঞার চর্চা কমেছে, যোগাযোগ বেড়েছে কিন্তু হৃদয়ের সংযোগ অনেক সময় কমে যাচ্ছে। এই প্রেক্ষাপটে অমিতা সেন আমাদের মনে করিয়ে দেন, সংস্কৃতি, সঙ্গীত, সাহিত্য এবং মানবিক মূল্যবোধ কখনোই পূর্ণ হয় না, এগুলিকে কোনো না কোনোভাবে আমাদের বাঁচিয়ে রাখতে হয় আমাদের সবার মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ছাত্রী, শান্তিনিকেতনের আশ্রম কন্যা, বিশিষ্ট পণ্ডিত ক্ষিতিমোহন সেনের কন্যা এবং নোবেল জয়ী অমর্ত্য সেনের মা, কত পরিচয়। তবে তার বাইরেও তিনি নিজের পরিচয় গড়ে তুলেছিলেন, তিনি অমিতা সেন, সঙ্গীত শিল্পী অমিতা সেন। আজ তার জন্মদিনে আমরা তাকে শুধু একজন রবীন্দ্রসঙ্গীতের সাধিকা হিসেবে নয়, একজন আদর্শ শিক্ষিত বাঙালি নারী, একজন সংস্কৃতি সেবী, একজন মানবিক ব্যক্তিত্ব এবং একজন অসাধারণ মা হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার জীবন আমাদের এইভাবেই শিখিয়ে যাক, এইভাবেই পাথেয় হয়ে আমরা যেন আগামী দিনে চলতে পারি, সেই আশা, সেই বিশ্বাস রাখছি।

শ্রোতাবন, শ্রোতাবন্ধুরা, এতক্ষণ বলছিলাম অমিতা সেনের কথা, তবে বলেছিলাম যে আরও এক নারীর কথা আপনাদের সামনে তুলে ধরব। যদিও আজকের দিনটা একটা দুঃখজনক দিনই, কারণ আজকের দিনই আমরা সে শিল্পীকে হারিয়েছিলাম আমাদের মাঝ থেকে, তবু শ্রদ্ধা ভরে স্মরণ করার দিনও বলা যেতে পারে। বাংলা চলচ্চিত্র এবং সঙ্গীতের ইতিহাসে যদি এমন একজন নারীর নাম উচ্চারণ করতে হয় যিনি নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং অদম্য আত্মবিশ্বাস দিয়ে এক অসম্ভবকে সম্ভব করেছিলেন, তবে সেই নাম নিঃসন্দেহে কানন দেবী। তিনি শুধু একজন অভিনেত্রী ছিলেন না, শুধু একজন গায়িকাও ছিলেন না, তিনি ছিলেন এক যুগের প্রতীক। এমন এক সময়ে যখন চলচ্চিত্রে অভিনয় করাকে সমাজের অধিকাংশ মানুষ সম্মানের চোখে দেখতেন না, যখন নারীদের জন্য মঞ্চ কিংবা চলচ্চিত্র জগতে কাজ করা ছিল ভীষণ কঠিন বিষয়, তখন সেই অন্ধকার সময়কে অতিক্রম করে কানন দেবী হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের প্রথম নারী সুপারস্টার। তার জীবন যেন রূপকথার মতো, দারিদ্র থেকে খ্যাতির শিখরে উঠেও এক বাস্তব কাহিনী, যা আজও অসংখ্য শিল্পীর কাছে এক প্রেরণার উৎস। কানন দেবীর জন্ম 1916 সালের 22 এপ্রিল হাওড়ায়। জন্মের সময় নাম ছিল কাননবালা। শৈশব থেকেই জীবনের সঙ্গে তার লড়াইটা শুরু। তিনি নিজেই পরে তার আত্মজীবনীতে লিখেছিলেন, তার জন্ম এবং পারিবারিক পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল এবং অনিশ্চয়তায় ভরা। ছোটবেলা থেকেই তিনি তার পালক পিতাকে হারান। সংসারের একমাত্র ভরসা ছিলেন তার মা রাজবালা, কিন্তু দারিদ্র এতটাই নির্মম ছিল যে মা ও মেয়েকে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়ে গৃহ পরিচারিকার মতো কাজ করতে হতো শুধুমাত্র দুমুঠো খাবারের জন্য। সেই ছোট্ট মেয়েটি প্রতিদিন অপমান, অবহেলা এবং অনিশ্চয়তার মধ্যেই বড় হচ্ছিল। অনেকদিন পেট ভরে খাবার চড়ত না, নতুন পোশাক ছিল স্বপ্নের মতো, আর ভবিষ্যতে যেন ছিল সম্পূর্ণ অন্ধকারময়। জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কখন কোন দরজা খুলে যাবে তা আগে থেকে আমরা কেউই জানি না। কাননবালা দেবীর জীবনেও এমন এক অলৌকিক মোড় আসে। পরিবারের এক শুভানুধায়ী তাঁকে নিয়ে যান কলকাতার মাদন থিয়েটার্সে। তখন তার বয়স মাত্র এই 9 বা 10। সেখানে নির্বাক চলচ্চিত্র জয়দেবে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। পারিশ্রমিক ছিল মাত্র 5 টাকা। আজকের দিনে সেই অর্থের মূল্য হয়তো খুবই

সামান্য মনে হতে পারে, কিন্তু সেই সময় পাঁচ টাকাটাই ছিল তার জীবনের প্রথম স্বাধীন উপার্জন। আর সেই ছোট্ট সুযোগই খুলে দেয় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের দরজা। সেই সময় চলচ্চিত্রকে বলা হতো বায়োস্কোপ। সমাজের শিক্ষিত এবং অভিজাত অংশের বড় অংশই মনে করত চলচ্চিত্রে অভিনয় করা ভদ্র পরিবারের মেয়েদের কাজ নয়। অনেক অভিনেত্রীকেই নিজের পরিচয় গোপন রাখতে হতো, অনেকেই সমাজের তীব্র সমালোচনা এবং অপমানের শিকার হতেন। নারীদের জন্য চলচ্চিত্র জগৎ ছিল অত্যন্ত অনিশ্চিত এবং নিরাপত্তাহীন। এই কঠিন বাস্তবতার মধ্যেই কাননবালা নিজের পথ তৈরি করতে শুরু করেন। তার কাছে অভিনয় ছিল না শুধু পেশা, ছিল তার প্রতিদিন বেঁচে থাকার একটা সংগ্রাম। নির্বাক চলচ্চিত্রে অভিনয় করার সময় শিল্পীদের সংলাপ বলার সুযোগ ছিল না। মুখের অভিব্যক্তি, চোখের ভাষা, শরীরের ভঙ্গি, এইসব দিয়েই চরিত্রকে জীবন্ত করে তুলতে হতো। খুব অল্প বয়সেই কাননবালায় এই অভিনয় ভাষা রপ্ত করে ফেলেছিলেন। পরিচালক এবং সহশিল্পীরা তাঁর নিষ্ঠা এবং শেখার আগ্রহ দেখে মুগ্ধ হতেন। 1931 সালে ভারতীয় চলচ্চিত্রে সবাক যুগের সূচনা হয়। নির্বাক চলচ্চিত্রের অনেক শিল্পী তখন হারিয়ে যান, কারণ তাদের কণ্ঠ দর্শকের মন জয় করতে পারেনি। কিন্তু সেখানেই কাননবালার জীবনে এটি হয়ে ওঠে নতুন সম্ভাবনার সূচনা। তার কণ্ঠ ছিল মিষ্টি, স্পষ্ট এবং আবেগময়, ফলে তিনি শুধু অভিনেত্রী হিসেবেই নয়, গায়িকা হিসেবেও নিজের পরিচয় তৈরি করতে শুরু করেন। সেই সময় অভিনেতা অভিনেত্রীদের নিজেদের গান নিজেদেরই গাইতে হতো, আলাদা প্লেব্যাক গায়কের ব্যবস্থা তখনও চালু হয়নি। তাই অভিনয়ের পাশাপাশি সঙ্গীতে দক্ষ হওয়াও ছিল অত্যন্ত জরুরি। কাননবালা এই দুই ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেন। প্রথম দিকে তিনি বিভিন্ন স্টুডিওতে ছোট বড় চরিত্রে অভিনয় করেন। ধীরে ধীরে তার অভিনয়ের পরিণত ভাব, গানের সুরেলা কণ্ঠ এবং পর্দায় স্বাভাবিক উপস্থিতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। আর তখনই তার নাম পরিবর্তন করে রাখা হয় কানন দেবী। এই নতুন নামের সঙ্গে শুরু হয় তার সাফল্যের নতুন অধ্যায়। চলুন শোনাই কানন দেবীর একখানি গান আপনাদের সবাইকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আর এখন চলছে তুমি অনন্য পর্ব। আমরা রয়েছি এই পর্বে আর খানিকটা সময়, আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:52 হয়ে 20 সেকেন্ড। আর ধীরে ধীরে আমরা আজকের মতো এই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী অমিতা সেন এবং একাধারে অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী কানুন দেবীকে নিয়ে। তাদের জীবনের বিভিন্ন অধ্যায় আমরা একটু আলোকপাত করার চেষ্টা করছিলাম। আজকের দিনে যখন আমরা বাংলা চলচ্চিত্রের ইতিহাসের দিকে ফিরে তাকাই, তখন বুঝতে পারি কানুন দেবী শুধু একজন সফল অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন পরিবর্তনের অগ্রদূত। তিনি প্রমাণ করেছিলেন জন্ম নয়, মানুষের পরিচয় গড়ে ওঠে তার কর্মে। দারিদ্র একজন মানুষের স্বপ্নকে থামিয়ে দিতে পারে না যদি তার মধ্যে থাকে অধ্যাবসায়, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের শক্তি। আজকের প্রজন্মের কাছে কানুন দেবীর জীবন এক অসাধারণ শিক্ষা। তিনি আমাদের শেখান প্রতিকূলতা যতই বড় হোক

মেয়ের প্রতিভার প্রতি বিশ্বাস হারানো যাবে না। সমাজ যদি অবহেলা করে তার উত্তর দিতে হবে সাফল্যের মাধ্যমে। তিনি আজও শেখান, জনপ্রিয়তা ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু নিষ্ঠা, সততা এবং শিল্পীর প্রতি ভালোবাসা একজন মানুষকে চিরকাল স্মরণীয় করে রাখে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বহু নক্ষত্র এসেছেন, বহু শিল্পী তাদের প্রতিভার আলো ছড়িয়েছেন, কিন্তু কিছু নক্ষত্র আছে যাদের আলো শুধু তাদের সময়কে আলোকিত করেনি, পরবর্তী প্রজন্মের পথও দেখিয়েছে। কাননদেবী সেই বিরল নক্ষত্রদের একজন। তার অভিনয় বাংলা চলচ্চিত্রকে নতুন ভাষা দিয়েছে, তার গান বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, আর তার সংগ্রাম অসংখ্য নারীকে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। আজ তার প্রয়াণ দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই কিংবদন্তি শিল্পীকে, যিনি এক হাতে বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন নতুন পরিচয়, অন্যদিকে বাংলা সঙ্গীতকে করেছেন আরও সমৃদ্ধ। তিনি আমাদের মনে করিয়ে দেন, একজন প্রকৃত শিল্পীর জীবন কখনোই কেবল তার নিজের জন্য নয়, বরং তা একটি সমাজের, একটি সংস্কৃতির, একটি ইতিহাসের সম্পদ। আজ এইটুকু বলেই আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, সময় অন্তত তাই বলছে। আর খানিকক্ষণ পরেই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আজকের মতো আপনাদের বন্ধু আমি অপরাজিতাকে বিদায় জানাতে হচ্ছে আপনাদেরকে, আর আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। আশা রাখছি আজকের তুমি অনন্যা পর্বখানি আপনাদের ভালো লেগেছে। চলুন এইভাবে নয়, তবে গানে গানে বিদায় নেব আজকের এই পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। শুনতে থাকুন এফএম উচ্চারণ।

বেলা বেলা খেলা হামবাইয়া ফরো খাই তোমার যত তাকু বহুত খাবন মারে কিচিং সঙ্গ অজর চেং জগচিনি তাবুক জরানি কক বরক এফ এম উজ্জয়ন্ত নরখনাই তো আকাশবাণী আগরতলা এফ এম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ তাই তিনি অ জরাও আং তঙুই তঙ্গ নরকবাই নরকনি লগি নরকনি বুকুক আর জে মিনা তাহতে খাবন মারে কিচিং বেলাই খেন শাল কাহাম সাল তংতক চাং দদর নবার শিব শিব জরা জরা ওয়াতে কিসা কিসা দমুই দমুই ফাইচাক আও ও সাল লগ বেলাই খেন রেডিও খানানে রকম গাঙ্ক বেলাই খেন জরা কাহাম সাল কাহাম আও ফারিকে খালায়নে চিনি পান্ডানো বসকাঙ তলাং লাইনে ও জরা ও নাই নেলায়নে তিনি পান্ডা বোতাং রক তিনি পান্ডা বোতাং রকনি বিসঙ্গ পুইলাও দঙ্গ ইলেম ক্রং ইলাম গ্রেঙ্গ চিং তিনি খালায়নাই বেলাই খেন চিনি ত্রিপুরা হাস্তে নি মুগনাং রেসাব গ্রং তাই বরক কাহাম বরী ইংরি খরকসা বরী হাইকে বরম রেজাকাই সাধনারী আংবাই চিনরণি আর যে ককলাম সালাইমানী নচেন খালায়নে আবনিহাগুলো খালায়নে জাদুনি খরাং জাদনী খরাঙ্গ জাদুনী রেসাব মরক খালায়নে আবনিয়াগুলো খনাতক খরাং পান্ডা আও বেলাখানা পান্ডা নাইথতক খনাতক যতবাই না হামজাক জাক খনাতক জাক যতনি ন খাপাং গানানি পান্ডা রকমাং নতিনি ফারিকে চিং আশিক লের লাইয়াওই ককবাং সালাইয়াওই নরকন হাইনা হাই কতালকে খাবাইলাম সগৈ নরকন হামবাই রুই নাই

0: মাইয়াচাক সগতাম নিহিকা সালব্রুম ব্রুম ননক নরক চুংন আশিক লগি রই তমানে বাকি নরক চুংন সালব্রুম ব্রুম নরক নি জরা রকন রই তমানে বাকি আশিক হামজাক মু রই তমানে বাকি চিনি কক থাইক মুরগ্ন নরক খা তকচাকি খাবাই খা ওই তমানে বাকি দা সালব্রুম ব্রুম চিনি পান্ডা রকন জরা গ্রেঙ্গি না সিংহী তমানে বাকি জরা রই খাই তমানে বাকি তাই অরব গরমানী বাকি নরকি ককলাম নরকি কক রকম নরক নারকমানী বাকি অবাহিকা সালব্রুম ব্রুম অবাহিকা চিনি থাংসং রক চলিমি টংথং ফাদে অবন কাইসা দিয়াইমু তাই চিনি পান্ডানো চেংলাইন বখাক চিং থাংলাইছে নাই খালাইনাই চিনরনি আর যে খরকসা ববাই চিনি রসাবনা গরং সাধনারিয়ং বরক ককলাম সালাইমানী নফাইদি চিং খালাইয়ান
1: এলম কুরং পান্ডা খনাও তুমি যত তাকুক তৈ বুক সঙ্গ পৈলাও ন খা কাহামিয়া ফারে লামসগো নরক খনাওই তঙ্গ সারাসা পয়েন্ট ডক মেগা হার্টস ও এফ এম উজ্জয়ন্ত নি এলম কুরং পান্ডা তিনি চং চিনি ও পান্ডা ও মানখা চিনি ত্রিপুরা নি খরকসা রচাপ মুং কুরং যত বাই সিনে যাক যত বাই হামজাক যাক খরকসা কক বরক রচাপ মুং ন বেলাই কুচুগো তালাং নাই তাই বরক নি বখাও থাই সামনাই আবহাই খরকসা বুকুক বন লংমণি তিয়ে চং ককলাম খালাইনাই বংখা সাধনা রিয়াং হাইকে সাধনা চিনি পান্ডাও নন লামসগো খুলুমকা
2: আও খুলুমখা নরক যতন তাই বেলে হামবাই নরক আনো রিংহরমানি বাকি ও পান্ডাও হামবাই
1: বাহাই তং
2: আহম ডাকসরা
1: আও বাহাই বেলাই পাইলাইয়াদং টংনি নি রচাব মুরং তুই তাবু
2: রচাব মুং তুই পাইলাইয়া তো উমনি দো তামুখে রুচাব মং গবমা বরক নি ইয়াক নি ফাইও কে খরকসা খরকসা বরক নি রুচাব মং রুচাবনা থাঙ্গে কেসা জরা রক মাই আঙ্গো কে আং সাক বাই থাং নি রুচাব মং রব রুচাব মং সৈনা নি রুচাব মং নি সুর রুনা নি কে আবনো কারি বতাই রুচাব মং নি ফাতার নি আনি তাই গবমা কিসা মিসা সামু রক কে ইয়া মাইসা ইয়া মাইসা কে হাইনো পাইলিয়া
1: আং গাই হা অ নি নি সামু রক ন তি তে বক গবমা সাইমান না থাঙ্গ ন জং বসকাঙ্গ পুইলা নি নি কামিনি কক নি আচেমানী থাই হ্যাঁ রচাব মুংনি হাফারো ফাইমানী আমরক গিসা খানা গানানি থানি তিনি
2: আমি আচেমা থাই ইংখে দশদা কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা কে পারানি বুং ইংখে গোছিরাম পাড়া আচেমা ইংখে তো আং গোছিরাম পাড়া না আচেও হাইফান আং তরমানী হিংখে ইংখে আনি বাবানি যে জায়গাও পোস্টিং আনি বাবা খরকসা মাস্টার বিনি পোস্টিং মাছ মারা মাছ মারাও আংকি চং চেরানি সিমি মাছ মারাও থাকা বাবানি পোস্টিং আর চুং তংখা আর তরখা আর চুং টুয়েন্টি ইয়ার্স টুয়েন্টি ফাইভ ইয়ার্স আর তংখা আচ্ছা মা তো মাছ মারা ন হাইফোন চুং তরমাকে মাছ মারাও তরুতা
1: মাছ মারা অব মনু গানাও ধলাই ত্রিপুরা নাম চং না
2: উনুকুটিং থাকা অব তাব
1: উনুকুটিং থাকা
2: পেচার থর গানা
1: গাই অব নুলে নাকি রিচাব মুখে বাহাইকে শখ পাইকা
2: রিচাব মুং শখ পাইমা নিখে আং তো নগ চিরাইনি সিমি কিসিম সে রচাব যাগ ইংখে আনি বাবু ব বেলাই খে রচাম হামজাগ রুই বরচাব আন বাবু ব কিসামিসা নগ রগ রচাবতা উমাহে প্রফেশনাল তো রচাবিয়া নগ রগ কিসামিসা আনি বাবু রচাব ইংখে নগ চিনি রেডিও দোঙ ইংখে টেপ দোঙ রচাম খাজাক নাই উমাহাই রক ইংখে
1: রেকর্ডার
2: আবার বাবা তাম ইংখে আবার খনাতে খনাতে কিসা রচাম মুখা হাফখা আবুনি গুলো গীত কুমার রিয়াং হিনজাকনাই খরক সাচিনি বেলাই নব সুইক্রং রচাবনা বত রচাবিয়া সুইও ইংখে ব সালসা কক বরক রচামুয়া খেবা চিনি রিয়াংবাই কক থাই কক ব্রু রচাবনাই রচামুং সামনাই হিনে রচাবনাই নাইটুকুই তোমানি জরাও ভাই ভাই খেব ব চিনি পাড়ার অব সগৈখা সগৈনাই চুন ইন্টারভিউ হাকে অডিশন না যাকা ইংখে না যাকে আনি লগেতেই তঙ বুড়ি চার পাঁচজন বুড়ি তঙ্গ ইংখে চুং অডিশন না যাকা না ওই আন চলিত্র মানে নিন সাও
1: আব ব ইয়ে রগ খা
2: আব টু থাউজেন্ড রগ দেন ন টু থাউজেন্ড নেকে বা টু থাউজেন্ড টু রগ আপরু ইংখে চুং রুচা বুই রমা খা রেখা ইংখে আপনি এগুলো ববি নি রুচা মঙ্গ তাংসা আনো জোড়া রেখা ইংখে তাংসা রুচা বুনে এখে আসো খামলিয়া পুইলা আংব রেকর্ড খাইজাখা হাইফোন আবো আং যত জায়গা আবো কেন রুচা বিয়া তাম ইংখে আবো ব হিন্দি রিচাব মুনি সুর ন রিচাব রিমানি বাকে আং রিচাব জাগে তা ইংখে চিনি সয় সয় চুং সাক বাই থাংস না মুই যে কক বরক ইয়াকে কক ব্রু রিচাব মুং আপনার ইংখে আং রিচাব ইংখে আবো ইংখে হিন্দি সুর বাই খাইজাক মামাংখে আসুক উং যে ইংখে আবনার আসুক রিচাবলি

0: লেখাজাক বলতে 100 এবাব লং নাই
1: এবাব লং নাই
0: আসো কি লেখাজাক লিক করে উলো লেখাই নাই মন অবসর খাত তবে 100 নি এবাব লং
1: আর নং তকে নি কক সাকাবা কাইসা তকেও নং ওয়াইন খিলু রিজাপ মানি আচ্ছা বেলেকে খনা তো জাকা অব নাং তাং মুই তো মান খাতা কাং নিন থানি কিসা খনা নাম চং অব কিসা খনা
0: ও ওয়াইন খ্রি মানি বো তকেন খা ও লাং ফিল্ম দেন খাসি দো
1: অং খনা
0: এমনে তো গবমা তকে তোকে আনি কেবমা নকলাইখা নিনি লাংমা তোকে মারি তোকে কেতে কেতে তো ত্রিপুরা সাহিনী নাতিপুরা সাহ কাইসা তোকে তো ইংখে দয়ান মুসা চামানি আবো রিলিজ উংখা একে বংয়ে খোম হাই মুই তো পয়সা মিস পাইখা ইংখে আবো বুফরো তাইসা প্রপারলি ইংখন সাইমালিয়া আর বোর চামতাং সা তো দাওরুন বাই ইংখে তে কাইসা কে ফান ফিল্ম তঙ্গো ইংখে নিনি তেই তামসে ফিল্ম কামু
1: জয়ন্ত
0: মানে দাবি শুনত বাই ইকো খাইনে কথা
1: আচ্ছা
0: আবন রুফাই

0: 꼭 뒤집어 던가
1: 너도 꼭 그리 멜레키는 크나토카 구비는 그방마 르잡 몽록 동고 어버록 르잡 자카 크북하나카 피아바 따북 아부록만 토게 하잉이 탄카 아슥 버러록 니타니워 그 자위 동 르기 하이다 피아바 오르 잡 몽록 또 벨라이키 크나토 데니니 코랑 것도 뭐 벨라이키는 매치 카이가 안 가정어 능버 그 잡듯이 가샤 문담네 가시 커넥션 땅에 디바나 부카바이 르잡 몽고 가달리 탕마니 아바 하잉 카나 하이 마동다 르잡 몽 함작 나이 록도 가샤 아이디얼 버럭 동고 버럭니 가시 아이돌 버럭 제 오 버럭 노 안가니 아이돌은 자고 비니 르잡 몽 안 카나 또 자고 다이 비니 스타일 노 안 폴로 클라이 아바 하이 따다 동니니 게보
0: 꼭 버럭니 비신데 나 볼리르 노선에
1: 아 카이네닝 미차디
0: আং বলিউডো ইংখ্যাংখে লতা মঙ্গেশকর নির্চা মুনো বেলাইখে খনাও তাই বনো ফলো খাইও ইংখে আর কক বড় নিংখ্যাংখে আং খনাথক জামান ইংখে কণ্ঠতি জমা দিয়ানি খনাথক যাব
1: বাই কণ্ঠতি আও বত মানে বিনি খরাং বাই বুমুং বাই আছে খেন বিনি মচাং যাক তাম হংকাই চং বিন থানি আছে গবাং দচাপ মুং খনা মালিয়া পিয়াব যে কিসা রেখা অবচিন থানি ও বেলাইখেন তামনে হিলি কক মানমু
0: বেলাই খরাং কাহাম বিনি খরাং খাথক গজাং তিলুলু মিতঙ্গো কে বিনি নু নাং খাথক দগতা
1: তাবু তো চিনি কক বড়ক রচাপ মুং রচাপ নে রং নি বিশিং অব কবাং মা কতাল কতাল রচাপ মুং শিনে রক অংকুরি তঙ্গো তাই আগে ও নং তো নি নি কম্পোজ নো নং রচাপ মা কারি বো বুনি বো রচাবো অংকাই কক বড়ক নি নি আবো হাইকে বো মানে ও বিনি কম্পোজিং কে আংরা চাপনা মুচুঙ্গো আমহাই সাপনি ননু হামজা
0: আং রুচনা মুচুমাখে বিকাশ রায় দেবনমানি ইরচা মুনো রুচনা মুচুঙ্গো ফিয়া স্টেজ পারফর্ম রগং কে তাং সাতাং নে আং মারচাপ খা বিনি ইরচাপং কে রেকর্ডিং ব তাং সাতাং নিলে মাখাই খা আব নিনি বই মেলা রগ থিম সং কে নিনি টিকে সাতাম সংখামু গভর্নমেন্ট নি প্রোগ্রাম ন আব আফ্রু বিনি সুইজাক তাংসা মারজাব খা মিলি উই তাংনি সুখ মারজাব খানা কে হাইফন রোমান্টিক যে রুচাব মং আবং বিনি সুইজাক ন রুচাব না মুচুং তে গিসা দাউরু নি রুচাব মং অরুণ দেবর মানি রুচাব মং ন রুচাব না মুচুং
1: রুদে রুচাব খা কাছে
0: দাউরু নিলে মারজাব এখো
1: গাই নিং যে পুইলাও তো নং কক ব্রু বাই নচেন খা রিয়াং কক বাই গাও নুল নং যে কক বরক বাই নং কবাং মা রচাব মং রচাব খা গাই অরুণী বিশিং কক বরক যে রচাব মং যত নিশ্চয় পপুলার সুকা আবহাই রচাব মং বব
0: কক বরক রচাব মং বিশিং দা কক বরক রচাব মং বিশিং তো তাকুক মানিক বাই রচাব মানি তঙ্গো লংমা শিলাই জাগ মাহা রচাব মং ইংখে নি তাম হিনাই কব্রু বাহিনকে তো ও রে আংনি হিমার ইংখে রিসেন্টলি ও উরচাম খরমানি বিশিং তো কব্রু উরচাম তা আবো তাংসা ইংখে তাই তঙ্গো তাকলে গড়িয়া বৈশু নি জরাও তাংসাং খরমানি তঙ্গো ইং খ ফাহিন তা চিনি রিয়াং কক বাইখে ইংখে আবো তামহিনে খুব অব কেরম কথমা হিজাগো একচুয়ালি ও মুখরা বয়া বরক বয়া হাইকে বুড়ি বুকুকসিনি তুই তুমি খগৈতলাম ওম তা হিংকে
1: আরো টেনতোফা হনু চিন কক দেবর মারকে
0: আবন চুনকে ইয়ং খফা হিনো হিংকে অব থাংনাই বুইসু গরিয়া অংখরো ভিডিও অ্যালবাম আর তাং সারচাকা বলে
1: শরৎ আবন খলাইকেনা
0: দাসন খাইও বেলাই খাথক ফোক রিজাব মুং নহিনী মানো

0: তাও ছাড়া যখন কৌ মালে সাথু মে হালে হাই সাথু মে হালে হাই সারি সারি চাল তো বাই তাও সারা যখন রঙ বাই কৌ মালে সাথু মে হালে হাই সাথু মে হালে হাই বাড়ি বাড়ি দিলু লুলু
1: কবিনো কাইসা যদা থাই সবাইকে হেমা তঙ্গ নিনা রেচাপ মুংবাই আংখের রেচাপ মুংনি মিউজিক ভিডিও যে আবু বেলেকে নাইতো জাখা বেলেকে ডিসেন আর রি চুম্মারক আর যে কোরিওগ্রাফি আং বেলেকে হামজাখা আবো চিং মিউজিক ভিডিও রকায়ো রেচাপ মুং রকনি কবং মা শর্ট ফিল্ম রক খালায়ো পিয়াবা আংখে আবু আনি বাইথাংনি মুচুং মাতা যে কাছে ডিসেন্সি কাছে নাইথক মকলি নাইথক মকলি নাইথক না থাঙ্গই তাহলে অক্রা রকনি পিসখাঙ্গ নাইমাইয়া চেরাই রকনি পিসখাঙ্গ নাইমাইয়া আবো হাই উংয়া উংখাঙ্কে আং চাচাগোতা রি চুম চিনি হুকুমুনন গদাল জাক রি চুম নচুং চুমনাই ফিয়াবা অবো নাইথক নানি নাই নাইথক নানি তাই বলাই থক নানি আবো হাই হিংকাঙ্কাই আং নাইথক যাবো আবো আং সিনিয়া না হেমা তঙ্গ তাই ও টেস্ট যে চিনি রেচাপ মুং যেমন খানাথক মানে যে টেস্ট কেসা চিনি যে খুঁজব এই ও রেচাপ মুংলে খানাথকা মাহাই নাই না নিব অবনি টেস্ট কাইসা মকলনি টেস্ট আবনব কাইসা চ কাইসা জাগাও কাছে লেবেল তন্না নাঙ্গু আং খাচংতা কে জরা জরাও বেলাই মডার্ন উংনানি থাংতানিও কবাং মা বেলাই অডিসেন্সিনি ফাতারো থাংকা হংকাই অবো সেমিয়া অবো চিং ওমরনি থাংমা বাগে চিন ওয়ানসুক মাই ফান হংনি মানো ককরে আং ফাইচিং থাংলিয়া ফিয়াবা আংনি নো মিউজিক ভিডিও নো হংকাই আং যত ফাইচিংতে আং চাজাক মানি ককতা
2: আও আবনো আবনো ওয়ানসুবি নো আংব আং ওমহাইরি চাম স্নামা ওমাইকনো স্নামকা ইংকে ভিডিও বো অমা এখন রি চুম খেখা বই নাই নাই থাক জাগ না তি খেতা অমা এর যাব গাংকে নু দাল বিদাল গবা মা জাগাও ন খাপিও আ জাগাও বো খাপিও ও জাগাও বো খাপিও অমা এর যাব মুনু খে আং বেশি গবাং কুক স্নাম জাগো তাম কে মডার্ন তো অংখর খে তিখলে তো তিখলে তুংলাইও কে আং খনাবো খনাবো মডার্ন রিজাব মুরক বো আইফোন আবনি আবো রচাবো হিনেলে চং ও চিনি যে কচাম রচাবংরক চিনি যে ফোক বেসনি ফোক টাচ অম হাইরক নকিসা ইয়াকারিয়া উইতা আবো নবো লগি তুই খেগে চাওতা
1: আবো বাইসে সিনিম চিং আসামিস মিউজিক যেসবান মডার্ন থং ফিয়াবো বুন খানা কাহানকান যে চং সাইমানো আবো আসামিস নি হাই দিবানা
2: ও কখনো নাং সামনাই তোমানি যে আং রুচাম রুচাপ খে খে বা রুচাম স্নাম খে বা আং মুচুং মানি তা মানে চিনি যে ফোক আবনু ন তিসানো নাঙ্গো তিসাও আবনু ন গবাং কু খে চুং রুচাম তিখলাইনো নাঙ্গো তিখলাই আবনু ন সাহানো নাঙ্গো রুচাম রক তামুং খে চিনি ও রুচাম মুনো খনাকে ও টিউন ও সুর ন খনাকে বই যাতে ফাতানি বড় রক সাইমানতে অব ত্রিপুরানি রুচাম মুং অসামিস বিহু খাম
1: মডার্ন সং রোমান্টিক সং রমিস মানাই আবো মানে আসামিস রক নেই পাঞ্জাবি রক বম
2: পাঞ্জাবি রক পাঞ্জাবি
1: পাঞ্জাবি বংনি ফোক মিউজিক মডার্ন ফানুংথং তাবু তো কতাল কতাল রেপ সং যে খাইমান ব্র রেপ খাইমানি আবো আরো সুদা সাইমানো যাবো পাঞ্জাবি হেনে রাজস্থানী ব্রনি কাছে ঘরানা দিয়ে দিবা না ও ঘরানা নি বাহাই যত রেচাপ মনো ভাই থাকা অবন যে চিনি রেচাপ মুং ফানো হন্দি চিনি কান মুং চুম মুং ফানো হন্দি ইয়া ফাং বাই যেন করি তনখা যেসে যেন কতালং ফানো চিনি সিনে মুং নারো বিমানায়
2: আবনো আংখে চিনি কব্রু রুচাম গোতা কব্রু রুচাম কাইসা বাহাইতো মনে আবং বেলাই খে সাকসন আম প্রাউড ফিল খাইও তো চিনি রিয়াং রক যেতে রুচাম রুচাপ কে আবর রিয়াং রুনি কাইসা সুর বুনি জাগাও বকরে বুনি রুচাম গো বন খনা গলা যেমন তাবুক রমজি তেল খুঁজাং জানাই মা আবু তো অর্থিউম তো বুনি অর্থ ঘিনি রন্দি হাপি মানি সাই নে গাও কে চিনে গান তো অবশ্য চিনজে মহাই দাল বিদাল কব মার চামুং তো কেটে আনি চামুং বিঙ্গে সারি খাস হা প্রি গরম খাস হা অব তো নুকুনি অর তো
1: ব্রু
2: গবাম মহাই দা গান চামুং তো বইকে কিসা সলাই সলাইকে বিহু বইকিসা সলাই সলাই গে চিনি অব সলাই সলাইকে
1: সলাই সলাই ফান জুদা জুদা নুদা রাত ফিয়াবা সলাই সলাই
2: অবকে হাপি ফান্থা অব কেসা সুরঙ্কা তৈল খুঁজাং জানাই অব কেসা সুরঙ্কা তে কেসা তঙ্গ বিঙ্গি সারি খাস হা প্রি গর্দন খাস হা অবকা তঙ্গ
1: যে নাইফ্রু তো ব্রু ফোক সুসরঙ্কা
2: আবলে থুয়েছে তোমার বাংলা মানুষ আংতাম একচুয়ালি আং অব মানফোন অব কিসা মডার্ন টাইম নিছি তো আংজে তবু অব ফোক নরম যাগো পিও যে পিওর যে নরক নিজে জাদু কলে যাই মানে চোখে রায় রায় মাহিনতা আবো যে রায় রায় মা আবনকে আং মায়ানি বাকে বেলা হইন খা খামজা কানি
1: আবো বেলে খানা তো বলে যে
2: আবো লাংলে মায়া আবো মানকে আং একদম মানুষ খামতা আং ই আং
1: অরিজিনাল যে রাজাবুই মাননাই কামিও ব্রক ব্রক নি নানানি থানি খানাকা বিন মান থানি খানাকা আমহাই রক টং ইয়া দিবা ব্রক থানি কা অরিজিনাল
2: থুই
1: সু তুনা না থুই তো নিন টং ন নঙ্গাম জাস্ট খানায়া বা সিরং জা গিয়া মন বাগে নে ও পিওর ন ন খলাই মেয়াং তা কেন তা বুজি থাইসিং ন রাজাব তাং থামনি কক্সাকা আবুন ন খলাই মান হং কা আং খচং আবো মান নাই হিনে
2: আবো আমা আং জে রাজাব খনারা মানে ওমা হাই তাক বমা সেতে কে সা টং আবং কে টং থক মানি যেমন হুক খাই পুরো বুই টং থক জে দা খামলে তাম টিপ্রানি বাহাই তুই কাহামকে রমই নারক মানকে বা
1: রমই নারক নাই তাই নতাল জেনারেশন
2: বই ফাতানি বরক না ই অব ত্রিপুরানি সাই মানত
1: অবন অসামুং রক ফেয়াবা নরংনি থানি অন খাইনি বারজা যে রেজাব মুং করং রক্তা ওখাই নুং তো ক্লাসিক্যাল পো সেরং যাক তাই কক বরক কক ব্রু যতন রেজাবু বা নুং ফরং মান ফাইসিং লা তলা তং কে বুনু ফুদা ফরংই তং
2: এমনি কে তো ফ্রুংদি ফ্রুংদি হিনাই বতং গো গে সেরং নানি মুসুং নাই বতং গো গে আংসে ফ্রুংিয়া
1: ফ্রুংিয়া কতাবো
2: লতে কি আং ওয়ান্স গো তাং সাকসাক তে আসু
1: রুমানি তো পাইথাক মুংকরে সরনানি সরনা মুচুঙা সক সরঙি মানো সরনা বতং হ্যাঁ নাবো এম ইউস খাই যাক নাবো তো পিএইচডি খাইনা হা গাবো তো খাই মানো
2: পিএইচডি খাই মানো খাইনাকে
1: গামাই কেন রেচাব মুং নব নং ক্লাসিক্যাল তাবুক সরঙ্কা
2: যে আসুন রুমিয়া মা তুম
1: আসুন আবু ককলে কবি মানে যে রুমিয়া রক যে সিয়া রক হাকাই যে কিসে রুমাবো আও রুখা হাইমা তুমা আগে ফিয়াবা যে সমুদ্র থাঙে কলাই খা আঙ্কাই বরক সে মানে যে আং কোন ফানে সিয়া কো আছে তাবু নং বা আবু হাইংনি দোকানা তা
2: কিসা মিসা তো রেচাবি তঙ্গো অঙ্কে ও খরং কিসা পাই তো বাইকে রেজাবই তো সবনে নাঙ্গো বাইকে রেজাব তো পিয়া গ্রু বংশ নাঙ্গো কেতেই বস্রু নাঙ্গো
1: আসু বেঙ্গেকো আও ও যে অক পুঙ্গিয়া তং মানে অব নতি পারফেক্ট খাই নাই খাচং
2: আবলে তাই বুফরং আছে
1: তাবুক ফানি তো আসো জরাঙিয়া খোবা নাবু তেবু সেরংনানি তেবু নি রেচাব মুনো রেচাব মুঙ্গো তেবু হাবনানি জরা তঙই তংকু নিন কম্পোজিশন খাই কম্পোজ খাইও
2: খাইজাগো কম্পোজ
1: আবো কক বরক বাই দেখলাই কক ব্রু বাই দেখলাই
2: কক বরক বাইব খাইজাক তঙ কক ব্রু বাইব
1: হ্যাঁ আবহাই কতাল

0: 얼쩡 우리 잡자고.
1: 어머버 가이샤 포크노 산아탄카이 아부노 카리앙 타부니 테네테 카샤르 카나나 무충고 제 끄탈 르삽몽 제 콕나이 능 제 컴포스 클라이카 아부노 키시자 카나나 무충
0: 끄탈 르삽몽 르 바이헤르
1: 코크레 가오 라인 땅 르삽마 바이 토니니 마켓 함양글락
0: 아부 르삽몽 스위닝 강케 런짓 데 본마세 시유 아게 니
1: CM
0: 동마니 동나이 বা সালসা আগে আনার ওর রকেশা নাই দি হিরমানটা কেতাব আচম সময় তোমাকে খাই দিছি মানুহিনি আং কম্পোজ খাই খাই সুযোগ তো বিনি ন কম্পোজ খাই খাই খাই খাইফি ন কিসা কিসা মিউজিক মডার্ন খে ফোক তাস তো তো ন কিসা ব্যান্ড বাইকে
1: খাই খাতা আ আ তো কিসা খানা না লাইন টাং নি খানা দে কবাঙ্গিয়া না

আও বালাই খনাত ককলাম সালাইমানে চিনি বকুক রেসাব টাকরিং সাধনা রিয়াংবাই চিনরানে আর্য খরকসা শর্মিলা দেববর্মা বরকক সালাইমানি নর খনাইমান খানা বেলাই খেন খনাতক বরকটি ককলাম সালাইমানি রক তে রেসাব মুনতেই নেই রেসাব মুনি হাপর বিনি লাংমা বাহাই আকুর নসং গাহামকে সাইমন লাইকা তাবসাক জরানি বিনি রেসাব মুনি হাপর বিনি যে হিমুং এবা জার্নি আহ অবাহিনও গবাং চিনি বড় রক চিনি জাগৈ দো বরকনি সামুং বাই বড়ি গাহাম সামুং বাই বরকনি নকুরকনি থানে যে আফারমানি রুমানি অব বসম যে রুমানি আব বেলাইন যাই গুবন জায়গা কেবনি থানে মান গিয়া অব বিনি থানে ন মানছিও যেন তাই অবহাই গবাং মা চিনি বড় রক দো যে বসম বরকনি সামুং হুমুং গাহাম বাই গাহাম নফারমানি বসঙ্গ দফাও আও অবাই গবাং মা দো অবাই গবাং মা তো মারক নুতগুই কারিউই নরকনি বসকাঙ্গ নরকন তাইব নরকনি গানা খে নরকন ইয়াফারনা আও বেলাইখেন খাতে দো বেলাইখেন খা টংথক বেলাইখেন খাস্রাঙ্গ অবাই বড় রক চিনি বিশঙ্গ দো বেলাইখেন চিং বরম তর বেলাইখেন চিং কুং যুগ বরকন তৈব আও ফারি যেন অবহাই পান্ডা বসকাঙ্গ তেও কাহাম কাহাম তুবই ফেন ফিয়াবা তিন ও পান্ডা বাহিং জাখা খাখলায় নরক যতন খানাতক জাক বাইখানা হানি নাই তাই তিনি এলেম গ্রং পান্ডানি জরা তাই কিসি সা দংকাই যেন রেসাব মু তংসা খালায়ন ফাইদি বিনি রেসাব মুন যেন খালাইসানো তিনি বুকুক সাধনারি আংবাই রেসাব জাক রেসাব মু তংসা ফাইদি অজরাও খালাইসান

বেলাখানে খানা তো অগ্রচা বংচিং খানা লাইখা ফাদিকে অজরাও নাইনেলেন তাবুজরনি কবরক নিউজ হেডলাইন্স রক তাবুজরানি কবরক নিউজ হেডলাইন্স রকংখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদি তিনি হরিয়ানা বেড়াইমাও থাঙ্গানো আর ব জিন রেলওয়ে স্টেশন সিমে জিন তাই সুনিপতনি বিশিং ভারতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গি রোয়ানো তিনি নিশিমে হাস্তে ও চেংজাগানো লোকলেখামুং নৈশাই নৈজিস্নি অবন অঙ্গানো হাক্তরনি পুইলা ডিজিটাল লোক লেখামুং আব মোবাইল এপ্লিকেশন তাই ওয়েবনি বিশিংতি মনিটরিং বাই লগুথুম নাহারনানি তাই আমজগুই নাইজাগানো মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী অ তালনি নৈজি দক সালমারি ককটিশালনি ফুংদামচি সাও আকাশবাড়ি মন কি বাত বান্ধাও হাক্তর তাই বুই হাক্তরনি লুকুরক বাই ককলাম সালায়ানো হাক্তরের বাক্সা হাস্তেও ব মিয়া যাই যাইকে রথ যাত্রা তের পালাই যাক্ষা মালমাতা হামক্রাই মন্ত্রী সুদাংশু দাস মিয়া গুজরাট ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডনি অফিসারক বাই ককলাম সালাইমাও আচুক্ষা শাখাম সচিব কিরণ গীতে মিয়া জিবি শাখাম নব বেড়াই নাই মেডিসিন ওয়ার্ড কাইনি চিব্রুই থাম গান আই সিউ দাটি জল খাইনা তাই সেন্টার লাইভ জট এসি নি সামুং চেংনা দাগিমুরখা বীরখুম বেড়াইখিরি মন্ত্রী কিঞ্জারাপো রাম মোহন নাইডু সাকা উড়ান তাংবতাংনি উলনি বেরামনি নাহার মুংখা গতাল সারা নৈচি থায় বীরখুং লাইসরুন মা মানজুনানি তাই পুষ্কাং বিশিচিও খরক ব্রী রোজাক বেড়াইনাই রকনি সেব রানানি ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরনি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়ানি থাংলাইমাও ফ্রেন্স ইউনিয়ন কপ্লাইংখা ফুটবল হায়ুং কাপ সেমি ফাইনাল কাইনি বাতাইমুং পাইখা পুইলা সেমি ফাইনাল স্পেন নই বুকচা গোল বাই ফ্রান্স নমেজানী ফাইনাল কাসাকা তিনি দ্বীপর জরা নখা মানাকজাক দঙ্গানো হাস্তে গনাঙ্গি কিষানী সিনি বুংখ্রখ্রকে ফেরাঙ্কগৈ ওয়াতে ওয়াই মানুহনি হজাক মুরখা নবর দেবার নাইকুং তিনি সালনি সাকানে তুমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানগিনি দঙ্গানো আগরতলা তিনি আইসুক বখাগ খামানি তুমারি তংমানি নৈজিবা দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস আসুকজরা যেন খালাইখা তাবুকজরানি ককবরক নিউজ হেডলাইন্স রক

আকাশবাণী আগরতলা ও জারণার খানিত আকাশবাণী আগরতলা এফএম উজ্জেন তো 101.6 মেগাহার্জ তাই তিনি ও দীপর জরাওয়া আং তঙ্গুই তঙ্গ নরকাই নরকনি লকি নরকনি বকুক আর জে মিনা তাহু দেখাবনি মারি কিছিং খাকলাই নরক জেনে পান্দা নখনা ওই খনা তক জাগাই ন খাতং খাজাতে খনাই তং হানাই নাই আও ফারিকে যে পান্ডা অজরাও হানাহাই চেংজা উখা তাবুনি অ পান্ডা অংখা জাদুনি খরাং পান্ডা আও জাদুনি খরাং পান্ডা অংখা তো চেং জাদুনি রসাপুন খালাই নাই জাদুনি রসাপ মুখা চিনি কাইসা সিনিমু জাদুনি রসাপ মু চিনি লাংমনি কুবই কথমা কুবই কক রকন কক পান কক কারি ওই কক থাইবাই খেলাই সুর রুই নাই রসাপ চাকু জাদুনি রসা মুগ চিনি তাং মুং তৈমু চা মুং নুমু কান মুং চুমু হামজাক মুং লব মুং ওয়াইং খিলিমু গবাং মানো তঙ্গ তাং মুং তৈমু তাই তাং বাই পাই জে মানখারি মানে টংথক মু রসাব মু তের পালাই মু পদ্রে পদ ন ও রসাব মুং বিশিং দেখলাইনে লুকু রকন খানার জাগো বা পান্ডা রকন চিনি তের রকন গবাং মানো রেসাব মুনি বিশিং দেখে লুকু রকনি থানি সগৈরি জাগো আও খানাত কক থাই কম রক পাই ফালিকে চমুদিনী খালায়নে খানাত রেসাব মু অজর খালায়নে বিশু কুমার বাই বিশুপতি খরক নেখে রেসাপ লাইমানি জাদুনি রেসাপুং ফাদিও জরাব খনালায়নে

Thank you.

रानीले विश्वभरम बस बस शरण सिकियद खुला समय जलबा

nakda chalai kore do chalai do kamile ka chokora cha tongoi thangmane biti tai da biti tai koro shiva manile sakoro khapa kangoro biti koro chaya eko babune biti eko yamane niti সমালে হগত কব এখন দায় যা গকৰৈ দেচোন হগ ইমান বাক

রাজবকা ইয়সনি মতায় কাঙ্গা মামি দেরিব রাজবথার মিশি মতনা কাঙ্গা তক্ত কুম থরক ওম নাইতে জরলে তংসিনি জরা রং ফজি জরা নারু মানো জরলে নাসিং তো ইয়ম নাইতি বক নাইতি নম নাইতে বাজালা ওয়াইকলা হাতি থাঙানো বফলকুরুণী মুং তগুন সং সংক্রুং সংলেখ বসলে পুরা সিজাইয়াছি কচু তো।

ছাদে আমরা তিবক কত গছিয়া বলে আমরা তিবক দঙ্গ বকর তিল কে হব তে দিল মাদুনা বাগই গজার লামা বদি খাজা মাসিঙ্গা খাজা মগদা তিসম ফুলে মগদা কাদি তবতা খল ইঙ্গ খাবো খাবাজা ইঙ্গাই ও মনানা কী বলে কমাইকরা বেটি ক্লাইন মাইকরা সামনে বাদ মাইমানু নানে টঙ্কি বিটি মাইনি সঙ্গে রীতি অমনাইটি যত যতনে মনু মু মুখেতুং যতন কাইনা নাই কাইমা জাগাও কাইদি সামনা জাগাও সাদে তাই কুহাতে সুবরা ও সোমানা শঙ্কায় মশক থেমলে থেরা চ

Babu Bakubanya de Mayapa, my Pangya de Babu Mahade.

coyada. Oh, my God.

꼬리 집어 연고 번호노트니 탕아 정고 이꼴레마연이 비티 이꼬바부니 비티 오빠리 내 깡거로 마니 속으로 비티 꼬로

ตอมอมาซะเถอะมื้อนี้จังได้เลือดจะดูสมบัติจะดู

那声，歌唱嘞，东山花木可扎，东土木那声，天界八万草热土木那声，哦木那声，木那声，沙土木那个沙土龙洞。

我们来唱马耶嘞巴布桑三个加哥哥找我他那那晚从马耶的阿姆来那路我们来马耶嘞巴布桑三个加哥

我们来讲呢。

নরখাইতে আকাশ পানি আগরতলা এফ এম উজ্জেন তো 101.6 মেগাহার্জ তাই তিনি অজরাও আং টঙ্গি টঙ্গ নরকাই নরকনি লগি নরকনি বুক আর যে মিনা আর দেখো দেখাবেন মারি চিং চিং খানালাই টঙ্গনি জাদুনি খরাং পান্ডাও জাদুনি রাজাপং রক চিং খানালাই টঙ্গনি আও তাবু গহাইন হাই জাদুনি রাজাপং চিং খানালানে তামনি কে চিনি ইয়াগো জাদুনি খরাংনি পান্ডানি জরা তাবু বচিনি ইয়াগো টঙ্ক ফাটিকে চিং খানালাইনে আশেক জরা তো চিং খানাতক খানাতক রেসাপ মুরক খানালাকে হান হাই তাবু অজরাও তাকুক মঙ্গল দেবরমা বাইরে সাপজাক রেসাপ মুখ খানালাইনে বিনি রেসাপ মুখ বহাইন বেলাই বেলাই খেনে খানাতক খানাতক খাখলায়ও নর গহাইন খানাতক জাক বাইনে হনাইনে ফাটি খানালাইনে অজরাও মঙ্গল দেবরমা বাইরে সাপজাক রেসাপ মুখ

নবলে গুমতে দোয়া পান্থ তুই ছাইছুন লে কনে নে হিমাই থাকা না রাংছে অরাংছে তুই খেলেন।

아자드 성라 버테 버터야 버터 버터 모 따갈라이 따모 영노

하등래 자랑래 저라 하랑래 거랑래 파그라 딱글래 벅벅 받디네 말라야 뜸아스 카팡스르

Kula janane lokale haleke mato na bo bo bo kichani.

다지가 아무 때도 떠나는 거

খোলাছে মায়া জাল সংনো না।

मयल बबू कर रंग कुश रंग सकाय तंतो।

రంగి రంగి చిల దుగన తంగ హబిక యక్ష సుతం

ரங்க யகுல ரங்க புஷ தில்லங்க தங்க பிதில்ல துகன்.

রঙ দিলে দোকান হবে তোমার ইয়াত স্বতন্ত্র।

रंग से रे यवले बमसे।

Rangi chao tu shala ba mi se tu la ye tu yo boro mi dam phai kire.

रंगशा यज्ञ में दिनों मसने।

bamse barong me khara yabno kirin.

தொடங்கி மயல பதுசும் குஷ சுரம்பு சரோ ஹஞ்சா கலையோ.

사랑하니 사랑큼

নরখনাই তো আকাশবাণী আগরতলা এফ এম ওজেন তো 101.6 মেগাহার্জ তাই তিনি অজরাওয়াং তঙ্গ নরবাই নরকনি লগি নরকনি বুকু আর যে মিনা খাকলায় নরক যত কাম কেন থেন তঙ্গিনাই চিনি মাই তঙ্খানা তাই এনজয় খাই তঙ্খানানে খাকলায় ফারিকা তাবু ও জরাও হাইন হাই পান্দা গদালো চাবলায় নাই অজরানী পান্দা খনাত খরাং পান্দা ফরিকে খনাত খরাং পান্দা তো বেলাই কেন খনাত তাই নরকি হামজাকমানী পান্দা খনাত খরাং পান্দা অংকে যাত খনাত রোজাব খালাইনে কক বরক মডার্ন সং ফারি আং বহাইন অ মডার্ন সং রক নকে বেলাই খেনা খনাত যাক বেলাই খেন হামজাক খাকলাই নরক বহাইন হামজাক না হানি চিনি কক বরক রেজাব মূ মডার্ন রেজাব মূ দাবুক নি যুগ নি দাবুক নি মল নি যে কতাল কতাল ককথাই কক মূ হামজাক মূ টং মূ চামুং গরং বেপাক ন তাই কচাম নি যে চিনি টমুং চামুং ককথাই কক মূ টং মূ তুই মূ হামজাক মূ আবরক ন বহাইন ইয়াকারিয়া গদালৈন দালগৈ রেজাব মূ রকন রেজাব যাক কান মূ চমু যেন ভিডিও রকম খানকে সাইমান বেলেখানে কামুং চুমু রক বহাইন গতাল বাই কসাম বাই কে সাপলে কানজাক চুমজাক বেলেখে নাইথক নাইথক লাইনাই যেন ভিডিও রক নুগো অবাহিন রেজাব মূ রকনি ককথাই রক অবাহাইন খুমত্রাং হাই খুম বুবার বাই বেলাই বাই খাইনাই সুবই খুমত্রাং সামা হাই অবাহাইকেন রেজাব মূ রকন সাম যাক বেলাইখানে খনাতক খনাতক ফাইডি বেলাইখানে রেজাব মূনি ককথাই রকব খনাতক তাই রেজাব মূনি সুর রক বহাইন বেলাইখানে খনাতক খালাই নজরাও খনাতক রেজাব মূ ফাইডি ও খনাতক রেজাব মূ নরক যতনি বাগাই

7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 67%। আজ বেলা 11:30 পর্যন্ত বৃষ্টিপাতের মোট পরিমাণ 5 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 স্বাবলম্বী মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর ইংরেজি গদ্য গ্লিমস অফ ইন্ডিয়া বিষয়ে পাঠ দেবেন ফটিকছড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক কার্তিক দেবনাথ। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসর, এরপরে শুনবেন লোকগীতি শিল্পী গৌরসুন্দর গায়েন। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, এরপরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আধুনিক গানের শিল্পী মান্না দে রাত 8:30। রাত 9:00 শুনবেন নজরুলগীতি শিল্পী অপর্ণা চৌধুরী। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 গুণীজন সান্নিধ্যে শুনবেন ডক্টর রাজীব কর চৌধুরীর সাক্ষাৎকার। রাত 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি। আধুনিক গান রাত 10:15 শিল্পী আরতি মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, শেষ হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:32 হয়ে 22 সেকেন্ড।

পর্বে কিছু মিষ্টি মধুর গানের সাফারে। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। জিন্দ সোনিপত রুটে চালু হওয়া এই ট্রেন রেল পরিবহনে পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 10 কোচের এই ট্রেন প্রায় 2600 যাত্রী বহনে সক্ষম। ট্রেনটির কার্যকর গতি ঘন্টায় 75 কিলোমিটার এবং সর্বোচ্চ নকশাগত গতি ঘন্টায় 110 কিলোমিটার। এই উদ্যোগের মাধ্যমে ভারত, জার্মানি, জাপান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাইড্রোজেন ট্রেন পরিচালনাকারী দেশের তালিকায় যুক্ত হল। লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর হাত ধরে রাজ্যে আজ থেকে শুরু হয়েছে জনগণনা 2027-এর স্বগণনা পর্ব, যা দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই ও তদারকি করা হচ্ছে। নাগরিকরা আগামী 31 জুলাই পর্যন্ত ঘরে বসেই sesensus.gov.in পোর্টালের মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন। এরপর 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করবেন। আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস উপলক্ষে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ন্যায়সঙ্গত, সমতা ভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের এই পরীক্ষায় 11 লক্ষেরও বেশি পরীক্ষার্থী চিকিৎসা, দন্ত, আয়ুষ এবং সংশ্লিষ্ট স্নাতক কোর্সে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট nit.nta.nic.in থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58%-এরও বেশি ছাত্রী। শুনলেন সংবাদ শিরোনাম।

0: চলে এলাম শ্রোতা বন্ধুরা আমাদের পরের পর্বে, আমাদের এবারের পর্ব সিনেমা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, বিন্দাস আছেন, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত। আমি আপনাদের বন্ধু রয়েছি আর জি অঙ্কুরিতা আপনাদের সঙ্গে। আশা করছি সবাই একদম বিন্দাস আছেন। শ্রোতা বন্ধু, আজকে এই সিনেমা পর্বে আমরা কয়েকটা সিনেমা নিয়ে, নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে কথা বলবো এবং সেই সিনেমার গান অবশ্যই শুনব। আজকে এমন একটা গল্প নিয়ে প্রথমেই কথা বলবো যা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা, অপেক্ষা আর ফিরে আসার এক অদ্ভুত টান। আজকের এই সিনেমা পর্বে আমরা কথা বলবো প্রথমেই যেই সিনেমাটি নিয়ে, সেটা হচ্ছে ম্যায় ওয়াপস আউঙ্গা। কী ছিল এই গল্পে, কেন এই ফিরে আসার অঙ্গীকার, সব বলবো, জাস্ট কোথাও যাবেন না, শুনতে থাকুন FM উচ্চান্ত। সঙ্গে আছি আমি অঙ্কুরিতা। ছোট্ট একটা গানের পরে ফিরছি ঠিক এই গল্পটা নিয়ে।
1: क्वीन विक्टोरिया की तरह कैसे दिख सकती हैं आप? तो वैसे ही लगेंगी।

চলে এলাম শ্রোতা বন্ধুরা আমাদের পরের পর্বে, আমাদের এবারের পর্ব সিনেমা সিনেমা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, বিন্দাস আছেন, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত। আমি আপনাদের বন্ধু রয়েছি আর যে অঙ্কুরিতা আপনাদের সঙ্গে। আশা করছি

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তে সিনেমা সিনেমা পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর জি অঙ্কুরিতা। এবং আজকের এই সিনেমা সিনেমা পর্বে প্রথমেই যে সিনেমাটি নিয়ে আমরা কথা বলছি তার নাম ম্যায় ওয়াপস আউঙ্গা। শ্রোতা বন্ধু, সিনেমার নামটাই তো একটা মস্ত বড় প্রমিস, তাই না? আমি ফিরে আসব। এই যে ফিরে আসার গল্প, এর মধ্যে লুকিয়ে থাকে কত শত অপেক্ষা, বিচ্ছেদ আর না বলা ভালোবাসা। সিনেমাটার প্রতিটা দৃশ্য যেন দর্শকদের এক চরম আবেগের রোলার কোস্টারে চড়িয়ে দেয়। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে মনে হয় সব শেষ, কিন্তু এই ছবি আমাদের শেখায় যদি ভালোবাসা খাঁটি হয় তবে নিয়তিকেও হার মেনে ফিরে আসতেই হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা সিনেমাটি দেখেছেন তাদের তো এই সিনেমার ঘটনা জানাই আছে, যারা দেখেননি তাহলে তারা তাড়াতাড়ি হলে গিয়ে দেখে নিন। এবার এই সিনেমার গানগুলিকে নিয়ে একটু কথা বলি। এই সিনেমার গানগুলোর বলতে জাস্ট অনবদ্য। সুরের মেলোডি আর কথার গভীরতা যেন সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করে। আর অভিনয়ের কথা তো বললেই নয়, চরিত্রের ভেতরের সেই দ্বন্দ্ব, সেই আকুলতা অভিনেতা অভিনেত্রীরা স্ক্রিনে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যি এক কথায় জাদুকরী। বিশেষ করে ক্লাইম্যাক্স দৃশ্যের সেই টান টান উত্তেজনা আর ইমোশন, উফ, চোখে জল এনে দেওয়ার জন্য যথেষ্ট। নস্টালজিয়ার সিনেমা যারা ভালোবাসেন এই ছবি তাদের কালেকশনে চিরকাল স্পেশাল হয়ে থাকবে। শ্রোতা বন্ধু, আজকে আমরা এই পর্বে কথা বলছি প্রথমেই ম্যায় ওয়াপস আউঙ্গা ছায়াছবিটি নিয়ে। চলুন, গানের কথা যখন বললাম, গান যখন এতই আমাদের হৃদয়ের গভীরে একেবারে টাচ করে, তাহলে চলুন এই সিনেমার আরও একটি সুন্দর গান শুনে নেওয়া যাক।

আপনারা রয়েছেন সিনেমা সিনেমা পর্বে। এই পর্বে আজকে আমরা যেই সিনেমাটি নিয়ে কথা বলছি তার নাম ম্যায় ওয়াপস আউঙ্গা। শ্রোতা বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্যি যদি হয় মৃত্যু, তবে ভালোবাসার সবচেয়ে বড় সত্যি কিন্তু অপেক্ষা। এই সিনেমাটা যখনই আমরা দেখি একটা অদ্ভুত কষ্ট বুকের ভেতর দোলা পাকিয়ে ওঠে। সেই যে এক বুক আশা নিয়ে চোখের জল মুছতে মুছতে বলা ম্যায় ওয়াপস আউঙ্গা, এই একটা সংলাপের পেছনে লুকিয়েছিল কতটা যন্ত্রণা, কতটা আকুলতা।

শ্রোতা বন্ধুরা, সিনেমা দেখতে ভালোবাসে না এমন মানুষ বোধ হয় খুঁজেই পাওয়া যাবে না। আর আজকে এই সিনেমা পর্বে প্রথমেই যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলছি, তার নামটা শুনলেই টান টান উত্তেজনা তৈরি হয়। ইয়েস, আজকে কথা বলছি ম্যায় ওয়াপস আউঙ্গা এই ছায়াছবিটি নিয়ে।

ইমতিয়াজ আলীর নতুন ছবি ম্যা ওয়াপস আউঙ্গা দেশভাগের প্রেক্ষাপটে প্রেম স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের এক আবেগ ঘন কাহিনী তুলে ধরে। নাসিরউদ্দিন শাহ, বেদাঙ্গ রায়না ও সর্বরীর অভিনয়ে গড়া এই ছবি অতীত ও বর্তমানের টানাপোড়নকে মানবিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছে। ইমতিয়াজ আলীর সিনেমা মানেই সম্পর্ক, স্মৃতি আর হারিয়ে যাওয়া সময়ের গল্প। তার নতুন ছবি ম্যা ওয়াপস আউঙ্গাও সেই পরিচিত আবেগেরই পথে হাঁটে। তবে এবার প্রেমের গল্পের পাশাপাশি উঠে এসেছে দেশভাগের ক্ষত, প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা মানসিক যন্ত্রণা এবং নিজের শিকড়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। ছবির কেন্দ্রীয় চরিত্র ঈশ্বর সিং গ্রেওয়াল অর্থাৎ নাসিরউদ্দিন শাহ বয়স 95 পেরিয়ে গেলেও তার মনের এক কোণে এখনও রয়ে গেছে অবিভক্ত ভারতের স্মৃতি। স্ট্রোকের পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া এই বৃদ্ধ বারবার ফিরতে চান সারগোধায়, সেই শহরে যা দেশভাগের পর অন্য দেশের অংশ হয়ে যায়। পরিবারের অধিকাংশ সদস্য তার এই আকাঙ্ক্ষার অর্থ বুঝতে না পারলেও নাতি নির্ভয় অর্থাৎ দিলজিৎ ধীরে ধীরে দাদুর অতীতের দরজা খুলতে শুরু করে। বর্তমান ও অতীত

দুই সময়কে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যায় ছবির চিত্রনাট্য। একদিকে নির্ভয়ের ব্যক্তিগত সম্পর্কের টানা পড়েন, অন্যদিকে তরুণ ঈশ্বর ও জিয়ার অসমাপ্ত প্রেম কাহিনী। ভিন্ন ধর্মের দুই মানুষের ভালোবাসা কিভাবে সাম্প্রদায়িক হিংসার সামনে অসহায় হয়ে পড়ে, সেই গল্পই ছবির আবেগের মূল ভিত্তি। শ্রোতাবন্ধুরা, ইমতিয়াজ আলী দেশভাগের মতো সংবেদনশীল বিষয়কে কোনো একপাক্ষিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেননি, বরং তিনি দেখিয়েছেন সেই ভয়াবহ সময়ের নৃশংসতা কোনো এক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ঘৃণা, প্রতিশোধ আর রক্তপাতের দায় বহন করেছে সকল পক্ষই। ছবির অন্যতম শক্তি এখানেই, এটি অতীতকে ব্যবহার করে বর্তমান সমাজের বিভাজনের প্রশ্ন তোলে। দ্বিতীয়ার্ধে ছবিটি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। দেশভাগের ক্ষত, বিচ্ছেদের যন্ত্রণা এবং ফেলে আসা মানুষের অপরাধ বোধ ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নেয়। বিশেষ করে উদাস্ত মানুষের হারানো ঘরের প্রতি আকুলতা নিয়ে নির্মিত কয়েকটি দৃশ্য দীর্ঘ সময় মনে থেকে যায়। তরুণ ঈশ্বরের ভূমিকায় বেদাঙ্গ রায়না একজন স্বপ্নবাজ, প্রাণবন্ত এবং প্রেমে মগ্ন যুবকের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে সর্বারি অভিনয় করেছেন জিয়া চরিত্রে, যে শুধুমাত্র প্রেমিকা নয়, বরং দেশভাগের আগের এক সহাবস্থানের প্রতীক। তাদের সম্পর্কের মধ্য দিয়ে ইমতিয়াজ আলী দেখাতে চেয়েছেন সেই সময়কে, যখন ধর্ম মানুষের পরিচয়ের একমাত্র মাপকাঠি ছিল না এবং ভালোবাসা সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে যেতে পারত। ছবির প্রথমার্ধে বেদাঙ্গ ও সর্বরীর একাধিক দৃশ্যে দেখা যায় নিষ্পাপ প্রেম, চুরি করে দেখা করা, ছোটখাটো অভিমান এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন বোনা। একটি হারিয়ে যাওয়া দুলকে কেন্দ্র করে তাদের সম্পর্কের যে সূক্ষ্ম রোম্যান্টিক মুহূর্ত তৈরি করা হয়, তা পুরনো দিনের প্রেমের আবহকে সুন্দরভাবে তুলে ধরে। তবে চিত্রনাট্য যতটা গভীর প্রেমের দাবি করে, পর্দায় সেই রসায়ন সবসময় কিন্তু সমানভাবে ধরা পড়ে না। শ্রোতাবন্ধু, এই ছায়াছবি নিয়ে আমরা আরও কথা বলব, তবে একটি গানের পর।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সিনেমা সিনেমা পর্বে। এই পর্বে এতক্ষণ আমরা কথা বলছিলাম মে ওয়াপস আউঙ্গা ছায়াছবি নিয়ে। এবারে সব মিলিয়ে মে ওয়াপস আউঙ্গা নিখুঁত সিনেমা নয়, কোথাও কোথাও এটি ছড়িয়ে পড়েছে, আবার কিছু গুরুত্বপূর্ণ আবেগকে পুরোপুরি স্পর্শ করতেও ব্যর্থ হয়েছে। তবু দেশভাগের ক্ষত, হারিয়ে যাওয়া ভালোবাসা এবং নিজের শিকড়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাকে যে আন্তরিকতার সঙ্গে ছবিটি তুলে ধরে, তা একে বিশেষ করে তোলে। এটি মূলত স্মৃতি, ক্ষমা এবং ঘরে ফেরার এক হৃদয়স্পর্শী গল্প, যা শেষ পর্যন্ত দর্শকদের ভাবতে বাধ্য করে।

গানখানি শোনার পরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই গানখানি কোন ছায়াছবির। এই গানটি হচ্ছে আজও অর্ধাঙ্গিনী ছায়াছবির। শ্রোতাবন্ধু, অর্ধাঙ্গিনী শব্দটার মানে আমরা সবাই জানি, অর্ধাঙ্গ বা অর্ধেকের অধিকারী। কিন্তু একটা মানুষ যখন একজনের অতীত আর অন্যজনের বর্তমান হয়ে দাঁড়ায়, তখন সেই অর্ধাঙ্গিনীর সংজ্ঞাটা ঠিক কী হয়? এই জটিল কিন্তু ভীষণ বাস্তব এক গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। গল্পের কেন্দ্রে আছেন একজন মানুষ, সুমন, অর্থাৎ কৌশিক সেন। কিন্তু সিনেমার আসল চালিকা শক্তি হলেন দুজন নারী, সুমনের প্রাক্তন স্ত্রী শুভ্রা, যে চরিত্রে অভিনয় করেছেন অনবদ্য চূর্ণী গাঙ্গুলী, আর সুমনের বর্তমান স্ত্রী মেঘনা, যেখানে জয়া আহসানের অভিনয়ের জাদু

আবার আমাদের মুগ্ধ করেছেন। হঠাৎ একটা দুর্ঘটনা যখন সুমনকে কোমার অতল অন্ধকারে পাঠিয়ে দেয়, তখন হাসপাতালের করিডোরে মুখোমুখি এসে দাঁড়ায় এই দুই নারী, অতীত আর বর্তমান। একদিকে শুভ্রার দীর্ঘ বছরের চেনা অতীত, আর অন্যদিকে মেঘনার বর্তমানের অধিকার ও ভালোবাসা। শ্রোতা বন্ধু, চলুন এই ছায়াছবির আরও একটি সুন্দর গান দিয়ে আজকের এই সিনেমা সিনেমা পর্বটি আমরা শেষ করছি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চতে আমাদের এবারের পর্ব জলসাঘর পর্ব। আবারও কিছু মিষ্টি মধুর বাংলা গানের স্রোতে আপনাদেরকে ভাসাবো একেবারে সন্ধে 6:30 পর্যন্ত। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর জি অঙ্কুরিতা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে এফএম উচ্চতে।

আচ্ছা শ্রোতা বন্ধুরা, প্রেম, বিরহ আর জীবনকে এক সুতোয় বেঁধে ফেলার জাদুকর কে বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, মির্জা আসাদুল্লাহ খান গালিব, যাকে আমরা ভালোবেসে শুধু গালিব বলেই ডাকি। কিন্তু আজ আমরা গালিবের কোনো উর্দু শায়রি নিয়ে আড্ডা দিতে আসিনি। আজ আমরা কথা বলবো একজন বাঙালির কলমে গালিবের ফিরে আসার গল্প নিয়ে, অর্থাৎ জনপ্রিয় কবি ও লেখক শ্রীজাতর অসাধারণ একটি সৃষ্টি গালিবনামা। শ্রীজাত মূলত কবি, কিন্তু যখন তিনি গদ্য লেখেন সেখানেও যেন কবিতার একটা চোরা স্রোত বইতে থাকে। গালিবনামা কেবল মির্জা গালিবের জীবনই নয়, এটি আসলে এক ভালোবাসার দলিল। দিল্লি, সেই সময়ের মুঘল দরবার, শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর এবং তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ছন্ন ছাড়া অহংকারী অথচ অসম্ভব সংবেদনশীল এক কবি মির্জা গালিব। বইটির পাতা উল্টালেই মনে হবে আমরা যেন টাইম মেশিনে চড়ে ঊনবিংশ শতকের গলিপথ ধরে হাঁটছি। গালিবের ঋণের বোঝা, প্রেম আর তার উপর নেমে আসা নানা পারিবারিক ট্র্যাজেডি, সব কিছু শ্রীজাত এত সুন্দর সহজ বাংলায় বুনেছেন যে পড়তে পড়তে গায়ে কাটা দেয়। কবি গালিব একবার লিখেছিলেন, তার কবিতার কদর তার মৃত্যুর পর হবে। আজ 150 বছরেরও বেশি সময় পর শ্রীজাতর এই উপন্যাস প্রমাণ করে দেয় গালিব কতটা দূরদর্শী ছিলেন। বাঙালি পাঠকদের জন্য মির্জা গালিবকে এত চেনা, এত কাছে করে তোলার কৃতিত্ব সত্যি শ্রীজাতর প্রাপ্য। গালিবের ভেতরের সেই ছটফটানি, দিল্লির প্রতি তার টান আর ভাগ্যের সাথে তার ক্রমাগত লড়াই, সবটাই যেন আমাদের নিজেদের জীবনের গল্প হয়ে ধরা দেয় এই বইয়ে। যারা এখনও বইটি পড়েননি, এই উইকেন্ডে অবশ্যই কফি বা চায়ের হাত দিয়ে বসে পড়ুন গালিবনামা নিয়ে। গ্যারান্টি দিচ্ছি, আপনি দিল্লির সেই ধুলোবালি আর গজলের সুবাসে হারিয়ে যাবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে জলসা ঘর পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উৎসয়ন্তে জলসা ঘর পর্বে। এই পর্বে কিছু মিষ্টি মধুর গান নিয়ে রয়েছি আমরা আপনাদের সঙ্গে, থাকব একেবারে সন্ধে 6:30 পর্যন্ত। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা। চলুন এই পর্বে আরও একটি মিষ্টি গান আপনাদের জন্যে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে জলসাঘর পর্বে। এই পর্বে আমরা কিছু মিষ্টি মধুর বাংলা আধুনিক গান আপনাদেরকে শোনাই। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আধুনিক গান আসলে কি? যা আজ আধুনিক কাল কি তাই ক্লাসিক হয়ে যায় না? 40 বা 50-এর দশকে যখন বাংলা গানে ওয়েস্টার্ন কর্ড, জাজ বা পিয়ানোর ব্যবহার শুরু হলো, তখন সেটাই ছিল আধুনিক। সলিল চৌধুরী যখন সুরের ম্যাজিক দেখালেন, বাঙালি নতুন করে প্রেমে পড়তে শিখল। আজকে আমরা ক্লাসিক আধুনিক থেকে শুরু করে আজকের যুগের নিউ অ্যাজ আধুনিক গান সব কিছুর স্বাদ নেবো।

এখনকার প্রজন্ম অর্থাৎ জেনজি, তাদের কানে হেডফোন গোজা মানেই কিন্তু শুধু ইংরেজি বা হিন্দি গান নয়। আজকেও যখন অনুপম রায়ের আমাকে আমার মতো থাকতে দাও বা অরিজিৎ সিংয়ের কণ্ঠে কোনো প্রেমের গান বেজে ওঠে, তখন আমাদের সবার মন ছুঁয়ে যায়। আজকের আধুনিক গান আরও অনেক বেশি গ্লোবাল, ইনস্ট্রুমেন্টের দিক থেকে অনেক বেশি আধুনিক, কিন্তু আবেগের দিক থেকে সেই একই রকম খাঁটি বাঙালি। আধুনিক গান শব্দটা শুনলে প্রথম কার কথা মনে পড়ে বলুন তো? হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, নাকি লতা মঙ্গেশকর? এক অদ্ভুত জাদু ছিল সেই সময়কার সুর আর কথায়। সলিল চৌধুরী বা নচিকেতা ঘোষের কম্পোজিশন আর পুলক বন্দ্যোপাধ্যায়ের লিরিক্স, উফ, বুকের ভেতরটায় কেমন যেন মোচড় দিয়ে ওঠে আজও। এই যেমন ধরুন রেডিওতে বেজে ওঠে কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, কিংবা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব, মনে হয় যেন চেনা চেনা কোনো গলিতে ফিরে গেলাম। চলুন স্মৃতিতে একটু ধুলো ছেড়ে নেওয়া যাক। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে জলসাঘর পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকবো আপনাদের সঙ্গে এই পর্বে একেবারে সন্ধে 6:30 পর্যন্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে জলসাঘর পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর জি অঙ্কুরিতা। টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তে।

শ্রোতা বন্ধুরা, আশা করছি শ্রোতাবন্ধুরা এতক্ষণ আপনারা ছিলেন জলসাঘর পর্বে কিছু মিষ্টি মধুর বাংলা আধুনিক গান নিয়ে। এখন আপনাদের আরও একজন প্রিয় বন্ধু আর যে অন্তরা চলে এসেছেন স্টুডিওতে, থাকবে আপনাদের সঙ্গে একেবারে রাত 11টা পর্যন্ত। আমি আর যে অঙ্কুরিত আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অনুষ্ঠানে।

মুহূর্তে আপনারা শুনছিলেন আপনাদের অনুষ্ঠান আমাদের বন্ধু আর জে অঙ্কুরিতার সাথে। এই মুহূর্তে সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলো নিয়ে আমি আর জে অন্তরা আজ আপনাদের সাথে রয়েছি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন এফএম উজ্জয়ন্তের প্রত্যেকটি অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ পুলকারে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়াসহ 3 জনের মৃত্যু। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা রেলের। সরকার জানিয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা ইপিএফও ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে বিশাল 2026 কর্মসূচি চালু করেছে। সংস্থার বাদল অধিবেশনের প্রাকালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। চণ্ডীগড়ে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 505 কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নত মা ও শিশু সুরক্ষা কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পের ফলে চণ্ডীগড়ের মানুষের জীবনযাত্রার পরিবর্তন হলেও এর সুফল শহরের গণ্ডি ছাড়িয়ে হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশ পর্যন্ত পৌঁছে যাবে। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও প্রধানমন্ত্রী জানান।
1: ভবিষ্য মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা, সোনিপত কা, হরিয়ানা কা নাম ভি আয়েগা হি আয়েগা। মে আপ সবি কো পুরে দেশ কো ভারতীয় রেল কি আধুনিকতা সে জুড়ে ইস বড়ে কদম কে লিয়ে বহুত বহুত বধাই দেতা।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন চালিত এই ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে।
2: জিন্দ মে হাইড্রোজেন বানানে কা প্লান্ট লগাযা গয়া হ্যায়। উস হাইড্রোজেন সে বিজলি বনতি হ্যায় অর উস বিজলি সে ট্রেন চলতি হ্যায়। কোই ধোঁয়া নেই, কোই পেট্রোল ইয়া ডিজেল কি রিকোয়ারমেন্ট নেই।

0: एकदम साफ स्वच्छ और सिर्फ निकलता है पानी की बूंदे। मैं इस बड़ी उपलब्धि के लिए भारत के नेतृत्व को, माननीय प्रधानमंत्री जी को और भारत के इंजीनियर्स की टेक्निकल क्षमता को सल्यूट करता हूँ।
1: প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। জলন্ধরে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সরকারের প্রতিটি কাজে নাগরিক দেবভাব এই মানসিকতায় প্রতিফলিত হয়। অমৃত ভারত প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়াসহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10,00,000 টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌড়িগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার এই কমিটির নেতৃত্ব দেবেন। একই সঙ্গে রেলের অপারেটিং ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের 3 শীর্ষ আধিকারিকও এই কমিটিতে থাকবেন। অন্যদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। সেজন্য এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের বাস্তবায়ন সংক্রান্ত 2-দিনব্যাপী জাতীয় পর্যালোচনা সভায় মন্ত্রী একথা জানান। শ্রী যাদব উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ভবিষ্যতের উপযোগী স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল ভিত্তি স্থাপন করেছে এবং এর আওতায় 94 কোটিরও বেশি আভা নম্বর তৈরি করা হয়েছে এবং 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথিপত্র বা রেকর্ড সংযুক্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআই নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি লক্ষ্যে বিশ্বাস 2026 কর্মসূচি চালু করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছে যে এটি একটি এককালীন বিরোধ নিষ্পত্তি প্রকল্প যা নিয়োগকর্তাদের স্বচ্ছ, সম্পূর্ণ ডিজিটাল এবং সময়ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মামলাগুলি নিষ্পত্তির সুযোগ করে দেবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে 6 মাস পর্যন্ত এই কর্মসূচি কার্যকর থাকবে। কর্মীদের স্বার্থ রক্ষা করার পাশাপাশি স্বেচ্ছায় নিয়ম মেনে চলাকে উৎসাহিত করা, আইনি বিবাদ কমানো এবং জরিমানা ও ক্ষতিপূরণ সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বাস 2026 আওতায় 14 জুন 2024 আগের সময়কালের বকেয়া বা ত্রুটির জন্য প্রযোজ্য ক্ষতিপূরণ ও জরিমানা উল্লেখযোগ্যভাবে কম হারে পুনরায় গণনা করা হবে। এই হার হবে 2 মাস পর্যন্ত বকেয়ার ক্ষেত্রে মাসিক 0.25%, 2 মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে 0.50% এবং 4 মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে মাসিক 1%। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, রাজীব রঞ্জন সিং, কিঞ্জ রাপ্পু রামমোহন নাইডু এবং কিরেন রিজিজু উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন বাদল অধিবেশনের জন্য কৌশল নির্ধারণ করেন। উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন চলতি মাসের 20 তারিখ শুরু হয়ে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসছেন। রাত 9টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে শিলিগুড়িতে বিএসএফ ফ্রন্টিয়ার মুখ্য কার্যালয়ে গিয়ে সেখানে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে শ্রীশা শিলিগুড়িতে বিএসএফ সীমা চৌকিতে এক অনুষ্ঠানে

0: পাহাড়ি সম্মেলন, বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন উত্তরকন্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর।
1: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over 3 decades.
0: ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশ আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ব্যাডমিন্টনে দুবারে অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। তিনি আগামীকাল সেমিফাইনালে চীনের বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চেন ইউফিয়ের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো পর্যন্ত। এ পরের খবর 7:50।
2: ইন্স্যুরেন্স পলিসি নিবো মশালা প্রিমিয়ার কি সাথে গুনাস কবা মানে কইতো ক্লাইম মানে যাত
3: পিএলআই টংলে
2: আপন নিশেব ক্লাইনে এবাকে প্রফেশনাল গ্রাজুয়েট তাই ডিপ্লোমা হোল্ডারও নাহরি মানে পিএলআই পলিসি নিশেব সাথে পোস্টাল ডিপার্টমেন্ট নি কইতো ক্লাইম গো দেব গাহম কে সবাই মানে নিবাগে গানা নি পোস্ট অফিস থাকি তাবুত করিন দি এবাকে লগইন ক্লাই দি ইন্ডিয়া পোস্ট গর্ভ ডট ইন অ ওয়েবসাইট অ
4: আকাশবাণী আগরতলা কক্টমা পড়িও অমৃতা দেবর্মা তিনি নে কক্টমা বুবাগ রক্ষা মন্ত্রীবাহক নরেন্দ্র মোদী তিনি হরিয়ানা নিয়ে জিন রেলওয়ে স্টেশন নিয়ে সিমিয়া হাকত নিপুলা হাইড্রোজেন ট্রেন ও চেঙ্গলিখা হাস্তে পা ইন্দ্র সেনা লেটিন আলো লোকবন লুকুলেখামং নই সাইনি সিসিনি তাং বতাং মান জাগই ত্রিপুরা ও বাইথাং লেখামং নি বেরম ন চেঙ্গি দিখা মন্ত্রকর প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা হামপ্রানি বেরম ত্রি প্রহাসনে মুং তিনি হাকত লগি তি সাদা নিট ইউ জি নই সাই নই জি দক আমজ মুং ন অংখারি কারিখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী তিনি হরিয়ানা নে জিন রেলওয়ে স্টেশনে সিমিয়া হাকতনে পুইলা হাইড্রোজেন ট্রেনের চেঙ্গি দেখা জিন সোনিপত রোট চেংজামা অ ট্রেন তংখল দালজাকে কাম কো কাংসেপ নি ফুনক মারি হাকতনে তাংসে পাইছে নাম তা কাইসে কোস নি অ ট্রেন খরক নে সাইদ প্লাস থাংলে সুখাইনে রং তুই মান হাইড্রোজেন ফুয়েল সেল তাংসে বাইছরি নে অ ট্রেন নে কার্বন অংখই রে তুই নি ফাপ সিমি কাসা নাই নাই ম থাংনি বাগে কাম কো বেরে নি সেব অ ট্রেন তনি দেখা অ ট্রেন চেংজামা বাই বারার ব জার্মানি জাপান চীন আমেরিকা বাই বাক্সা হাইড্রোজেন ট্রেন চল নে হাকতনে মুংলে মানুখা
5: हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। साथियों, ये हाइड्रोजन ट्रेन बाकी ट्रेनों से बिल्कुल अलग है।
4: হাস্টেও তিনি সিমি লুকু লেখামং নই সাই নিজে সিনে চেংজাখা পুইলা বেরমো তিনি সিমি চেংজাখা বাইথেং লেখামং বেরেম আবো টঙ্গানো জুলাই সাল থামচি সজরা লুকুরক অজরাবো নগ আশুকুন্য এস ই ডট সেন্সাস ডট গভ ডট ইন পোর্টাল তাই বাইথাংনি তাই নুখুনি কক্ঠুম ইয়াফরমানানো হা কতুর পুইলা ডিজিটাল লুকু লেখামং মোবাইল অ্যাপ্লিকেশন তাই ওয়েব বেরেমনি বিশিংতে কক্ঠুম থুমো নাচের মুং খ্লাই জাগানো হাস্টে পা ইন্দ্র সেনা রেডিনাল্লো লোক ভবন লুকু লেখামং নই সাই নিজে সিনি তাং বোতাং মানজাগি ত্রিপুরানে পুইলা বড় কঙ্গে বাইথাং লেখামং বেরেম চেঙে দেখা আবনে ওলো হাস্টে ফা কক্টমা থুমনা রঙনি থুমো লুকু লেখামং নাংকুক মানো খরচাই সাকা ব হাস্টেনি লুকু রংন অ তাং বতাঙ্গ মানজাগনানি কবখা।

0: বর্ষাকা জুতা জুতা হাংখর পুরা আমচাই তে কামে পঞ্চায়েত বেরেমো হাপাংনি তহবিলনি বাগ সাকে বাগ মুংতাই সামুং চাসারি থানি নাংমানে কক ওয়া মুংনি বাগই চায়া করি কাইসা লোকুলেখা মুং বলাইনিও নাং কুক মানে হাস্টে পাশাকা অ লুকুলেখা মুং কাইনি বেরেমো পাই রিজাগানো পুইলা বেরেমো টংথানি টংখর নু খুংনা চেরমুং সেপ সাপ তাই রাংরিনো তুই ককঠুম থুম জাগানো অ বেরমো থুমজা ককঠুম উলসা বেরেমো লুকুলেখা মুংনি বিশিং তুই নাচের জাগানো বতে বসাকা লেখা মুং বেরেমো খরক সাপ ফানো কাজাগিয়া আবনো স্রাই স্রাই খেলাইনা বাকে বেবাক নু খুঁতে সামুং তাংখ লেখা মুংনি বিশিং খপ জাগানো লুকুলেখা মুং তাংব তাঙ্গ চুবানা বাকে বর্ষশিব অকলানি সিমি চেঙ্গে অঙ্গনবাড়ি সেবক খেলাইনাই কামি কমিটি ফুরংনাই সুরংনাই তাই কবনি ক্রংজাক রংনি থানি কবমুং নারখা
1: जितने भी सिटीजन्स इंडिया के भारत के सिटीजन्स है नागरिक है वो सब लोग इसमें इन्वॉल्व होने का पार्टिसिपेट करने का जरूरी है और ये इंफॉर्मेशन ठीक से होना एक्यूरेटली होना है और इसमें हर आदमी हर फैमिली का एनरोलमेंट होना जरूरी है।
0: মন্ত্রকর প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আগরতলানে হাপাংনি টংথাই নগ বাইথাং লেখামুংনি বিশিংতে লুকুলেখামুং নৈসাই নিশিসিনি বিশিনি তাংবতাং মানজাখা মো বাইথাংন অনলাইন বাইথাংনে ককঠুম রিখা বর্ষাখা লুকুলেখামুং কাইসা মারি সিমিয়া আবু জুদা জুদা হামক্রাইনি সামুনে কক ওয়ামুং মুখঠাং খ্রাইনা নিলাম ইয়াঙ্গ মেয়র দীপক মজুমদার তৈজুমুং বাই সংসদা কান্দা আগরতলা পুরো আমচাই লুকুলেখামুং নৈসাই নিশিসিনি চায়া করে স্রাই স্রাইকে পাইরি না বাকে শুক্রবার সালাই জাখা মানজাখা আগরতলা পুর নিগমের ডিপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর তে কমিশন সাজু ওয়াহিদ এ মঞ্চগ্র প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হামক্রাইনি বেরম ত্রিপুরা হাস্তিনি মুক্তিনি হাকত রুগী 30,000 আবন রুগীন থাকাই বিশি কিসা রমই হাস্তেনের কেন্দ্রনি বখাক্তি জুদা জুদা বেরম সরকার জাফার জাগি দো তিনি অরুন্ধতী নগরে গ্রাম স্বরাজ ভবনের সংসদাক হাস্তিনি পঞ্চায়েত সরকার জাফর পান্ডব বম ককসাকা তিনি পান্ডব বেবাগে কাই বাচিসার সরকার কপ্লাই রং ইয়াগো ইয়াফারি রেজাখা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জুদা জুদা তিন বেরমনি আলাদা যোগালি মুং ক্রংকুক সেবক লাইনাই তাই চেংমুংনি লুয়াজি মুং নাহানাই রং সরকার ইয়াফার জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ও ককটমা খনাই টংবায়ু আকাশবাণী ককটমানে আপডেট মানান বাকে লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রে ককটমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো মন্ত্রকর নরেন্দ্র মোদী ও তালি নৈজি দক শালমারি ককটি শালী ফুং দামচি সাহ আকাশবাণী মন কি বাত পান্ডাব হাকতরতে বুই হাকতনি লুকুরক বা কগলাম সালাইন আবো উঙানো মন কি বাত ফিল সারা থামসি দক বেরেমনি পান্ডা মন্ত্রবখরক লুকুরং বরং ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত সাহনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরং ওয়ানসুমুং রং রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুমুং রং রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল দিব জেলিং মানানো আবো দিব SMS খাই মানবায়ন ফোন লাইন অতানি বিসকাং সাল নৈচি বলে সালমারি জড়া ফিয়ক জাতো থাকাই বিশুয় মুংসৈরিমা ভারত ব্রিটেন ত্রিবাণীয় কখালাইমা পাই থাকল সামগ্র চাচারি জাখা জুলাই তাল শ্রীবাণী সিমে হাকত বাই বাক্স ত্রিপুরা কতাল উঠত লেখা মুখলাই জাগি দো যত বেরম হাফাং বেরম কতাল আসাই সঙ্গে বাকি মানখা খাত ফাংসা তত কক খনাদি আবনতি কাছে ককমু
2: ত্রিপুরা আলাই দেখায় মানি নিবাগ ব্রিটেন হাতিব বানিয়ানি কতাল শেপ নাম জাগান।

0: ফাস্তিনিস নাম করতে বানিয়া তাংরা কিরণ গীতে অবনতি শাখা
1: এই ট্রেড প্যাক্টের জন্য আমাদের ভারত দেশের কৃষক এমএসএমই এন্টারপ্রেনার্স স্টার্টআপস আমাদের স্টুডেন্টস আর যে আমাদের শিল্পী এ সবাই জন্য এটা অনেক লাভবান হবে
0: ব্যাবাক মিলে ওই কতাল সামঙ্গ ফনাং জাকমা সিইটিএ ত্রিপুরানি বানিয়ানি দেখিল ব হামকাইনে কতাল লাম পিয়গই রুয়ানে ককতমা খতনিশ মি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
2: নিট ইউজি নই সাই নিজেদ আমজুমুং অংকারী কারিখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাকলাইনি অ আমজুমুং খরক চিসা সাইনি গবং আমজুমুং আশোক নাইরক মেডিকেল ডেন্টিস্ট আয়ুষ তৈ করিংজা কোর্স বর্তিনি বাকে কোয়ালিফাই ইংখা আমজুমুং আশোক নাইরক হাপাং ওয়েবসাইট নিজে স্কোর কার্ড ডাউনলোড খাইমানা কোয়ালিফাই অংরি বিশিং রাও বাসি সানো সঙ্গ এনটিএ নি বুকাকি সাজাকা অংকারী জ্বর সাকলাই জাকা জেটিকে মেডিকেল বর্তিতে কাউন্সিলিং রাইজ জ্বর নরকি খাইমানাতৈ কেন্দ্র হাপাং এমএসএমই বেদিনী বিশ খবজা পিএম বিশ্বকর্মানী সেপসাপ নাহানাই রং তুই তিনি কলিয়া শহর হজামুনি সামং বোতাং কাছা সংসাজাকা এমএসএমই নি আগরতলা হাবানক নিবাকাকে সংসাজাক ও সামং বোতাং ব্র্যান্ডিং তে মার্কেটিং তে কলাম সালে জাকা চেঙ্গিরিখা হাঙ্কর সুনাম কর কেন্দ্র নি জেনারেল ম্যানেজার গোলাম সাদেক মিয়া অনুকুটি হাঙ্কর খরক থাম সাই সালা থাম চিসার সামং তাঙ্গের ও সামং বোতাং মান জাকা এমএসএমই নি দাগে ফাঙ্গিয়াক সু হর্ষবর্ধন কানাকালা শাখা হাস্তেও তাবো খরক নই চিসাই ব্রেলা সিনি চিব্রি বরক জুদা জুদা কাছিসার বেরম ও যোজনা বাই গ্রুমজাক তঙ্গো বিসকাং দাম নিশিবরিয় সালথাং গুমতি দক্ষিণ দক্ষিণ সিপাহী জলাতে খয় হাং করে বেলাকে ওয়াতি বাইমান হিনে হজমং লিখা নবতি বেনাখং কনা সানি সাকানি তো মারি থামছি থামতে খামানি নিচি দক দিতে সেলসিয়াস নি গানগিনো তঙ্গান তিনি সানি সাকানি তো মারি তমান থামছি দশম নিতে খামানি তিছি বা দশম চুকো দিতে সেলসিয়াস শারিক দাম তামি সতি থামছি জলাতে ওয়াতি ওয়াকা বা দশম ব্রি মিলিমিটার কক্রমা পানি সকাং কক্রমা বুবাগ রক তাবশে সাফিরো মঞ্জু বখর নরেন্দ্র মোদি তিনি হরিয়ানা নিজিন রেলওয়ে স্টেশন সিমি হাক কতনি পুলে হাজু জন ট্রেন চাঙ্গি দেখা হাসপি পা ইন্ডাস্ট্রি রেডি নালো লোক বমনে লোক লেখা মনে হইছে নিজিনে তাম বতম মানজগে ত্রিপুরা বাই থ্যাং লেখা মনে বেরম চাঙ্গি দেখা মঞ্জু বখর প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা হাম করে বেরম ত্রিপুরা হাসিনে মুং তিনে হা কত রোগে তিসাজার নিট ইউজি নই সাই নই চিদক আম জমুং অংকারী কারিকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি কক্রমা তিনি লগে অরণ পাঠিয়ে উনি কক্রমা আওয়াই মানে কনা ফুং দাম তিনি সচিব বলেছিও

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে আজ থেকে শুরু হয়েছে জনগণনা 2027 কর্মসূচি। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি জনগণনা কর্মসূচিতে রাজ্যের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যে আজ থেকে জনগণনা 2027 শুরু হয়েছে। প্রথম পর্যায়ে শুরু হয়েছে স্বগণনা পর্ব, যা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজ থেকে নাগরিকগণ এই সময়ের মধ্যে ঘরে বসেই sec.census.gov.in পোর্টালের মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনায় মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হবে। 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই করবেন। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু আজ লোকভবনে জনগণনা 2027 কর্মসূচিতে অংশ নিয়ে ত্রিপুরায় স্বগণনা পর্বের সূচনা করেন। রাজ্যের প্রথম নাগরিক হিসেবে স্বগণনা সম্পন্ন করেন রাজ্যপাল শ্রী নাল্লু। এরপর এক সাংবাদিক সম্মেলনে তিনি জনগণনার গুরুত্ব তুলে ধরেন। রাজ্যপাল রাজ্যের জনগণকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন জেলা, পৌর এলাকায় এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সরকারি তহবিলের সুষম বণ্টন এবং কার্যকর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য একটি নির্ভুল জনগণনা অত্যন্ত জরুরি। সম্পদ বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে। রাজ্যপাল বলেন, এই জনগণনা 2টি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে আবাসন পরিস্থিতি, পরিবারের বিবরণ, সুযোগ সুবিধা এবং সম্পদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এই পর্যায়ে সংগৃহীত তথ্য দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনার মাধ্যমে যাচাই করা হবে। তিনি এই প্রক্রিয়ায় প্রতিটি পরিবার এবং কর্মক্ষেত্র

0: গণনার আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন। জনগণনা কর্মসূচি কার্যক্রমে পূর্ণ সহায়তা প্রদানের জন্য তিনি মুখ্য সচিব থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রাম কমিটি, শিক্ষক শিক্ষার্থী এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
1: इन्वॉल्व होने का, पार्टिसिपेट करने का जरूरी है और ये इन्फॉर्मेशन ठीक से होना, एक्यूरेट भी होना है और इसमें हर आदमी हर फैमिली का एनरोलमेंट होना जरूरी है।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় সরকারি বাসভবনে স্বগণনার মাধ্যমে জনগণনা 2027-এর প্রক্রিয়ায় অংশ নেন। তিনি নিজেই অনলাইনে নিজের তথ্য নিবন্ধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। জনগণনা 2027-কে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে স্বগণনা ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে মেয়র দীপক পূজনদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে আগরতলা পুরো এলাকায় জনগণনা 2027 প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুল স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটরগণ এবং কমিশনার সাজু ওয়াহিদ এ। কেন্দ্রীয় সরকারের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ বা MSME মন্ত্রকের অধীন PM বিশ্বকর্মার সুবিধাভোগীদের নিয়ে আজ কৈলা শহরে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। MSME-র আগরতলাস্থিত কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় ব্র্যান্ডিং এবং বিপণন নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। উদ্বোধন করেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গোলাম সাদিক মিয়া। ঊনকোটি জেলায় 3131 জন কারিগর ও শিল্পী এই কর্মসূচিতে যুক্ত রয়েছেন। MSME-র সহকারী অধিকর্তা হর্ষবর্ধন কানাকালা জানান, রাজ্যে বর্তমানে 20,474 জন মোট 18টি পেশার শিল্পী ও কারিগর এই যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন। গত বছর স্বাক্ষরিত ভারত ব্রিটেন সমন্বিত বাণিজ্য সমঝোতা অবশেষে কার্যকর হয়েছে। গত 15 জুলাই থেকে সারা দেশের সঙ্গে ত্রিপুরার বুকেও নতুন সম্ভাবনার হিসেব চলছে সর্বস্তরে। সরকারি পর্যায়েও তরুণ প্রজন্মের জন্য পাওয়া গেল আশার বার্তা। একটি প্রতিবেদন,
2: ত্রিপুরা শিল্প ও বাণিজ্যে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে সাম্প্রতিক দুটি বড় উদ্যোগ। চলতি মাসে অনুষ্ঠিত ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এ দেশ বিদেশের 1,000-এরও বেশি বিনিয়োগকারীর অংশগ্রহণে স্বাক্ষরিত হয়েছে 300-এরও বেশি সমঝোতা স্মারক। প্রাথমিকভাবে প্রায় 90,000 কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে আরও বড় সুযোগ এনে দিয়েছে ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক বাণিজ্য চুক্তি সেটা, যা 15 জুলাই থেকে কার্যকর হয়েছে। সামাজিক সুরক্ষা চুক্তিও চালু হওয়ায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মাংস, রাবার, চা, আনারস, জৈব কৃষি পণ্য ও হস্তশিল্পের মতো ত্রিপুরার বিশেষ পণ্যের জন্য ব্রিটেনের বাজারে নতুন সম্ভাবনা তৈরি হবে। ইতিবাচক প্রত্যাশা বার্তা দিলেন রাজ্যের শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তেও।
3: এই ট্রেড প্যাক্টের জন্য আমাদের ভারত দেশের কৃষক, MSME, এন্টারপ্রেনার্স, স্টার্টআপস, আমাদের স্টুডেন্ট আর যে আমাদের শিল্পী হিসাবে জন্য এটা অনেক লাভবান হবে।
2: সম্মিলিয়ে নতুন কার্যকর হওয়া সেটা ত্রিপুরা শিল্প বাণিজ্য জগতেও খুলে দিতে পারে সমৃদ্ধির নতুন দরজা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: নিট UG 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের এই পরীক্ষায় 11 লক্ষেরও বেশি পরীক্ষার্থী চিকিৎসা, দন্ত, আয়ুষ এবং সংশ্লিষ্ট স্নাতক কোর্সে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট neet.npa.nic.in থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। এবারে পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58%-এরও বেশি ছাত্রী। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। জিন্দ শনিপথ রুটে চালু হওয়া এই ট্রেন রেল পরিবহনে পরিবেশ বান্ধব এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 10 কোচের এই ট্রেন প্রায় 2,600 যাত্রী বহনে সক্ষম। প্রধানমন্ত্রী আজ চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সহ 4,700 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

0: हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। साथियों, ये हाइड्रोजन ट्रेन बाकी ट्रेनों से बिल्कुल अलग है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকালে 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এরই স্বীকৃতি হিসেবে বিগত কয়েক বছর ধরে রাজ্যকে কেন্দ্রীয় স্তরে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হচ্ছে। আজ অরুন্ধতী নগরের গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত রাজ্যস্তরীয় পঞ্চায়েত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আজকের অনুষ্ঠানে মোট 51টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিভিন্ন থিমভিত্তিক বিশেষ উদ্যোগ, কর্মদক্ষ কর্মচারী এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ, সিপাহীজলা ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যে আজ থেকে শুরু হয়েছে জনগণনা 2027 কর্মসূচি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু জনগণনা কর্মসূচিতে রাজ্যের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী আগরতলা।
1: এখন শুনবেন জনগণনা 2027 উপলক্ষে ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর রাজ্যবাসীর প্রতি আবেদন বাংলায় এবং তারপর এর ককবরক অনুবাদ। অনুষ্ঠানটি একযোগে আকাশবাণী আগরতলা, এফএম উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং ত্রিপুরার অন্যান্য সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে।
2: নমস্কার, আমি রাজ্যের সমস্ত জনগণের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। জনগণনায় সেন্সার অংশগ্রহণ করা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত আবশ্যক। কেন্দ্রীয় সরকারের আনা অসংখ্য কল্যাণমূলক প্রকল্পের কারণে আজ জনগণের বিশেষ উপকার হচ্ছে। কোনো প্রকার দুর্নীতি ছাড়াই বৃত্তি ও বর্তুকি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে। আগামী দিনে প্রত্যেক গ্রাম, জেলা বা রাজ্য বরাদ্দ আশা তহবিল প্রকল্প ও পরিকল্পনা সেখানকার বসবাসকারী জনসংখ্যার পরিসংখ্যানের ভিত্তিতেই গণনা করে দেওয়া হবে। বর্তমানে প্রত্যেক গ্রাম বা জনবসতিকে আলাদাভাবে তহবিল আছে, কারণ 2010-11 সালের জনগণনার সময় জনসংখ্যার পরিসংখ্যান সম্পূর্ণরূপে সঠিকভাবে হয়নি বলে ওই গ্রামগুলিতে আনুপাতিক হারে তহবিল আসছে না। সেই বুলটি আর যেন না হয়। 2027 সালে যে জনগণনা হবে তার আগে প্রথমবার এ পর্যায়ে শুধুমাত্র গৃহ ও পরিবারের হিসাব গ্রহণ করা হবে। তার জন্য আমরা

আমিও পরিচ্ছন্নের পর্বে রয়েছেন আপনারা, আর আপনারা শুনছেন এফএম চূড়ান্ত 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে আমিও পরিচ্ছন্নের পর্বটি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান।

এখন জানিয়ে দেব FM সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। জিন্দ সোনিপত রুটে চালু হওয়া এই ট্রেন রেল পরিবহনে পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্যে আজ থেকে জনগণনা 2027 শুরু হয়েছে। প্রথম পর্যায়ে শুরু হয়েছে স্বগণনা পর্ব, তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজ থেকে নাগরিকগণ এই সময়ের মধ্যে ঘরে বসেই sc.census.gov.in পোর্টালের মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন। রাজ্যপাল ইন্দ্রজিৎ রেড্ডি আজ লোকভবনে জনগণনা 2027 কর্মসূচিতে অংশ নিয়ে ত্রিপুরায় স্বগণনা পর্বের সূচনা করেন। তিনি রাজ্যের জনগণকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এরই স্বীকৃতি হিসাবে বিগত কয়েক বছর ধরে রাজ্যকে কেন্দ্রীয় স্তরের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হচ্ছে। আজ অরুন্ধতী নগরের গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত রাজ্যস্তরীয় পঞ্চায়েত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সরকারের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ বা MSME মন্ত্রকের অধীন PM বিশ্বকর্মার সুবিধাভোগীদের নিয়ে আজ বয়া শহরে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গোলাম সাদেক মিয়া। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ সিপাহীজলা ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার। শুনলেন FM সংবাদ শিরোনাম।

0: होती है पूरे आठ आने धुन सुनाओ ना।
1: I don't know, you know.

I love you.

এই গানটির মধ্যে দিয়েই শেষ হবে আজকের আজ রাতের পর্ব। আপনারা শুনুন অনুষ্ঠানের শেষ গান কুমার শানুর কণ্ঠে।

এখন জানিয়ে দেব আগামীকালের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা গোমতি, দক্ষিণ সিপাহীজলা ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 18 জুলাই 2026 শনিবার 101.6 মেগাহার্টজে FM উজ্জয়ন্ততে এবং নিউজ অন এয়ার অ্যাপে আপনারা শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক, ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান সূচি শুরু হবে সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডার মধ্য দিয়ে। 6:25 শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং। 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন সকাল 7:25। স্থানীয় সংবাদ রয়েছে ঠিক 7:35। তারপরে শুনবেন ককবরক সংবাদ এবং 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন। তোমায় গান শোনাবো ঠিক সকাল 8:40। নিউজ হেডলাইন্স সকাল 9:10 রয়েছে বলছি তোমায় পর্ব 9:12। মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা নিয়ে আগামীকালের পর্বে আপনাদের সঙ্গে থাকছে আপনাদের বন্ধু আর যে অনিন্দিতা। সকাল 11:00 রয়েছে ককবরক অনুষ্ঠান। তারপর ঠিক 12:32 রয়েছে ককবরক অনুষ্ঠান এবং দুপুর 2:00 কিন্তু ককবরক অনুষ্ঠান রয়েছে। আর ঠিক 2:30 আপনারা শুনবেন সুরের আকাশে অনুষ্ঠান আগামীকালের পর্ব রয়েছে আপনাদের বন্ধু আর্য চিন্ময়। 3:58 নিউজ হেডলাইন্স। ঠিক বিকেল 4:00 আপনারা শুনবেন সুরের আকাশে। তারপরে রয়েছে 5:00 আজকের সিকান্দার আগামীকালের পর্বে। আজকের সিকান্দার ঠিক শুনবেন বিকেল 5:00। তারপরেই 6:30 অনুষ্ঠান পদ্মপুরাণ, বিষয় মনসার বন্দনা ও জন্মকথা। পরিবেশনায় থাকছেন সুস্মিতা দেবনাথ। ঠিক 7:00 উড়ান। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন। তারপরে শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান গানে আপকে লিয়ে। 8:45 রয়েছে অনুষ্ঠান সমাচার সন্ধ্যা। 9:00 নিউজ হেডলাইন্স এবং রাত 9:02 আগামীকাল শুনবেন

আজ রাতে পর্ব, আপনাদের সঙ্গে থাকবে আপনাদের বন্ধু আর জে অঙ্কুরিতা। রাত ১১টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে এবং আমি অন্তরা আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে দিন কাটাবেন। আর শুভেচ্ছা রইল, শুভরাত্রি।